0: তোমাদের বৈমাত্রেয় ভাইকে। তোমরা কি দেখো না যে আমি তো পুরোপুরি মেপে দেই, আর আমি উত্তম অতিথিসেবক? কিন্তু যদি তোমরা তাকে আমার কাছে নিয়ে না আসো, তবে তোমাদের জন্য আমার কাছে কোনো বরাদ্দ থাকবে না এবং তোমরা আমার কাছেও আসবে না। তারা বলল, আমরা তার ব্যাপারে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং অবশ্যই আমরা এ কাজ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় ইসলামে মোহরানার বিধান, বলছেন মুফতি নেসারউদ্দিন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এবং পবিত্র বন্ধন। এই বন্ধনকে সম্মানিত ও মর্যাদাপূর্ণ করার জন্য ইসলাম কিছু অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে। এর মধ্যে অন্যতম হল মোহরানা। মোহরানা হল সেই নির্ধারিত সম্পদ বা অর্থ যা স্বামী বিবাহের মাধ্যমে স্ত্রীকে প্রদান করতে বাধ্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার চার আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া উতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, তোমরা নারীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্তভাবে প্রদান করো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মোহরানা কোনো দান বা অনুগ্রহ নয়, বরং এটি স্ত্রীর ন্যায্য ও নির্ধারিত অধিকার। ইসলাম নারীর সম্মান রক্ষার জন্য মোহরানাকে বাধ্যতামূলক করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনা, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, একটি লোহার আংটি হলেও তা মোহর হিসাবে নির্ধারণ করো। এ হাদিস থেকে বোঝা যায় সামর্থ্য কম হলেও মোহর নির্ধারণ করা আবশ্যক। ইসলাম মোহরানার জন্য নির্দিষ্ট কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করেনি, তবে ইসলামের শিক্ষা হল মোহর যেন সহজ ও বাস্তবসম্মত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসনাদে আহমদের বর্ণনা, আযমুন নিকাহে বরকাতান আইসারুহু মাউনাতান, সর্বাধিক বরকতময় বিবাহ হল সেই বিবাহ যা ব্যয়ের দিক থেকে সহজ। বর্তমান সমাজে অনেক সময় অহেতুক অত্যধিক মোহর নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। এটি ইসলামের সহজতার নীতির পরিপন্থী। সম্মানিত শ্রোতা, মোহর দুই ধরনের হতে পারে। ইসলামী শরীয়তে মোহরানা পরিশোধের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রথমত মুআজ্জাল, আল মোহরুল মুআজ্জাল অর্থাৎ তাৎক্ষণিক মোহর। এ ধরনের মোহর বিবাহের সময় অথবা বিবাহের পর অল্প সময়ের মধ্যেই পরিশোধ করা হয়। স্ত্রী চাইলে স্বামীর কাছে তাৎক্ষণিকভাবে তার মোহর দাবি করতে পারেন। দ্বিতীয়ত আল মোহরুল মুআজ্জাল অর্থাৎ বিলম্বিত মোহর। এক্ষেত্রে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে মোহর পরবর্তীতে পরিশোধ করার জন্য নির্ধারণ করা হয়। কখনো নির্দিষ্ট সময় ঠিক করা হয়, আবার কখনো তালাক, মৃত্যু বা অন্য কোনো পরিস্থিতির সময় তা আদায় করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, মোহর তাৎক্ষণিক হোক কিংবা বিলম্বিত হোক, উভয় ক্ষেত্রেই তা স্বামীর উপর একটি ওয়াজিব ঋণ হিসাবে গণ্য হয়। কেবল কাবিননামায় লিখে রাখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং তা যথাসময়ে পরিশোধ করা স্বামীর শরীয়ত দায়িত্ব। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের গুরুত্ব সম্পর্কে সতর্ক করে বলেছেন, নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, মুমিনের আত্মা তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। যারা মোহর নির্ধারণ করেন কিন্তু পরিশোধের ব্যাপারে উদাসীন থাকেন, তাদের উচিত এ বিষয়ে অত্যন্ত সচেতন হওয়া, কারণ মোহর কেবল সামাজিক আনুষ্ঠানিকতা নয়, এটি স্ত্রীর একটি আল্লাহ প্রদত্ত অধিকার, যার হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। এবার প্রশ্ন আসে, মোহর কি স্ত্রীর ব্যক্তিগত সম্পদ? হ্যাঁ, অবশ্যই মোহর স্ত্রীর নিজস্ব সম্পত্তি, বাবা মা, ভাই বা অন্য কেউ এর মালিক নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার মধ্যে বলেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, তারা যদি স্বেচ্ছায় তার কিছু অংশ তোমাদের ছেড়ে দেয়, তবে তা আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারো। অর্থাৎ স্ত্রীর পূর্ণ সম্মতি ছাড়া তার মোহর থেকে কিছু নেওয়া বৈধ নয়। অনেক সময় স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা ও সন্তুষ্টি থেকে মোহর মাফ করে দেন, এটি বৈধ, তবে শর্ত হল তা সম্পূর্ণ স্বেচ্ছায় হতে হবে, কোনো চাপ বা জবরদস্তি থাকা যাবে না। প্রিয় শ্রোতা, আমাদের সমাজে মোহরানাকে নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। শুধু কাবিননামায় বড় অঙ্ক লিখে রাখা, পরিশোধের কোনো ইচ্ছে না রাখা, মোহরকে আনুষ্ঠানিকতা মনে করা, স্ত্রীর অধিকারকে গুরুত্ব না দেওয়া, এগুলো ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। মুসলমানের কর্তব্য হল যে পরিমাণ মোহর নির্ধারণ করবে তা পরিশোধ করার আন্তরিক নিয়ত রাখতে হবে। সম্মানিত শ্রোতা, আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম মোহরানা ইসলামে নারীর একটি আল্লাহ প্রদত্ত অধিকার। এটি কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো সামাজিক প্রথাও নয়, বরং বিবাহের মাধ্যমে স্বামীর উপর আরোপিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মোহর কম হোক বা বেশি তা নির্ধারণ করতে হবে সামর্থ্য অনুযায়ী এবং আন্তরিকভাবে পরিশোধ করার নিয়ত রাখতে হবে। মনে রাখতে হবে, কাবিননামায় বড় অঙ্কের মোহর লিখে রেখে তা আদায় না করা ইসলামের শিক্ষা নয়, বরং উত্তম হল এমন মোহর নির্ধারণ করা যা যথাসময়ে পরিশোধ করা সম্ভব এবং যার মাধ্যমে স্ত্রীর অধিকার যথাযথভাবে সংরক্ষিত হয়। আসুন আমরা বিবাহকে সহজ করি, মোহরানাকে বাস্তবসম্মত করি এবং আমাদের মা বোনদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার এবং পরস্পরের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ইসলামে মোহরানার বিধান, বললেন মুফতি নেসারউদ্দিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
1: প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছে। ঈশ্বরের শান্তি আমাদের সকলের সঙ্গে থাকুক। আজকের পবিত্র বাইবেল পাঠ যোহন লিখিত সুসমাচার 14:27। শান্তি আমি তোমাদের রাখিয়া যাইতেছি, আমার শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত হইও না। অনেক সময় আমরা হৃদয়ের শান্তি হারিয়ে ফেলি, শান্তির সন্ধানে আমরা ব্যাকুল হয়ে পড়ি। কিন্তু প্রভু যীশু আমাদের শান্তি প্রদানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ প্রভু যীশু নিজে শান্তিরাজ এবং তিনি চান যেন আমরা শান্তিতে বসবাস করি। আমরা প্রায়ই বাইরের পৃথিবীতে শান্তি খুঁজি, কিন্তু প্রকৃত শান্তি যা আমাদের হৃদয়কে পূর্ণ করতে পারে তা কেবল প্রভু যীশুই দিতে পারেন। পবিত্র বাইবেলে প্রভু যীশুর বাণীর গভীরতা চিন্তা করুন। জগৎ আমাদের ক্ষণস্থায়ী শান্তি দিতে পারে, যা পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যায়। কিন্তু যীশুখ্রিস্ট আমাদের যে শান্তি দিয়েছেন তা চিরস্থায়ী। এটি কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং ঈশ্বরের উপর, আমাদের গভীর বিশ্বাসের উপর নির্ভর করে। আজ আপনার জীবন কি কোনো ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে? কেউ কি বড় বোঝা বহন করছেন? আপনি হয়তো আপনার পরিবার, আপনার স্বাস্থ্য, আপনার কাজ বা ভবিষ্যৎ নিয়ে ভীত শঙ্কিত। কেউ কেউ হয়তো ভয়, দুশ্চিন্তা বা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রভু যীশু আজ আপনাকে বলছেন, তোমার হৃদয়কে ব্যাকুল হতে দিও না, সমস্ত দুশ্চিন্তা আমার চরণে সমর্পণ করো। ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহ প্রদান করে, যেমন ফিলিপীয় 4:6-7 বলা হয়েছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে গাথ কর, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যীশুতে রক্ষা করে। সৃষ্টিকর্তার শান্তি পাওয়ার প্রথম চাবিকাঠি হল তার সাথে নিরন্তর প্রার্থনা ও যোগাযোগের মধ্যে থাকা। যখন আপনি আপনার জীবনের সমস্ত বোঝা ঈশ্বরের হাতে তুলে দেন, তখন আপনার মনের সমস্ত ভয় ও অশান্তি দূর হয়ে যায় এবং এক স্বর্গীয় শান্তি আপনার হৃদয়কে পূর্ণ করে। আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বর আমাদের সাথে আছেন, তিনি আমাদের ছেড়ে যান না। তিনি আমাদের এমন এক শান্তি দিতে চান যা আমাদের সমস্ত দুঃখ, কষ্ট ও উদ্বেগকে জয় করতে সাহায্য করে। এই শান্তি শুধুমাত্র সমস্যার অনুপস্থিতি নয়, বরং ঝড়ের মাঝেও শান্ত থাকার এক ঐশ্বরিক ক্ষমতা। মনে রাখবেন, আপনি একা নন, ঈশ্বর আপনার ডাক শুনছেন। আপনি যদি আপনার জীবনের ভার ঈশ্বরের হাতে সঁপে দেন, তবে তিনি আপনার হৃদয় থেকে সমস্ত ভয়ের অন্ধকার দূর করে তার পবিত্র আলো ও শান্তি দিয়ে আপনাকে ভরিয়ে দিবেন। ঈশ্বরের শান্তি সর্বদা আপনার সাথে থাকুক। সারাক্ষণ তার উপস্থিতিতে আনন্দিত থাকুন ও শান্তিতে থাকুন। আমেন।
0: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10, সূর্য অস্ত যাবে 6:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জে, FM 102 মেগাহার্জে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের আমরা সরাসরি সম্প্রচার করে শোনাব সকাল 9:50। অনুষ্ঠান একযোগে প্রচার হবে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রে মধ্যম তরঙ্গ ও স্বকেন্দ্রে FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান চলাকালীন পূর্ব নির্ধারিত অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন FM 102 ও FM 106 MHz।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 kHz ও FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 MHz ও FM 102 MHz প্রচার হবে।
2: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 এর আলোকে আলোচনা অনুষ্ঠান, সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, বেলা 11:30। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকাল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকাল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন সকাল 10:00।
1: এবারে FM-এর অনুষ্ঠান। FM 92 MHz-এ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz-এ দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত চলবে ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz-এ সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন ভোরের গান। শিল্পী রুমানা ইসলাম, গানটির রচয়িতা সাইফুল্লাহ আল মামুন, সুর করেছেন মোহাম্মদ গোলাম সারোয়ার।

ভোরের গানটি শুনলেন রুমানা ইসলামের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন টালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী এম এ মান্নান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন এম এ মান্নানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রোকাইয়া হাসিনা। প্রথম গান আমার উপরানো যাহা চাই তুমি তাই তাই গো।

0: রোকাইয়া হাসিনার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশ সচেতনতা বলতে আমরা বুঝি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা, গাছ কাটা বন্ধ, বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ অপচয় রোধ এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারি। সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে পরিবেশ বান্ধব চিন্তা ও অভ্যাস গড়ে তোলা জরুরি। আমাদের পরিবেশকে আমরা সুন্দর ও দূষণ মুক্ত রাখব, এমনই সুপ্রত্যাশায় শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই ও বোনেরা, বর্তমান সময়ে বায়ু দূষণ একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বায়ু দূষণ রোধে যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, কল কারখানার ফিল্টার ব্যবহার, গাছ লাগানো, পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এসব করণীয় বাস্তবায়নের মাধ্যমে আমরা নির্মল বাতাস ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারি। এ পর্যায়ে আমার বাংলা পর্বে বায়ু দূষণ রোধে করণীয় এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাক্ষাৎকারমূলক আয়োজন। আজ আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার শেখ, আমাদের সঙ্গে রয়েছেন জাওয়াতা আফনান, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছে। পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে বায়ু, আর এই বায়ু যত্রতত্র দূষণ হচ্ছে। প্রথমেই জানতে চাইব, বায়ু দূষণ আসলে কি?
2: বায়ু দূষণের সেরকম নির্ধারিত কোনো সংজ্ঞা নেই, কিন্তু আমাদের বায়ু পরিমাপের কতগুলো প্যারামিটার রয়েছে, কতগুলো পরিমাপক রয়েছে, সেই পরিমাপকের উপরে যখন বায়ু চলে যায় তখন সেটাকে আমরা বলি বায়ু দূষণ।
1: আপনার কাছে এবারে আমরা জানতে চাইব, বায়ু দূষণের যে ক্ষতিকারক প্রভাব, এই প্রভাব আসলে কি?
2: এর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, তবে স্বাস্থ্যগত যে ক্ষতিকর প্রভাবটা সেটার কথাই আমি বলছি। প্রতি বছর বিশ্বে প্রায় 70 লক্ষ মানুষ মারা যাচ্ছে হচ্ছে বায়ু দূষণের কারণে। তার মধ্যে আমাদের এই এশিয়া অঞ্চলে প্রায় 40 লক্ষ মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা হিসাব রয়েছে, যে হিসাবে বলা হয়েছে যে পৃথিবীতে 91% মানুষ সুস্থ নির্মল বায়ু সেবন থেকে বঞ্চিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা যখন নিঃশ্বাস নেই, আমাদের বায়ুটা যদি মানটা যদি খারাপ হয় তখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বায়ু দূষণের কারণে আমাদের অ্যালার্জি হতে পারে, আমাদের কাশি, এই যে আজকাল ঘরে ঘরে দেখবেন হাঁপানি রোগী, এটার কিন্তু অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ। আমাদের ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপও কিন্তু বায়ু দূষণের কারণে হয়। সারাদিন আমরা যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরি তখন আমাদের মনে হয় যে আমাদের মাথাটা ব্যথা করছে, এটার কারণও কিন্তু হতে পারে বায়ু দূষণ। ফুসফুসের ক্যান্সার, এটা কিন্তু বায়ু দূষণের অন্যতম একটা প্রভাব।
1: এখন আপনার কাছে আমরা যদি জানতে চাই যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কি কি করতে পারি?
2: বায়ু দূষণ নিয়ন্ত্রণের এই করণীয়টা কিন্তু দুপক্ষ থেকে হতে হবে, একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে হতে হবে, আর একটা হচ্ছে জনগণের পক্ষ থেকে হতে হবে।
1: আমরা জনগণের পক্ষ থেকে যদি বায়ু দূষণ কমাতে চাই সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি?
2: জনগণের পক্ষ থেকে যদি আমরা কমাতে চাই, যদি আমরা একটা গাছ লাগাই সেটা আমার বায়ু দূষণটা কমাবে। আমরা যে নির্মাণ সামগ্রী ব্যবহার করছি, যেমন আমাদের মাটি, বালু, সিমেন্ট, এই সকল নির্মাণ সামগ্রী যদি আমরা ঢেকে রাখি তাহলে আমাদের বায়ু দূষণ রোধ হবে। তারপরে আমরা হচ্ছে যত্রতত্র হচ্ছে ময়লা পোড়াচ্ছি, আগুন দিচ্ছি, আমরা এটা স্বাভাবিকভাবে সরল বিশ্বাসে এর কোনো ক্ষতিকারক দিক খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা আমাদের বায়ু দূষণে মারাত্মক ক্ষতি করছে।
1: এবার আপনার কাছে জানতে চাইবো যে সরকার এই বায়ু দূষণ রোধে কি কি পদক্ষেপ নিয়েছে?
2: সরকার এই বায়ু দূষণ রোধের জন্য যথেষ্ট আন্তরিক। আমাদের বায়ু দূষণ, শুধুমাত্র বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকার আলাদা একটি বিধিমালা করেছে। সরকার বায়ু দূষণ প্রতিরোধের জন্য আমাদের সার্বক্ষণিকভাবে 16টি মনিটরিং স্টেশন রয়েছে, যে এই বায়ু দূষণের মাত্রাটাকে আমাদের বেশি ছাড়িয়ে যাচ্ছে, আমাদের জনগণের জন্য বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে, নাকি ঠিক আছে এটা আমাদের জনগণ নিতে পারবে, সেটার জন্য সার্বক্ষণিকভাবে আমাদের 16টি মনিটরিং স্টেশন রয়েছে। এছাড়াও আমাদের আরো 15টি মনিটরিং স্টেশন রয়েছে, যেটা বিভিন্ন স্থানে কোথাও যদি হঠাৎ করে বায়ুর মান খারাপ হয়ে যায় সেগুলো ভ্রাম্যমান মনিটরিং স্টেশন আমরা পরীক্ষা করতে পারি। শুধু পরীক্ষা করে যে সরকার ক্ষান্ত রয়েছে তা না, এই যে সরকার জনসচেতনতা সৃষ্টি করার জন্য এগিয়ে আসছে, সরকার ইটভাটা বন্ধে যথেষ্ট আন্তরিক, এই ইটভাটা বন্ধ করার জন্য সরকার তার নীতিমালা ঘোষণা করেছে।
1: ধন্যবাদ আপনাকে। এবং আমরা আজ জানলাম যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ু দূষণ রোধে আমরা কি কি করতে পারি।
0: জলবায়ু ও পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পরিবেশের উপর পড়ে, যেমন তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টি অনিয়মিত হওয়া, খরা ও বন্যা। পরিবেশ রক্ষায় গাছ লাগানো, বায়ু ও পানি দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার জরুরি। সুস্থ পরিবেশ ও স্থিতিশীল জলবায়ু আমাদের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে শুনবেন জলবায়ু পরিবেশ বিষয়ক গান।

কৃষিজীবী ভাই বোনেরা। বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধ করা, মাটির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও গাছ ফল, ছায়া ও কাঠ দেয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক হয়। তাই টেকসই জীবনের জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন। আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরও সবুজময় করে তুলি। এমনই শুভ আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় তানিয়া সুলতানা, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে সকাল 9:50। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ২০শে জিলহজ, ৭ই জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা সামান। শুরুতেই শিরোনাম। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে তিন মাস ব্যাপী বিশেষ অভিযান শুরু। দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ইসরায়েলি হামলায় লেবাননের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ ১০ জন নিহত। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে নির্বাচন আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদীয় দলের সদস্যদের সঙ্গে সভা করেছেন। গতকাল সংসদ ভবনের নবম তলায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বৈঠকে শূন্য বাজেট নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী তাঁর দলের সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জনগণের দ্বার প্রান্তে সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই তিন ধাপে অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের আওতায় অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে। প্রেস উইং এর তথ্য অনুসারে সভায় বিশেষজ্ঞরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনের ডিজাইন করা হবে বলেও জানান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় এই কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করতে পারলে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও আগামী প্রজন্ম জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত। বৈঠকে সরকারের আগামী পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলাহাজরায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এই ঐকমত্য অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী সহ সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম, কারণ এই সময়ে বর্ষাকাল শুরু এবং বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকে, আর এই প্রাদুর্ভাব চলে সেপ্টেম্বর পর্যন্ত। আর তাই ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজনন স্থল নির্মূল এবং জনসচেতনতা বাড়াতে রাজধানী সহ সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশ জুড়ে মাইকিং সহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
3: প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে বদ্ধ পানি না থাকে। যারা ছাদের উপরে বাগান করেছেন, টবে যেন পানি না থাকে। বাড়ির ভিতরের যে ড্রেন থাকে, ওই ড্রেন গুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে।
2: এ সময় স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, সচেতনতা কার্যক্রমের পরও যদি কোথাও অবহেলা বা অসচেতনতা দেখা যায়, তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
3: যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট, সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে।
2: অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, DSCC-র নিজস্ব জরিপে 75টি ওয়ার্ডের মধ্যে 28টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং DSCC প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও গতকাল 3 মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজধানী মিন্টো রোডের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষকে আজকের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবেলায় এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবিতে এক গোল টেবিল আলোচনায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।
4: ডিজিটাল হ্যাজার্ড এবং বাংলাদেশে সমস্ত ধরনের ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে। আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি, আপনারা যত দ্রুত সম্ভব ই সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া জাতীয় কর্মপরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ে পেশ করেন।
0: এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানির সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতার বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাটের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। এছাড়া গতকাল রাজধানী গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃষি পণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে রপ্তানির সম্ভাবনা বাড়ানো সম্ভব। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস ব্যুরো অব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স বিশ্ব সংস্থাটি আরও দক্ষ ও কার্যকর করে তুলতে ব্যাপক সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করেছে। আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য বাড়ছে করমুক্ত আয়ের সীমা। এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: আগামী 2026-27 এবং 27-28 করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব থাকছে আসন্ন বাজেটে। বর্তমানে এই সীমা 3,50,000 টাকা, অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ছে 25,000 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সীমিত আয়ের মানুষের করের চাপ কমানো, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবিত করমুক্ত আয়সীমা সীমাকে যৌক্তিক বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
7: প্রথমত হল যেহেতু মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী এবং বিগত কয়েক বছর থেকে 7% উপরে, সুতরাং যেহেতু মানুষের প্রকৃত আয় বা ডিসপোজেবল ইনকাম ক্রমহ্রাসমান, তো সেই বিবেচনায়
6: প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী 3,75,000 টাকার বেশি আয়ের ক্ষেত্রে পরবর্তী 3,00,000 টাকার উপর 10%, এর পরের 4,00,000 টাকার উপর 15% এবং পরবর্তী 5,00,000 টাকার উপর 20% হারে কর দিতে হবে। এর পরের 20,00,000 টাকার জন্য কর হার হবে 25% এবং অবশিষ্ট আয়ের উপর 30%। শুধু সাধারণ করদাতাই নন, বাড়ছে বিশেষ শ্রেণীর করদাতাদের কর্মুক্ত আইসীমাও। অর্থনীতিবিদদের মতে নতুন কর কাঠামো কম আয়ের করদাতাদের স্বস্তি দেবে, একই সঙ্গে করজাল সম্প্রসারণের পরামর্শও দিয়েছেন তারা।
7: এখানে যে রাজস্ব ক্ষতিটা হচ্ছে বা হারাচ্ছেন তার থেকে অনেক বেশি রাজস্ব আদায় হতে পারে, যারা করজালের বাইরে রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন বা কর এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে যদি সরকার আগামীতে করের আওতার মধ্যে নিতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
6: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও জোরদার করেছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা এবং দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটির একটি তাঁবু শিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের পক্ষে থেকে ইরানের সর্বোচ্চ নেতা মস্তৌবা খামেনির কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ার আশা প্রকাশ করেন। রাশিয়া জানিয়েছে ইউক্রেন সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে। শহরটিতে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামের শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে। রুশ কর্মকর্তারা দাবি করেন পার্শ্ববর্তী লেলিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের সরাসরি আলোচনার আহ্বান জানানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোন যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন। ওই মন্তব্যের একদিন পরই ইউক্রেন সবশেষ এই হামলা চালায়। খেলার খবর। ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বিসিবির 25টি পরিচালক পদের মধ্যে 15টি পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা হবে। অবশিষ্ট 10টি পরিচালক পদের মধ্যে 8 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অন্য 2 জনকে জাতীয় ক্রীড়া পরিষদ NCC মনোনীত করবে। বিসিবি পরিচালক নির্বাচনের জন্য কাউন্সিলরদের ভোট গ্রহণের পর একই দিনে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুটবল। গতকাল গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে 3-1 পরাজিত করেছে স্বাগতিক ভারত। ফাইনালে প্রথমার্ধে 1-1 সমতায় থাকলেও বিরতির পর স্বাগতিক ভারত আরও 2টি গোল করলে রানার্স আপ হয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:44। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু। দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রীর আহ্বান। এবং শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা রায় আজ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, আমাদের শরীরে সবচেয়ে উল্লেখযোগ্য যে অঙ্গটি তা হল হার্ট বা হৃদযন্ত্র, বা আমরা বাংলায় বলে থাকি হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের যদি কোনো অসুখ হয় তা অবশ্যই চিন্তার বিষয়, এবং এতেই দেখা যায় যে আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আমাদের হৃৎপিণ্ডে অনেকগুলো অসুখের মধ্যে হার্টের ব্লক বা রক্তনালীর ব্লক খুব উল্লেখযোগ্য একটি রোগ। চলুন আজ সুখের ঠিকানায় আমরা জেনে নিই হার্টের রক্তনালীর ব্লকের কারণ ও তার প্রতিরোধে সচেতনতা। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শরদিন্দু শেখর রায়। আমি একটু জানতে চাই যে আমরা সাধারণভাবে বলে যে হার্টে ব্লক হয়েছে, আসলে হার্টে ব্লক বলতে কি বোঝায়, আপনি একটু সহজ ভাষায় যদি বলেন।
2: হার্টের অনেকগুলো রক্তনালী রয়েছে, আমাদের সমস্ত শরীরে কিন্তু রক্তনালী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এই সারা শরীরের যে রক্তনালীগুলো রয়েছে, এই রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে এবং শরীরের সমস্ত কোষে কোষে পুষ্টি উপাদান পৌঁছাচ্ছে। তো হার্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এরও পুষ্টি দরকার আছে। এর পুষ্টির জন্য হার্টের নিজস্ব কিছু রক্তনালী দরকার যেগুলো হার্টকে পুষ্টি যোগাচ্ছে। এই রক্তনালীগুলো এজন্যই খুব গুরুত্বপূর্ণ, এবং এই রক্তনালীগুলো যদি ভিতরের গাত্রে চর্বি জমে জমে দীর্ঘদিন ধরে গিয়ে ব্লক হতে থাকে, প্রথম দিকে তো বোঝা যায় না, একেবারে দেখা যাচ্ছে খুব ক্রিটিক্যাল মাত্রায় যখন ব্লক হয়ে যায় তখন হার্ট যখন আর পুষ্টি উপাদানটা ঠিক মতো পাবে না, তখন বুকে ব্যথা হতে থাকবে বা হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। তো এটাই হলো হার্টের রক্তনালীর ব্লক।
1: এই যদি এরকম রক্তনালীর ব্লক হয়, এটা কি আসলে খুব মারাত্মক কোন রোগ?
2: হ্যাঁ, এটা তো অবশ্যই, এখন তো বিশ্বব্যাপী কিন্তু মহামারী আকারে আমাদের এই হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, ক্যান্সার, যেগুলোকে আমরা অসংক্রামক ব্যাধি বলছি, এগুলো কিন্তু মানে দ্রুত এই সমস্ত অসুখের হার বেড়ে চলছে। তার মধ্যে কিন্তু হৃদরোগ অন্যতম, এবং হৃদরোগের মৃত্যু হার অনেক বেশি, এবং এই বেশিরভাগ হৃদরোগের মধ্যে এই হৃদরোগটাই, এই ধরনের হৃদরোগটাই, মানে হার্টের রক্তনালীতে ব্লক জনিত যে হৃদরোগ, এই হৃদরোগের হার আবার অনেক বেশি। এবং এই ধরনের হৃদরোগের বহিঃপ্রকাশ হয় কখনো হার্ট অ্যাটাক হচ্ছে, না হলে আস্তে আস্তে বুকে ব্যথার অসুখ হচ্ছে। হ্যাঁ, এটা এক সময় দেখাচ্ছে হার্টের কর্মক্ষমতা কমে আসছে, হার্ট ফেইলর হচ্ছে।
1: আমি আসলে এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম যে রোগী কিভাবে বুঝবে যে তার হার্ট ব্লক আছে বা হঠাৎ করে হার্ট অ্যাটাক, আসলে এই শব্দগুলো তো আমরা শুনেই থাকি, একটু যদি বলতেন।
2: রোগীর লক্ষণ হলো আসল বা উপসর্গ, যেহেতু হার্টের রক্তনালীর ভিতরের গাত্রে চর্বি জমে জমে যখন নাকি রক্তনালীটা বন্ধ হয়ে যাবে তখন অসুখের প্রকাশটা, তার মানে কি প্রথম দিকে কিন্তু কোনো লক্ষণ সেরকম নাও থাকতে পারে, আমার ভিতরে ভিতরে অসুখ আছে কিন্তু কেউ বুঝতে পারছে না, সবকিছু স্বাভাবিক চলছে, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে রক্তনালীটা 100% বন্ধ হয়ে গেল, তখন কিন্তু হার্টের মাংসপেশিগুলো নষ্ট হতে থাকবে, তখন প্রচন্ড বুকে ব্যথা হবে, এটাই কিন্তু হার্ট অ্যাটাক। আর যদি 100% বন্ধ হয়নি কিন্তু এমন মাত্রায় বন্ধ হয়েছে যে দূরবর্তী স্থানে রক্ত সঞ্চালিত কম হচ্ছে, হার্টের মাংসপেশিগুলো দুর্বল হচ্ছে, তখন মানুষের চলাফেরা করতে গেলে, পরিশ্রম করতে গেলে, হাঁটাচলা করতে গেলে বুকে ব্যথা হতে পারে। সুতরাং বুকে ব্যথা বা দেখা যাচ্ছে অল্প পরিশ্রমে হয়রানি, একটু শ্বাসকষ্ট হওয়া বা খুব বেশি পরিশ্রম করতে না পারা, অধিক ক্লান্তি, হ্যাঁ, এগুলো হলো এই রক্তনালী ব্লকের অসুখের লক্ষণ। আর হঠাৎ হার্ট অ্যাটাক হলে তো প্রচন্ড বুকে ব্যথা, অসহ্য বুকে ব্যথা, যেটা সহ্য হচ্ছে না কোনো
1: জায়গায়,
2: বুকের একেবারে মাঝখানে ব্যথা, যেটা নাকি কোনোভাবেই যাচ্ছে না, শরীর ঘামাচ্ছে, সাথে বমি আছে বা বমি ভাব আছে, এ সমস্ত লক্ষণ হলে কিন্তু সেগুলো হার্ট অ্যাটাকের লক্ষণ।
1: এর কারণ কি আসলে?
2: এটার কারণ কিন্তু বহুবিধ, অর্থাৎ এটা তো আমরা বেসিক যেটা বললাম যে রক্তনালী অনেকটা ব্লক হচ্ছে, কিন্তু কেন ব্লক হচ্ছে এটা বংশগতির কিছুটা প্রভাব আছে, যেমন কারো যদি নিকটাত্মীয়ের মধ্যে হৃদরোগের ইতিহাস থাকে, যেমন বাবা মা ভাই বোনেদের মধ্যে, সেটা একটা জিনিস। আবার দেখা যাচ্ছে অপেক্ষাকৃত পুরুষ যারা তাদের ঝুঁকিটা একটু বেশি থাকে। নারী বলতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের মাসিক শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার সমান সমান, যদিও তার আগে কিছুটা তারা একটু প্রতিরোধমূলক ব্যবস্থায় থাকেন। অন্যান্য কিছু ঝুঁকিকে দায়ী করা হয় এই অসুখের জন্য, তার মধ্যে যেমন হলো ওজন বেশি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, এবং এখনকার দিনে যে এই যে বসে বসে কাজ করার অভ্যাস, কায়িক পরিশ্রম একেবারেই না করা, ব্যায়ামের অভাব, এগুলো রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখনকার দিনে যে আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাব, অর্থাৎ আমাদের চর্বি জাতীয় খাবার আমরা খুব বেশি বেশি করে খাচ্ছি, মোটিয়ে যাচ্ছি, ওজন বেশি হয়ে যাচ্ছে, তারপরে তামাকের ব্যবহার, এগুলোকে কারণ হিসেবে দায়ী করা হয়।
1: আমি খুব ছোট্ট করে একটু জানতে চাইবো যে যখন এরকম হার্ট অ্যাটাক বা তীব্র ব্যথা অথবা মাঝে মাঝে ব্যথা, কাজ করতে গেলে বুকে ব্যথা এরকম হচ্ছে, রোগীর কোথায় যাওয়া উচিত এবং কি পরীক্ষার মাধ্যমে সে বুঝতে পারবে যে তার এরকম রোগ আছে?
2: আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, যাদের বয়সটা একটা বিষয়, যাদের বয়সটা এ ধরনের অসুখ সাধারণত অপেক্ষাকৃত একটু বয়স দিকে যারা ঝুঁকেছেন তাদের, কিন্তু এখন কম বয়সেও কিন্তু হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু 30-40 বছর বা তার বেশি বয়স যাদের, এই সব বয়সী রোগীদের যদি যে কোনো ধরনের বুকে ব্যথা হয়, তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাথে এই যে ঝুঁকিগুলোর কথা বললাম, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন বেশি, সবসময় বসে বসে কাজ করেন, ধূমপানের অভ্যাস আছে, এরকম ঝুঁকি যাদের আছে, পরিবারের হৃদরোগের ইতিহাস আছে, তাদেরকে কিন্তু আরো সতর্ক হয়ে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। চিকিৎসক কিছু এই সমস্ত ঝুঁকিগুলো বিবেচনা করে কিছু পরীক্ষা নিরীক্ষাগুলো করেন। হার্ট অ্যাটাক হলে তো মানে হার্ট অ্যাটাকের যে লক্ষণ বললাম, হঠাৎ বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা, তখন কিন্তু অন্য কোনো কিছু নেই, তখন সাথে সাথে হাসপাতালে, কাছাকাছি যে হাসপাতাল পাওয়া যাবে সেখানে যেতে হবে, অন্য কোনো বিষয় নেই। আর অন্য ক্ষেত্রগুলোতে বললাম যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেক্ষেত্রে চিকিৎসক বুঝে শুনে পরীক্ষা নিরীক্ষা, ইসিজি রয়েছে, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা রয়েছে, দরকার হলে আমরা ট্রেডমিল টেস্ট করি, সেগুলোর মাধ্যমেও এই সমস্ত ব্লক ধরা যায়। এবং ফাইনালি অ্যাঞ্জিওগ্রাফি নামক একটা পরীক্ষা রয়েছে, যেটা প্রয়োজনে সেটা করেও কিন্তু অসুখ নির্ণয় করতে হয়, নিশ্চিত
1: হওয়া যায় যে ঠিক কতটুকু ব্লক আছে। আমি একটু সব শেষে জানতে চাইবো আপনার কাছে, এই যে এই কঠিন একটি রোগ, এর প্রতিরোধের জন্য আমরা আসলে কি করতে পারি?
2: রোগটা কঠিন, কিন্তু প্রতিরোধের দিকেই আমাদের সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। কারণ হলো হার্টের অসুখ, এই ধরনের অসুখগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। হ্যাঁ, কারণ আমরা বলেছি কারণের যে কারণগুলো দেখেন, ঝুঁকিগুলো কিন্তু সবই আমরা প্রতিরোধযোগ্য। আমরা কিন্তু ইচ্ছা করলে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি, উচ্চ রক্তচাপ প্রতিরোধ বা নিয়ন্ত্রণের পথে হাঁটতে পারি, ওজন কিন্তু আমার যার যতটুকু ওজন থাকা দরকার সেটা কিন্তু আমি বজায় রাখতে পারি, আমার খাবার দাবার স্বাস্থ্যকর অভ্যাস আমার হাতে, এবং আমি দৈনিক ব্যায়াম পরিশ্রম করব সেটাও কিন্তু আমার হাতে। সুতরাং আমি যদি প্রতিরোধ ব্যবস্থার দিকে শুধু এগুলি নজর দেই, যে আমি ওজন ঠিক রাখব, আমি ঠিক মতো প্রতিদিন হাঁটাচলা পরিশ্রম ব্যায়াম করব, আমি স্বাস্থ্যকর খাবার খাবো, ধূমপান করব না বা বর্জন করব, এবং চর্বি জাতীয় খাবার বা অন্যান্য খাবার দাবার এড়িয়ে চলবো, কোমল পানীয় এড়িয়ে চলবো, ডায়াবেটিস থাকলে যাতে আর্লি ধরা পড়ে এবং নিয়ন্ত্রণ করতে পারি সেটা দেখবো, উচ্চ রক্তচাপ যদি থাকে আর্লি ডিটেক্ট করার চেষ্টা করব এবং নিয়ন্ত্রণে রাখবো, তাহলেই কিন্তু প্রতিরোধযোগ্য হবে।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম হৃৎপিণ্ডে রক্তনালীর ব্লক হলে তার কারণ এবং তা প্রতিরোধে আমরা কি কি করতে পারি ডাক্তার শরদিন্দু শেখর রায়ের কাছ থেকে। আশা করি আপনারা সবাই অত্যন্ত উপকৃত হয়েছেন। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ইসমাত জাহান লিমা। সুখের ঠিকানা অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: বাংলা ১২ মাসের ৬ ঋতুর মধ্যে অন্যতম প্রধান ও প্রথম ঋতু গ্রীষ্মকাল। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল, এ সময়ে বাংলার প্রকৃতিতে অনেক পরিবর্তন দেখা গেছে। ফুলে ফলে মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন হয় বৃষ্টি নামে ধরণীর বুকে। বৃষ্টির প্রভাবে গাছের ডালে নতুন পাতা গজায় সবুজ শ্যামলে।
1: প্রখর রোদের কারণে গাছে গাছে ফল পাকতে শুরু করে। এর মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, আনারস, তাল, পেঁপে, বেল হচ্ছে সর্বাধিক পরিচিত ফল।
0: পৃথিবীর অধিকাংশ দেশে ঋতুর সংখ্যা ৪টি হলেও বাংলাদেশে ঋতুর সংখ্যা ৬টি। আর প্রত্যেক ঋতুর আবির্ভাবে বাংলাদেশের প্রকৃতির রূপ ও সৌন্দর্য হয় আকর্ষণীয়, বৈচিত্র্যময় হয়ে ওঠে বাংলার রূপ ও প্রকৃতি।
1: গ্রীষ্মের পরে মহাসমারোহে বর্ষা আসে, দিক বিজয়ী যোদ্ধার বেশে বর্ষার আবির্ভাব। মেঘের গুরুগম্ভীর গর্জনে প্রকৃতি থেমে থেমে শিউরে ওঠে, শুরু হয় মুষলধারায় বৃষ্টি। প্রকৃতিতে দেখা দেয় মনোরম সজীবতা, জনজীবনে ফিরে আসে প্রশান্তি।
0: ফলের মাস জ্যৈষ্ঠ, এই মাস তার রসে ভরা সৌন্দর্য নিয়ে হাজির হবেই।
1: প্রিয় শ্রোতা, আসুন প্রকৃতির বিস্ময়কর উপহার নানা রঙের মৌসুমি ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করে তুলি এবং সুস্থ থাকি। এই আহ্বান রেখে শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তানিয়া সুলতানা
0: এবং আমি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু।
1: শরৎঋতুর বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস আসে একটু ভিন্ন আবেশে, জনজীবনে দেখা দেয় এক বিচিত্র প্রভাব।
0: তবে রসময় জ্যৈষ্ঠ চিরকালই মিষ্টি অনুভূতি নিয়ে উপস্থিত হয়। জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা পাই সেই

0: বাংলাদেশী প্রকৃতি নতুন নতুন সাজে সজ্জিত হয়ে তার রূপের মহিমা প্রচার করে। গ্রীষ্মের খরতাপ, বর্ষার অবিরাম বর্ষণ, শরতের মেঘমুক্ত নীলাকাশ, হেমন্তের কুয়াশা, শীতের অপূর্ব সকাল ও বসন্তের বৈচিত্র্যময় অপরূপ পুষ্প বাংলার মানুষের মনকে মুগ্ধ করে তোলে।
1: গ্রীষ্মে গ্রাম বাংলার পথে প্রান্তরে শোভা পায় সোনালু ফুল, চারিদিকে লালে লাল ছাপিয়ে দেয় কৃষ্ণচূড়া, জ্যৈষ্ঠ শেষ হতে না হতেই আসে বর্ষাকাল। বর্ষাকালে বাংলাদেশের প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে, নদী খাল বিল এবং জলাশয় পানিতে পরিপূর্ণ হয়, বৃষ্টির পানি মাটির আর্দ্রতা বাড়ায় যা গাছপালা বৃদ্ধিতে সহায়ক। এছাড়া গ্রীষ্মে প্রকৃতিতে বয়ে যায় কালবৈশাখের ঝড়। তাই তো কবি কাজী নজরুল ইসলাম তাঁর গানে ঝড়কে দেখেছেন এভাবেই।

0: বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। ঋতুতে ঋতুতে এখানে চলে সাজ বদলের পালা, নতুন নতুন রং রেখায় প্রকৃতি আলপনা আঁকে মাটির বুকে, আকাশের গায়ে, মানুষের মনে। তাই ঋতু বদলের সাথে সাথে এখানেও জীবনের রং বদলায়।
1: বর্ষার পরে আসে শরৎকাল, শিউলি ফুল ভোরের হিমেল বাতাসে ঝুরে পড়া এক নীরব সৌন্দর্য। শরতের শিশির ভেজা সকালে যখন পা পড়ে ঝরে থাকা সাদা কমলা রঙের শিউলি ফুলে, তখন মন নস্টালজিয়ায় ভরে যায়। অনেকেই শিউলি ফুলকে শুদ্ধতা, স্মৃতি আর প্রেমের প্রতীক হিসেবে দেখে থাকেন।

0: ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, আমরা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: আবারও কথা হবে সরসুর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের মতো সরসুর অনুষ্ঠানটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান ষড়সুর এখানেই শেষ হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা ষড়সুর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবার আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকার সিরাজুল ইসলাম এবং সুর করেছেন আজাদ রহমান।

হ্যাঁ, ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, কিন্তু যে দরদিয়া হয় সে কিন্তু অন্তরে অন্তরেই থেকে যায়। কুমার বিশ্বজিতের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার আলী আকবর।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আধুনিক গান বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: সবার কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমার সাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
0: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
0: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
0: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
1: হ্যাঁ।
3: এখন হামের উপরে একটি স্পট ড্রামা শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। চেয়েও না সুনয়না, আর চেয়েও না এ নয়ন পানে। শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। এটি অনুষ্ঠানের

0: এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: দেখো ভোরের আলো জ্বলছে কত স্নিগ্ধতা ছড়িয়ে, সোনালী আলোর উচ্ছ্বাস চারিদিকে পড়ছে গড়িয়ে।
1: সকলের জন্য সকালের এই আলো প্রকৃতির দান, ভোরের পূর্ণ আলোতে সকলেই করে নিও স্নান।
0: ভোরবেলা থেকেও নাকো ঘুমের অন্ধকার করে ঘর, ঘরে আসুক ভোরের আলো, বাতাস খেলুক প্রাণের পর।
1: সকলের এতে তাই বলি মন দিয়ে শোনো, রাত্রি হলে ভোর, আলস্য ভেঙে ভোরবেলা খুলে দাও ঘরের জানালা দোর।
0: আমরা সকলেই জানি একটা সুন্দর সকাল সুন্দর দিনের নিশ্চয়তা দেয়, একটা সুন্দর দিন প্রাণবন্ত ঝরঝরে কর্মদীপ্ত জীবন উপহার দেয়। গুণীজনেরা বলে সকাল সকাল ওঠা স্বাস্থ্য ও প্রজ্ঞার জন্য ভালো, কারণ সকালে যারা ওঠে তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকে। তাই অন্যদের চেয়ে এগিয়ে থাকার জন্য অবশ্য কিছু করণীয় আছে যা জীবনকে আরো সুন্দর করে রঙিন করে তুলতে পারে।
1: সাধারণত বাতি নিভিয়েই ঘুমাতে অভ্যস্ত বেশিরভাগ মানুষ, আবার ভোরে ঘুম থেকে উঠে আবার কিছুক্ষণ অন্ধকারেই ঘুমিয়ে থাকার অভ্যাস আছে অনেকেরই। তবে বিজ্ঞানীরা বলছেন সকালে ঘুম ভাঙার আছে অনেকেরই, তবে আলোর ব্যবস্থা করতে হবে, আর সে আলো অবশ্যই সূর্যের আলো হওয়া চাই। সূর্যের আলো হচ্ছে শরীরের জন্য প্রাকৃতিক ঘড়ি, সেই আলো ঘড়ি শরীরকে সারা দিনের জন্য তৈরি হতে দিক নির্দেশ করে।
0: হ্যাঁ বন্ধুরা, আমাদের দিনের শুরুটা হওয়া উচিত ভোরের স্নিগ্ধ হাওয়া, সূর্যের মৃদু তাপ ও আলো সংমিশ্রণে, যা আমাদের পুরো দিনটাকে করে তুলবে প্রাণবন্ত। এতে করে মানব শরীর কর্মক্ষেত্র কিন্তু প্রতিটি কাজ বেশ স্বাচ্ছন্দ্যের সহিত সম্পন্ন করতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত সকালে ঘুম থেকে উঠে ভোরের আলোর স্পর্শ আর মাঙ্গলিক সুরে অবগাহন করা।

0: শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মকালীন ভোরের স্নিগ্ধ আলোর উদ্ভাসে আজকে সকাল হোক সফল একটি দিনের সূচনা, এমনই আশাবাদ নিয়ে আজ সকালে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে। আজ মহানগর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
1: এবং আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। প্রিয় বন্ধুরা, দিনটি আজ রোববার, 24শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 7ই জুন 2026 খ্রিস্টাব্দ, 20শে জিলহজ, 1447 হিজরি, গ্রীষ্মকাল।
0: আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
1: শুভ জন্মদিন।
0: আমাদের জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য, তবে সেই খাদ্য বস্তু সুস্বাস্থ্যের জন্য নিরাপদ হওয়াটাও কিন্তু জরুরি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাত এবং খাবার প্লেটে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্য নিরাপদ রাখতে না পারলে কখনোই সামগ্রিকভাবে একটা সুস্থ জাতি গঠন করা সম্ভব নয়।
1: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে বলছে, মানুষের তৈরি দুর্যোগ ও প্রাকৃতিক কারণে সারা বিশ্বে মানুষ খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির অভাবে ভুগছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গেও খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট। কেমিক্যাল ঝুঁকি, জৈবিক ও শারীরিক মাধ্যমে খাদ্য দূষণ হচ্ছে। এ অনিরাপদ খাবার খাওয়ার ফলে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। সারা বিশ্বে 60 কোটি মানুষ অনিরাপদ খাদ্যের মাধ্যমে রোগাক্রান্ত হচ্ছে।
0: আর এক্ষেত্রে সঠিক পরিমাণ এবং নিরাপদ খাদ্যই হচ্ছে জীবন রক্ষা এবং সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি। খাদ্যবাহিত অসুস্থতা সাধারণত সংক্রামক বা বিষাক্ত প্রকৃতির হয় এবং প্রায়শই সরল চোখে দেখা যায় না, যা দূষিত খাবার বা জলের মাধ্যমে শরীরে প্রবেশকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী বা রাসায়নিক পদার্থের কারণে ঘটে।
1: যেহেতু নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার, আর তাই খাদ্য শৃঙ্খলের প্রতিটি পর্যায়ে উৎপাদন থেকে শুরু করে ফসল কাটা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বিতরণ, প্রস্তুতি এবং ব্যবহার, সব পর্যায়ে খাদ্য নিরাপদ রাখার ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
0: বন্ধুদের মনে করিয়ে দিতে চাই, আজ 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়াতে 2018 সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য রাষ্ট্রের পাশাপাশি অন্যান্য স্টেক হোল্ডাররাও যৌথভাবে দিবসটি পালন করে আসছে।
1: বন্ধুরা, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালনের বিশেষ লক্ষ্য হল খাদ্য নিরাপত্তা, মানব স্বাস্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধি, কৃষি, বাজার প্রবেশাধিকার, পর্যটন, টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য খাদ্যজনিত ঝুঁকি প্রতিরোধ, শনাক্তকরণ এবং পরিচালনায় সহায়তা করার জন্য মনোযোগ আকর্ষণ করা এবং পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা। তাই এবারের বিশ্ব খাদ্য দিবস 2026-এর প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিহোয়্যার।
0: হ্যাঁ বন্ধুরা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার মধ্যে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। আমাদের জন্য খাদ্য নিরাপত্তার বিষয়টি অতীব জরুরি। এর চেয়েও জরুরি বিষয় হল জনসচেতনতা।
1: কি খাচ্ছি সে প্রশ্ন সম্পর্কে আমাদের সজাগ ও সম্যক জ্ঞান থাকা আবশ্যক। আমরা যদি সচেতন থেকে খাবার কেনা এবং গ্রহণ বর্জন করতে পারি, তাহলে খাদ্য উৎপাদন ও সরবরাহ পর্যায়ে অনিয়ম প্রতিহত করার পথ অনেকটাই সহজ হবে বলে আশা করা যায়।
0: আর আজ সেই আশা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকে ঢাকা।
0: থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন জীবন ও জীবিকা।
1: রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী।
0: আছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি।
1: এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন এবং অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা।
0: এবং সময় থাকলে একটি গান শোনানোর ইচ্ছেও রইল, তো চলুন শোনা যাক এক এক করে আয়োজন ডালে।
1: বন্ধুরা, প্রথমে শুনব আজকে ঢাকা। আজকের দিনে এই মহানগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন্নাহার মিল্কি।
0: বাক মুহূর্ত বা একটি সন্ধিক্ষণ শীর্ষক শিল্প প্রদর্শনী চলছে রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকিতে। প্রতিষ্ঠানটির শালা নেইবারহুড আর্টস স্পেসে আয়োজিত এ প্রদর্শনীর মূল বিষয়বস্তু ঔপনিবেশিক আখ্যানের বাইরে মুদ্রণ শিল্প, প্রিন্ট মেকিং চর্চার। এই আয়োজনের সঙ্গে রয়েছে বিষয়ভিত্তিক সংলাপ। গতকাল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী 12 জুন পর্যন্ত, খোলা থাকবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এই প্রদর্শনীর আয়োজন করেছে শূন্য স্টুডিও। রাজধানীর সেগুনবাগিচায় আজ সন্ধে 7টায় বাগলাতি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হবে নাটক মানকি ট্রায়াল। এই নাটকের মূল রচয়িতা জেরম লরেন্স ও রবার্ট অ্যাডওয়েন লে। এর মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্ত নীল। নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন বাতিঘর। শিল্পী বিপ্লব বিপ্রদাসের তৃতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে ধানমন্ডির মিরপুর রোডের আলিয়স প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে। আর্থ অ্যান্ড মেমোরি শীর্ষক প্রদর্শনীতে ভূদৃশ্য, ঐতিহ্য, স্মৃতি এবং মানবিক সংযোগের নানা দিক উপস্থাপিত হয়েছে। প্রদর্শনীটি আগামী 10 জুন চলবে এবং প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। লালমাটিয়ায় সফল উপস্থাপনার পর দেশের কিছু প্রতিশ্রুতিশীল তরুণ চিত্রশিল্পীর অসাধারণ শিল্পকর্ম নিয়ে কনফ্লুয়েন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী এখন চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের ভূমি গ্যালারিতে। সোমবার ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। সুপ্রিয় বন্ধুরা, হাতে সময় থাকলে বন্ধু স্বজন নিয়ে ঘুরে আসতে পারেন এসব আয়োজনের আঙ্গিনায়।
1: শুনলাম আজ

0: সারা দেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। ঢাকার প্রতি আস্থাশীল হয়ে এখানেই স্থিতিশীল হচ্ছেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে সেই সব শ্রমজীবী মানুষ ও তাদের বৈচিত্র্যময় পেশা।
1: বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী, কর্মঠ, শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজকে শুনব ঢাকা রাজপথের একজন ভ্যান চালকের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আয়শা সিদ্দিকা মনি।
2: প্রিয় শ্রোতা বন্ধু, এই শহরে আমরা চলার পথে খেয়াল করি না এমন অনেক পেশার মানুষ আছেন, ঠিক তেমনই একজন হলেন একজন ভ্যানওয়ালা। ঠিক ধরেছেন, জীবন ও জীবিকার আজকের পর্বে আমরা পেয়ে গিয়েছি এই শহরের একজন ভ্যানওয়ালাকে। চলুন তার সঙ্গে কথা বলা যাক। ভাই, আপনার নামটা যদি বলেন।
3: মোহাম্মদ হারুন।
2: হারুন ভাই, আপনি কতদিন ধরে ভ্যান চালাচ্ছেন?
3: 20 বছর।
2: 20 বছর, অনেকটা সময়। আপনার কি একটাই ভ্যান নাকি অনেকগুলো?
3: না, আমার একটা ভ্যানে।
2: এই ভ্যানে আপনি কি আনা নেওয়া করেন?
3: এই প্লাস্টিকের দরজা, কাঠের দরজা, মোজাইক মেটারি।
2: আপনি এই ভ্যান চালানোর আগে কি করতেন?
3: আগে বার চেমচা চালাতাম।
2: আপনার বাড়ি কোথায়?
3: ভোলা।
2: ভোলা থেকে ঢাকায় এলেন কেন?
3: আছি বিভিন্ন নদী ভাঙ্গা ডাঙ্গার পরে এরপর এগুলো পোলেন চামিলে আছি। ছেলে নাই, মেয়ে আছে, সাইডে পড়াশোনা করেছি। মানে ভ্যান চালে চলতে আছে, আলে চালাইতে আছে।
2: আপনার যে ভ্যানটা, এটা কি আপনি কিনেছেন নাকি ভাড়া?
3: না, কিনেছি।
2: কতদিন আগে, কত টাকা দিয়ে কিনেছেন?
3: আগে একটা কিনা সরু লয়ে গেছিল, পরে আবার এটা কিনছি, 10,000 টাকা দিয়ে কিনছি, 1 বছর হয়েছে।
2: যেহেতু আপনি ভ্যানে ফার্নিচার আনা নেওয়া করেন, সেক্ষেত্রে তো আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হয় যাতে ফার্নিচারটা ভেঙে না যায় বা রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে। সেজন্য আপনি কি করেন, সাবধানে চালান?
3: সাবধানে চালাই।
2: আপনি কি প্রত্যেকদিন ভ্যান চালান?
3: প্রতিদিন চালাই, খালি সপ্তাহে একদিন ওই দোকান মনে চালে চালাই না।
2: দিনে কয়টার সময় বের হন আর রাতে কয়টায় বাড়ি ফেরেন?
3: 9টায় বাইরে, বাসায় যাই রাত 9টায়।
2: ভাই, কাজের ফাঁকে ফাঁকে কি বাংলাদেশ বেতার শোনা হয়?
3: ওই একটু শুনি, ওই খেলাধুলা উনি বেটার, খবর টবর কয় টাইম টাইমে খাবো খবরটা উনি।
2: আপনি যে ভ্যান চালান, কত টাকায় আপনি এই পণ্যগুলো আনা নেওয়া করেন?
3: 500 ভাই 1,000 ভাই 6,700
2: আপনার পরিবারে আপনি ছাড়া অন্য কেউ কি আয় করেন?
3: না, কোনো আয় করেন লোক নেই।
2: আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি এই বয়সেও শক্ত হাতে ভ্যান চালিয়ে যাচ্ছেন, একা হাতে পরিবার সামলে যাচ্ছেন, খুব ভালো থাকবেন।
3: ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা বন্ধু, জীবন ও জীবিকার আগামী পর্বে আমরা কথা বলবো অন্য কোনো পেশার একজন মানুষের সঙ্গে, জানবো তার জীবনের কথাগুলো, তার মনের ভেতরে জমে থাকা গল্পগুলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মহানগরের সাথে থাকবেন।
0: জীবন ও জীবিকা পর্বটি শুনলাম আমরা।
1: ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। আর ইতিহাসের চিত্র আজও ফুটে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান অনুষঙ্গে। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
0: বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালী। এ পর্বে শুনব ঢাকার শাখারি বাজার নামের ইতিহাস নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। শাখারি বাজার নামটির উৎপত্তি শাখারি সম্প্রদায়কে কেন্দ্র করে। শাখারি শব্দটি এসেছে শাখা থেকে। শাখা হল সমুদ্রজাত শঙ্খ কেটে তৈরি এক ধরনের অলংকার, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালি হিন্দু নারীর বৈবাহিক পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই শাখা তৈরির কাজে যারা নিয়োজিত ছিলেন তারাই পরিচিত ছিলেন শাখারি নামে। তাদের বসতি, কর্মশালা এবং ব্যবসা কেন্দ্র ঘিরে গড়ে ওঠে শাখারি বাজার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঢাকার ইতিহাসে মুঘল যুগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1608 সালে ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করলে নগরটির দ্রুত বিকাশ শুরু হয়। রাজধানীর চাহিদা পূরণের জন্য বিভিন্ন কারুশিল্পী ও পেশাজীবী সম্প্রদায় ঢাকায় বসতি স্থাপন করতে থাকেন। ইতিহাসবিদদের ধারণা, এই সময় বা এর কিছু পরেই শাখারি সম্প্রদায়ের বসতি শাখারি বাজার এলাকায় সুসংহত রূপ লাভ করে। পুরনো ঢাকার অন্যান্য পেশাভিত্তিক মহল্লার মতো এটিও ক্রমে একটি স্বতন্ত্র পরিচয় লাভ করে। তাঁতিবাজার তাঁতিদের

0: কাঁসারিপট্টি কাঁসারিদের আর শাঁখারি বাজার শাঁখারিদের স্মৃতি বহন করতে থাকে। বন্ধুরা, একসময় জনপদের পরিচয় ছিল তার শিল্প। ভোরবেলা থেকে রাত পর্যন্ত শোনা যেত শঙ্খ কাটার শব্দ। বাড়ির নিচতলায় চলত কাজ, উপরের তলায় চলত সংসার। অর্থাৎ জীবন ও জীবিকা এখানে আলাদা ছিল না, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল। একটি শিশু বড় হয়ে উঠত শঙ্খ কাটার শব্দ শুনতে শুনতে। বাবার পাশে ছেলের হাতে প্রথমবারের মতো তুলে দেয়া হতো যন্ত্র। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকত একটি শিল্প। কিন্তু শাঁখা তৈরির কাজ মোটেই সহজ ছিল না। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে সংগৃহীত বিশেষ ধরনের বড় শঙ্খ এই শিল্পের প্রধান কাঁচামাল। শঙ্খ সংগ্রহের পর শুরু হতো দীর্ঘ প্রক্রিয়া। মাপ নির্ধারণ, কাটা, ঘষা মাজা, মসৃণকরণ, খোদাই এবং অলংকরণ, প্রতিটি ধাপে প্রয়োজন হতো অসাধারণ দক্ষতা। শঙ্খের ভেতরের সামান্য ত্রুটিও পুরো কাজ নষ্ট করে দিতে পারত। ফলে শাঁখা নির্মাণ ছিল একাধারে শিল্প, কারিগরি দক্ষতা এবং ধৈর্যের সমন্বয়। শ্রোতাবন্ধুরা, শাঁখারি বাজারের জীবন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল একটি স্বয়ংসম্পূর্ণ সামাজিক জগৎ। একই সম্প্রদায়ের বহু পরিবার পাশাপাশি বসবাস করত। পরিবার, আত্মীয়তা, ধর্মীয় অনুশাসন এবং পেশাগত ঐতিহ্য মিলে এখানে গড়ে উঠেছিল এক নিবিড় সামাজিক কাঠামো। অনেক পরিবারের নিজস্ব উপাসনা কক্ষ ছিল, বিভিন্ন বাড়িতে ছিল গৃহ দেবতার মন্দির, ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল দৈনন্দিন জীবনের অংশ। দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা কিংবা জন্মাষ্টমী এলে পুরো মহল্লা যেন নতুন প্রাণ ফিরে পেত। সরু রাস্তা আলোকসজ্জায় ভরে উঠত, বাড়ি বাড়ি চলত প্রস্তুতি। উৎসব শুধু ধর্মীয় ছিল না, ছিল সামাজিক মিলনেরও উপলক্ষ। পুরনো ঢাকার বহু প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ছিল শাঁখারি বাজার। হ্যাঁ বন্ধুরা, শাঁখারি বাজারের আরেকটি বড় পরিচয় তার স্থাপত্য। এই এলাকার বাড়িগুলো ঢাকার নগর ঐতিহ্যের অনন্য নিদর্শন। সরু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলোর সম্মুখ ভাগ সাধারণত সংকীর্ণ, কিন্তু ভেতরের দিকে দীর্ঘ। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য এ ধরনের স্থাপত্য রীতি গড়ে উঠেছিল সেই সময়। বহু ভবনে ছিল কাঠ খোদাই করা বারান্দা, অলঙ্কৃত দরজা, কারুকাজ করা জানালা এবং ধর্মীয় প্রতীকে সজ্জিত স্থাপত্য উপাদান। এগুলোর মধ্যে মুঘল, ঔপনিবেশিক এবং দেশীয় নির্মাণশৈলীর এক অনন্য মিশ্রণ দেখা যেত। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্য হল সবকিছুই পরিবর্তিত হয়, শাঁখারি বাজারও তার ব্যতিক্রম নয়। উনিশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নগর জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জনপদের জীবনও বদলাতে শুরু করে। শিল্পায়ন, নতুন বাজার ব্যবস্থা এবং পেশাগত পরিবর্তনের প্রভাব পড়তে থাকে ঐতিহ্যবাহী শঙ্খ শিল্পের উপর। দেশভাগের পর অনেক পরিবার পূর্ববঙ্গ ছেড়ে চলে যায়, আবার অনেক নতুন পরিবার এখানে বসতি স্থাপন করে। ফলে জনপদের সামাজিক বিন্যাসেও পরিবর্তন আসে। তারপর আসে ১৯৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শাঁখারি বাজারের নাম এক বেদনাবিধুর স্মৃতি বহন করে। মার্চ মাসে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে এই এলাকার বহু মানুষ প্রাণ হারান, অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, বহু পরিবার নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এই ঘটনা শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি একটি শতাব্দী প্রাচীন সামাজিক কাঠামোকেও গভীরভাবে আঘাত করেছিল। তবে বন্ধুরা, স্বাধীনতার পরও শাঁখারি বাজার আর আগের অবস্থায় ফিরে যেতে পারেনি পুরোপুরিভাবে। যে শিল্প একসময় এই জনপদের পরিচয় ছিল, তার পরিধি ক্রমশ ছোট হতে থাকে। আধুনিক অলংকারের প্রসার, কাঁচামালের যোগান সংকট, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি এবং নতুন প্রজন্মের পেশাগত পরিবর্তনের কারণে শঙ্খ শিল্পের আগের মতো বিস্তৃতি নেই। একসময় যে শিল্পের শব্দে পুরো মহল্লা মুখর থাকত, আজ সেই শব্দ শোনা যায় অল্প কয়েকটি স্থানে। শুধু শিল্প নয়, হারিয়ে গেছে আরও অনেক কিছু। হারিয়ে গেছে বহু পুরনো কর্মশালা, হারিয়ে গেছে কাঠ খোদাই করা অসংখ্য বারান্দা, হারিয়ে গেছে অনেক ঐতিহ্যবাহী বসত বাড়ির মূল রূপ, হারিয়ে গেছে সেই সময় যখন পুরনো মহল্লার মানুষ একটি অভিন্ন পেশাগত ও সাংস্কৃতিক পরিচয়ে আবদ্ধ ছিল। শুনলাম নগর পাঁচিলে।
1: একটি শহর বা মহানগর মানে শুধু দালান কোঠা নয়, বরং তা হওয়া উচিত মানুষের স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য জীবনধারার নিঃস্বতা রক্ষা করা, তাই না? একটি শহর তখনই সুন্দর হয়ে উঠতে পারে যখন তার ভৌত অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পায়।
2: বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি। শুনব ঢাকা মহানগরের কংক্রিটের জঙ্গলের বুকে একটুখানি সবুজ আশ্রয় খ্যাত ঢাকার বলধা গার্ডেন নিয়ে প্রতিবেদন। গবেষণা গ্রন্থনা এম এম রাশেদ রাপি, আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
3: ঢাকার ব্যস্ত নগর জীবনের কোলাহলের মাঝেও এক টুকরো সবুজ প্রশান্তির নাম বলধা গার্ডেন। রাজধানীর ওয়ারি এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান শুধু একটি বাগান নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্যের এক অনন্য সংমিশ্রণ। প্রায় এক শতাব্দীরও বেশি পুরনো এই উদ্যানের সূচনা হয় ১৯০৯ সালে। তৎকালীন বলধা জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী নিজ উদ্যোগে গড়ে তোলেন এই বাগান। প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং উদ্ভিদ সংগ্রহের প্রতি বিশেষ আগ্রহ থেকেই এই উদ্যোগের জন্ম। তিনি মূলত দুটি পৃথক উদ্যান প্রতিষ্ঠা করেন, সাইকি ও সিবলি। পরবর্তীকালে এই দুটি অংশ একত্রে বলধা গার্ডেন নামে পরিচিতি লাভ করে। ১৯ শতকের শেষভাগ ও ২০ শতকের শুরুর দিকেই বাগান ছিল ঢাকার উচ্চবিত্ত সমাজের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিত বসত গান বাজনার আসর এবং নানা সাংস্কৃতিক আয়োজন। সেই সময়ের প্রভাবশালী ব্যক্তিরা এখানে মিলিত হতেন, ফলে এটি শুধু একটি বাগান নয়, একটি প্রাণবন্ত সামাজিক পরিসর হিসেবেও পরিচিতি পায়। প্রায় ৩.৩৮ একর জায়গা জুড়ে বিস্তৃত বলধা গার্ডেন প্রকৃতপক্ষে একটি জীবন্ত উদ্ভিদ জাদুঘর। এখানে রয়েছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ৮০০ প্রজাতির ১৮,০০০এরও বেশি উদ্ভিদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা দুর্লভ গাছপালা এই উদ্যানকে করেছে অনন্য। ক্যাকটাস, অর্কিড, অ্যান্থুরিয়াম, আমাজন লিলি, ক্যামেলিয়া, আফ্রিকান টিউলিপ সহ অসংখ্য বিরল প্রজাতির উদ্ভিদ এখানে সংরক্ষিত রয়েছে। বলধা গার্ডেনের সাইকি অংশটি ছিল এক সময়ের বিশেষ আকর্ষণের কেন্দ্র। এখানে ছিল বিভিন্ন রঙের শাপলায় ভরা শাপলা হাউস, বিরল ক্যাকটাস, অর্কিড, ভূর্জপত্র গাছ, বিচিত্র বকুল এবং একটি ছায়াতর ঘর। অন্যদিকে সিবলি অংশে রয়েছে শঙ্খনদ, পুকুর, সূর্যঘড়ি এবং বিভিন্ন প্রজাতির ফুল ও বৃক্ষরাজি। বিশেষ করে ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য এই অংশকে করে তুলেছে আরও আকর্ষণীয়। ইতিহাসের গৌরবময় অধ্যায় জড়িয়ে আছে এই বাগানের সঙ্গে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বলধা গার্ডেন পরিদর্শন করেন। তিনি এখানকার বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেন এবং ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন। এছাড়াও এই বাগানে একসময় একটি পারিবারিক জাদুঘরও ছিল, যেখানে সংরক্ষিত ছিল বিভিন্ন ধাতব মূর্তি এবং ঐতিহাসিক নিদর্শন। ফলে বলধা গার্ডেন শুধু উদ্ভিদের সংগ্রহশালা নয়, বরং এটি ছিল একটি বহুমাত্রিক সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কেন্দ্র। জমিদারের মৃত্যুর পর বাগানের তত্ত্বাবধানের দায়িত্বে আসে বিভিন্ন প্রশাসনিক সংস্থা। ১৯৪৩ সালে তার মৃত্যুর পর এটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। পরে পাকিস্তান আমলে কোর্ট অব ওয়ার্ডস এর দায়িত্ব গ্রহণ করে। তবে দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থা অবনতি হলে ১৯৬২ সালে এর দায়িত্ব হস্তান্তর করা হয় বন বিভাগের কাছে। বর্তমানে এটি জাতীয় উদ্ভিদ উদ্যানের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত উদ্যান।
2: শুনলাম নগর প্রকৃতি।
1: বন্ধুরা, সময় এখন সঙ্গীতের সুরে অবগাহনের। শুনব সিনেমার গান বশির আহমেদ ও রুনা লালার কণ্ঠে। গানের গীতিকার মাসুদ করিম সুর করেছেন।

0: শুনলাম গান। বন্ধুরা চলুন এবারে যাওয়া যাক শুভযাত্রা পথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। দূরেও কাছে আমরা যেখানেই যাচ্ছি না কেন অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলব। দূরের যাত্রা বাস ট্রেন লঞ্চে আপনাদের সকলের যাত্রা নিরাপদ ও শুভ হোক।
1: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষের কথাগুলো।
0: আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
1: এবং আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শামীম।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা শাহান আরা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জনগণের দ্বার প্রান্তে সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই তিন ধাপে অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করতে পারলে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠকে সরকারের আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলাহাজরায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এই ঐকমত্য অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও জোরদার করেছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা এবং 2 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটির একটি তাবু শিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ারও আশা প্রকাশ করেন। খেলার খবর ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির 25টি পরিচালক পদের মধ্যে 15টি পরিচালক পদে নির্বাচন হবে। অবশিষ্ট 10টি পরিচালক পদের মধ্যে 8 জন পরিচালক ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অন্য 2 জনকে জাতীয় ক্রীড়া পরিষদ NSC মনোনীত করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময় হামের একটি প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, সঞ্চালনায় মোহাম্মদ লিয়াকত আলী।
2: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে, গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চাল চলনের জন্য, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্য তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতিকল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর সাফিল শাহীন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশ আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
3: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুকরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
2: আপনি কিভাবে চিন্তা করছেন যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণা ধর্মী শিক্ষা করা, বিশ্বের সাথে শিক্ষাকে, আমাদের শিক্ষাকে একটা লিয়াজো তৈরি করা, এই ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন?
3: এটা পরিষ্কার যে আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকের এই যে বক্তব্য এখন সরকারের, দলের, মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে কি, কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চ শিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করো না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক, গ্রামে হোক, লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল, শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
2: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে। তো আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
4: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা জন্যই তো আমরা একাত্রে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশ হয়েছে, সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাটতন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এই সমস্ত চিত্র দেখলাম। ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণ, 75-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউল স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, যে যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে নীতিকে গ্রহণ করা হলো সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 বছর আবারও ফিরে গেলেন সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 জন সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাটতন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ, আমি খুশি বাংলাদেশের মানুষ হিসেবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসেবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন, অন্তত আচরণে, তার সাধারণ জীবনযাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে, তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়, যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশ মাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 90-এর সাত বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24-এ আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোনো মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই, আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53-54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে GDP-র 2%কে টাচ করতে পারেনি, আপনি শিক্ষা ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন, কি করে উন্নত করবেন যেখানে গবেষণা বরাদ্দ নাই, কি করে উন্নত করবেন যেখানে বিদেশের ল্যাবের টিকা উৎপাদন হয় সেখানে গবেষণা করার জন্য ল্যাবের সামগ্রী কিনতে পাওয়া যায় না, আপনি বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করা নাচ্ছে দরজায়, আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন, এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে, বিদেশের যে ভারত, শ্রীলঙ্কা বা এই নেপাল বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সার্ভ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের জিডিপির 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
2: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম জিডিপি 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা
4: না, এটা এত দরকার নেই। আপনি 3% যান না, আমার তখন 2 এর নিচে, আপনি যদি 3% বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3% দেন? আমি তো এখন পর্যন্ত 2 কে টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে। তাহলে আপনি যদি 3 যদি যান তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লিয়াকত ভাই, যে দেশের এই শিক্ষাঙ্গনের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তত এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেন্সিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কিভাবে সে আলু ভর্তা শিখায়, আবার খিচুড়ি রান্না করা শিখায়, আবার প্রশিক্ষণের জন্য কে আবার বিদেশে যায়, এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষা নীতি প্রণয়নের সাথে জড়িত তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তেন এখানে, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়, টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর যদি বাধ্যতামূলক করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
2: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধাসম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
3: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে এটা
2: একটা দলীয় বা একটা স্বজনপ্রীতি, যার ফলে মেধাসম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
3: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি
2: যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা,
3: আমি সেটাই
2: গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা
3: চালু করছি। আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সে নীতিমালার মধ্যেই যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সে নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে, তাকে ইনশিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসব। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে তারা বাস্তবায়ন করছি আমরা, এই বাস্তবায়নের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমাদের মধ্যে কতটা সে ধরনের সততা, দেশপ্রেম, নিষ্ঠা, সেগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি।
4: আমি একটু সাহেব সাথে আপনি যে প্রশ্ন করছেন ওখানে একটু আমার যাইতে খুব আগ্রহ
2: বল।
4: রাজনৈতিক বিবেচনা সঙ্গে আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত 2-3 দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলো রাজনৈতিক বিবেচনা অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। 2 নম্বর যেটা হলো, আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না। ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায়, শিক্ষক হতে চায় না। ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যায় অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম যে অর্থ বরাদ্দ দরকার সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো, আপনি চাকরিটাকে যদি, শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে, সেই আর্থিক সক্ষমতা জায়গায় এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের। একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেসমার্ক হলো প্রাইমারি। আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে, তার সন্তুষ্টি নিশ্চিত না করে, তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন? তেঁতুল গাছ লেগে ফজলি আম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন না, বেতন দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনী ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয়, তাহলে দেখবেন যে একসময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে, ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না, কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন? তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কোভিড এর মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়াই মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এ সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি, আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই? বিজনেস পড়ানোর জন্য তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, একটা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধে নাই। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচে দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষাই যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন, অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর বাস্তবায়ন এই ধরনের, তাহলেই এই বাস্তবায়নটা যদি হয় তাহলেই বুঝবো যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনার আর আমার সাইন ভাইয়ের বসে কথা বলবো।
3: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
5: আমাদের সময় খুব সংক্ষেপ, খুব সংক্ষেপ,
3: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির এটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছি অঙ্কের অথবা ফিজিক্সে, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে এবার একটা সিলেবাসের মতো আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে। তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই। সবার আগে যে বাংলাদেশ, এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
2: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন, আমাদের সবচেয়ে বড় কথা সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধানে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরত শর্মিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন লালন গীতি, মানুষ ছাড়া খেপারে তুই। কণ্ঠ দিয়েছেন সুফি মণ্ডল।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন সোমনুর মনির কোনাল। প্রথম গানটি রচনা করেছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন ফরিদ আহমেদ।

আধুনিক গান শুনছেন সোমনুর মনির কোনালের কণ্ঠে। এবারের গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন সোমনুর মনির কোনালের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। ভালোবেসে সুখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রবীন্দ্রসঙ্গীত মুজিবুল কায়ুমের কণ্ঠে।

বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM

বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়

0: কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহমুদী আমিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি। আজকের এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর এ এস এম আমানুল্লাহ, সম্মানিত উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। শ্রোতা বন্ধুরা, ১৯৯২ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার প্রসারের জন্য এবং গুণগত শিক্ষার মান সবার জন্য নিশ্চিত করবার জন্যই ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন একটি আইনের মধ্য দিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 2500 কলেজে প্রায় 40 লাখ শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে উচ্চশিক্ষা শেষ করার পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষতার অভাবে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং সে কারণে কিন্তু দক্ষতাভিত্তিক কর্মমুখী একটি শিক্ষার যে অভাব এখানে পরিলক্ষিত হচ্ছিল, বর্তমান সরকার এটি এই ঘাটতি মোকাবেলা করবার জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক এবং কর্মমুখী যে শিক্ষা ব্যবস্থা সেটির উপর জোর দিয়েছেন এবং এই কারণেই বর্তমান সরকার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আইসিটি বিভাগ, A2I ও ইউনিসেফের সহযোগিতায় দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করেছে। নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ পাবে। এইসব বিষয়ে পাঠদান নিশ্চিত করতে এরই মধ্যে 900 মাস্টার ট্রেনার তৈরি করা হয়েছে এবং তাদের মাধ্যমে পর্যায়ক্রমে 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই যে প্রশিক্ষণ যারা পেয়েছেন, যারা 12,000কে দেবেন, এই কার্যক্রমের কিন্তু আজকে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানব সম্পদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানি হচ্ছে এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান যে সংস্কারগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা চালু, আপনারা জানেন, যেটির উপরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সক্ষমতা প্রকাশের জন্য বেশ কিছু ভাষা যেন আমরা শিখতে পারি তার উপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। শিল্প একাডেমির সংযোগ বৃদ্ধি, নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ এবং পরিবেশ সুরক্ষায় ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভাষা ইনস্টিটিউট কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর আওতায় কলেজগুলোতে ভাষা ক্লাব গড়ে তুলে শিক্ষার্থীদের চীনা, জাপানি, কোরিয়া, স্প্যানিশ, ইতালীয় এবং আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি 40 লাখ শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর কর্মসূচিও গ্রহণ করা হয়েছে এবং 2030 সালের মধ্যে 50-60% উন্নতি করবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, বিতর্ক, নৈতিক শিক্ষা কার্যক্রমের উপর জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, এই সামগ্রিক বিষয়গুলোর মধ্যে দিয়ে একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার প্রয়াস বর্তমান সরকার গ্রহণ করেছে এবং যার আজকে একটি ধাপ উদ্বোধন করা হবে, একটি পর্ব উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে এসে কার্যক্রমের উদ্বোধন করবেন। এবং আজকের অনুষ্ঠানটি আপনাদের জানিয়ে রাখি, জাতিসংগীতের মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটির শুরু হবে। আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে আসা মাত্রই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলে আমরা তা সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক গান।

0: শ্রোতা মণ্ডলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিকরণ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনের শুরুতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রেস চ্যান্সেলর অব দ্য ইউনিভার্সিটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি।
1: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাজির উল্লাহকে।

0: السلام عليكم ورحمة الله وبركاته.
1: এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী অশ্বিন চৌধুরী।

ഭഗവത്ഗീത അഷ്ടദശാധ്യായമുക്സയു ജ്ഞാനം യം പരിഗീത തീവിദ കർമ്മചോദന കരം കർമ്മ കത്തേതി തീവിദ കർമ്മ സംഗ്രഹ ജ്ഞാന ജ്ഞേയ പരിഗീത এই তিনটি হলো কর্মের প্রবর্তক বা প্রেরণাদাতা অর্থাৎ এই তিনের সংযোগেই কর্মের প্রবৃত্ত হবার ইচ্ছা উৎপন্ন হয় আবার কর্তা কর্মকরণ এই তিনটি হলো সকল কর্মের আশ্রয় বা সংগ্রহ এই তিনের সংযোগেই কর্মসিদ্ধি হয়।

0: ভবেত। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এ পূজায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু।

ஸ்வாமி சங்கம் சரணம் கச்சாமி. ஸ்ரீ பகவான் অর্হত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম ও সঙ্ঘের স্মরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক থেকে পাঠ। বাহু সংসার সিম পঞ্চা।

0: নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া, সুবাসিত বাক্য বাসন করা উত্তম মঙ্গল। জগতে শত্রুতা দ্বারাই শত্রুতা প্রশমিত হয় না, মৈত্রী আর ভালোবাসা দ্বারাই শত্রুতা প্রশমিত হয়। এটাই চিরন্তন ধর্ম। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দীপচাঁদ সরকার ডেভিড।
2: ইম্মানুয়েল, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ নয় অধ্যায় নয় থেকে দশ পদ। জ্ঞানবানকে শিক্ষা দাও, সে আরো জ্ঞানবান হইবে। ধার্মিককে জ্ঞান দাও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে। সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। পবিত্রতম বিষয়ক জ্ঞানই সুবিবেচনা। শিক্ষা হল আলোর পথ, আর সুশিক্ষা হল জাতির মেরুদণ্ড। যে শিক্ষা ঈশ্বর ভীতি শেখায়, সেই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। ঈশ্বর আমাদের সকলকে সুশিক্ষায় ও সত্যের পথে পরিচালিত করুন। ঈশ্বরের শান্তি পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি বর্ষিত হোক। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।
3: অভিজ্ঞত সুধী, 1971 মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বীর যোদ্ধা এবং স্বাধীনতার পূর্বাপর সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এখন সকলকে উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: সকলকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 2284টি শিক্ষা প্রতিষ্ঠানে লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে। এই আয়োজনের সঞ্চালনায় রয়েছি আমি এম আলমগীর ও জসিন্তা জিনিয়া এবং সাংকেতিক ভাষায় থাকছেন মনোয়ার হোসেন ও শিরিন আক্তার।
1: সম্মানিত সুধী, আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমানকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ, অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ উপস্থিতি, বিশেষ করে রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত এবং গৌরবান্বিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদশ বিজয় অর্জন করে সরকার গঠনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে এটি আপনার প্রথম শুভ আগমন। আপনি আমাদের প্রাণঢালা শুভেচ্ছা গ্রহণ করুন, গ্রহণ করুন অকৃত্রিম শ্রদ্ধার্ঘ্য এবং আন্তরিক কৃতজ্ঞতা। মঞ্চভূমিষ্ঠ অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন এমপি, মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংসদবৃন্দ, অনারেবল অ্যাম্বাসিডার্স, হাই কমিশনার্স অব ডিফারেন্ট অ্যাম্বাসিস অ্যান্ড আদার ডিস্টিংগুইশড গেস্ট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ফ্রম ডিফারেন্ট ফরেন অর্গানাইজেশনস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সচিববৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, শিল্পকাতের প্রতিনিধিবৃন্দ, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক টিম জাফরুল আজম, সম্মানিত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, সিনেট সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুধীজন, লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় আমি স্মরণ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বায়ান্নর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং স্বাধীনতার পূর্বাপর সকল গণতান্ত্রিক আন্দোলন সহ সর্বোপরি 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। সম্মানিত সুধী, আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ব্যবস্থার এক নতুন অভিযাত্রার প্রতীক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা সংযোজনের উদ্যোগ একটি যুগ উপযোগী, দূরদর্শী এবং রূপান্তরমূলক পদক্ষেপ। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, কর্মদক্ষতার সমন্বয়ে এমনভাবে প্রস্তুত করবে যাতে তারা দেশীয় এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকবৃন্দই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। তাদের হাত ধরেই দক্ষতা ভিত্তিক শিক্ষা শ্রেণীকক্ষে পৌঁছাবে, শিক্ষার্থীদের চিন্তা, মনন, কর্মদক্ষতায় নতুন মাত্রা যোগ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করে শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি জ্ঞান এবং বাস্তব কর্মক্ষেত্র ভিত্তিক শিক্ষাই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকা শক্তি। প্রিয় সুধী, বর্তমান সরকার শিক্ষাকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে বিবেচনা করছে, বিশেষ করে কর্মমুখী শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং যুব সমাজকে 4IR উপযোগী দক্ষ মানব সম্পদে রূপান্তরের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। আমাদের দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের সবচাইতে বড় শক্তি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে শিক্ষাকে হতে হবে কর্মমুখী, শিল্পবান্ধব এবং প্রযুক্তি নির্ভর। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কারিকুলাম আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এআই লিটারেসি, ডিজিটাল স্কিল, যোগ্যতা দক্ষতা, উদ্যোক্তা শিক্ষা, ফ্রিল্যান্সিং লিটারেসি এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্সসমূহ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংযুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সম্ভাবনার নতুন স্বপ্ন দেখছে। বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা তাদের স্বপ্ন একটি গণতান্ত্রিক এবং বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণে আপনার সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রাত্যন্ত অঞ্চলের লাখো শিক্ষার্থীর আধুনিক ও দক্ষভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং মানবিক বাংলাদেশ গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয়ও আপনার সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের সার্বিক বিশ্ববিদ্যালয়কে আরও যুগ উপযোগী এবং আন্তর্জাতিক মানসম্মান সম্পন্ন করতে কার্যকর ভূমিকা রাখবে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য গুণীজন অতিথিবর্গকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠান সফল করতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আর যাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দ, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই উড লাইক টু এক্সপ্রেস মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিচিউড টু অল অফ ইউ ফর ইউর কাইন্ড প্রেজেন্স অ্যান্ড অলসো ফর মেকিং দ্য প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: স্যার, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, জাতিকে একটি স্বাধীন চেতা প্রজন্ম উপহার দেওয়ার প্রত্যয়ে আজীবন সংগ্রাম করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশপ্রেমের এই অমীয় উচ্ছ্বাসকে উপজীব্য করে জাতীয়তা বোধের অকৃত্রিম চেতনাকে ধারণ করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর এই স্বপ্নিক অভিযাত্রায় নৈতিকতা ও সততার মেলবন্ধনকে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পবিত্র স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এই সাম্মানিক পথযাত্রা এখন আপনাদের সামনে উপস্থাপিত হবে একটি বিশেষ তথ্যচিত্রের মাধ্যমে, লিবারেশন টু লিডারশিপ।

0: সম্মানিত শ্রোতৃবৃন্দ, এখন এই আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহকে।
1: In the heart of Ghazipur, where tradition meets transformation, stands the National University of Bangladesh, the largest academic institution and the second largest public university in the world. National University is a proud symbol of access, inclusion and excellence. Founded in 1992, the university was built on a vision to democratize higher education and empower millions of students across the nation with knowledge and opportunity. The university controls 70% of the total of higher education in Bangladesh, which means the current number of its students stands nearly at 4 million. The present Vice Chancellor of National University is Professor Dr. A.S.M. Amanullah. Under his bold leadership, the university is stepping further into various avenues of excellence. With over 2,500 affiliated colleges and institutions from all corners of the country, the National University is a lifeline of education, stretching across every division, district, and community. Here, education with technology and students are equipped for the challenges of a rapidly evolving world. The National University proudly affiliates with its colleges that have served the country for over 100 years, historic institutions that have nurtured generations of thinkers, leaders and change makers. In a globalized world, the collaboration is key. The National University is building strategic partnerships to expand knowledge networks, shape expertise, and create real-world opportunities for its students. These global and local partnerships are shaping the employability landscape for graduates, focusing on industry-academia linkage. National University Bangladesh, knowledge for the nation, skills for the future.
2: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা জনাব মাহাদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, সুশীল সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সারা দেশের সম্মানিত অধ্যক্ষ শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং উপস্থিত অনলাইনে সংযুক্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারে যুক্ত শ্রোতামণ্ডলী সহ সকল সম্মানিত অতিথি ও শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা। আই উড অলসো লাইক টু হ্যাভ বোথ দ্য অনার অ্যান্ড প্লেজার টু কর্ডিয়ালি ওয়েলকাম আওয়ার অনারেবল ডিপ্লোমেটস, ডেভেলপমেন্ট পার্টনার্স টু দিস গ্রেট ইভেন্ট। ইউর প্রেজেন্স টুডে স্ট্রেংথেন্স আওয়ার শেয়ার্ড কমিটমেন্ট টু ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ থ্রু দিস ম্যাসিভ স্কিল বেসড ইনিশিয়েটিভ অ্যান্ড আওয়ার গ্লোবাল পার্টনারশিপ। উই আর ইকুইপিং আওয়ার ইউথ টু মিট international market demands and build a prosperous forward looking nation. Thank you all again for gracing this occasion with your humble presence. Thank you. Asker ei ayojon ke mohimannito korechen ganoprajatantri bangladesh sarkarer mananiyo pradhanmantri bortoman bangladesher swadhinota sarbobhoumotter pratik janab tarek rahmaner uposthiti amader shudhu onuprani koreni borong jatiyo bishwabidyaloy ebong desher bistrito janomanusher asha akanka ke notun shokti diyeche। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা কারিকুলাম অন্তর্ভুক্তির এক ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী হতে একত্রিত হয়েছি। এই উদ্যোগ শুধু শিক্ষার সংস্কার নয়, এটি বাংলাদেশের যুব সমাজকে ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করার একটি রূপান্তরমূলক যাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুদী, আপোষহীন দেশনেত্রী এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় 1992 সালে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং চ্যান্সেলরও ছিলেন। উচ্চশিক্ষাকে বিকেন্দ্রকরণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে লাখো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। বিগত প্রায় দেড় দশক ধরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের গুণগত মানের কোনো পরিবর্তন সাধিত হয়নি। এই বাস্তবতার অন্যতম একটি উৎকৃষ্ট উদাহরণ জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের এই অনুষ্ঠান আপনার নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমাদের লক্ষ্য হল দক্ষতা, ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সংযোগ, তৃতীয় ভাষা শিক্ষা এবং কর্মসংস্থান সক্ষমতাকে উচ্চশিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করা। এই রূপান্তরকে সফল করতে আমাদের নিজস্ব সম্পদ এবং দাতাদের সহযোগিতায় আমরা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ শিক্ষক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছি দক্ষতাভিত্তিক অনলাইন কোর্স, যা সরকারের এটুআই, ইউনিসেফ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এলএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এই অনুষ্ঠানটি আপনি উদ্বোধনের সাথে সাথেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় 6 লক্ষ শিক্ষার্থী তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন এবং অফলাইনে এই দক্ষতাভিত্তিক কারিকুলাম এবং লেকচার রিসোর্স ডাউনলোড করতে পারবে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন দেশের প্রায় 1000 কলেজ অধ্যক্ষ এবং 6 লক্ষাধিক শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক শিক্ষার মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তোলা, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, সাইবার সিকিউরিটি এবং ফ্রিল্যান্সিং সক্ষমতা বৃদ্ধি করা, শিল্প একাডেমিয়ার সংযোগ জোরদার করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ করা, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানব সম্পদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানব সম্পদ তৈরির অন্যতম প্রধান চালিকা শক্তি। আমাদের প্রায় 2500 কলেজে 40 লক্ষাধিক শিক্ষার্থী এবং বার্ষিক প্রায় 5 লক্ষ গ্রাজুয়েট নিয়ে আমরা দেশের প্রতিটি জেলায় উপজেলায় শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নির্মাণ করছি। এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জিডিপিতে ইনফরমাল সেক্টরের অবদান 45% এবং শ্রমবাজারের 85% কর্মসংস্থান এই খাতে হয়ে থাকে। এই খাতের মোট অবদানে প্রায় 60% আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী ও উপস্থিত সুধি, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয় এবং দাতাদের সহযোগিতায় সারা দেশে আমরা 930 জন দক্ষ কোর ও মাস্টার ট্রেনার তৈরি করেছি। পরবর্তী ধাপে এই দক্ষ প্রশিক্ষকরা সারা দেশের 12,000 শিক্ষককে দক্ষতাভিত্তিক কারিকুলাম প্রশিক্ষণ দিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্ল্যান্ডেড লার্নিং, অনলাইন মূল্যায়ন এবং আধুনিক একাডেমিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় পরিসর কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের অন্তর্বর্তীমূলক উন্নয়নের জন্য একটি শক্তিশালী জাতীয় সম্পদ। আপনার নেতৃত্বে আমরা আমাদের কৌশলগত ভিশন ঠিক করেছি। আমাদের লক্ষ্য স্কিল বাংলাদেশ 2030। আমাদের পরিচালিত প্রায় 50টি ডিগ্রির সকল পাঠ্যক্রম সংস্কার করে আগামী 2 বছরের মধ্যে আমরা মুখস্থ নির্ভর শিক্ষাকে দক্ষতাভিত্তিক ও প্রায়োগিক শিক্ষায় রূপান্তর করতে যাচ্ছি, যাতে শিক্ষার্থীরা সমস্যার সমাধান, বিশ্লেষণী চিন্তা এবং বাস্তবসম্মত দক্ষতায় সমৃদ্ধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধি, এআই প্রযুক্তি বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুসরণ করে দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রযুক্তি সম্প্রসারণ, যুব উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং, প্রোগ্রামিং, অনলাইন মার্কেটিং, ডাটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনারশিপ, লিডারশিপ বিল্ডিং, প্রোডাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং মরাল এডুকেশনের মতো আধুনিক বিষয়সমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে। এই কোর্সগুলি ধাপে ধাপে আমাদের প্রায় 40 লক্ষ শিক্ষার্থী সম্পন্ন করবে এবং বছরে কমপক্ষে 2 লক্ষ দক্ষ জনশক্তি রূপান্তরিত হবে। আপনার নির্দেশনায় গবেষণা সুবিধা প্রসার করার জন্য বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ সাস্টেনেবল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি স্বল্প ও দীর্ঘমেয়াদী দক্ষতার চাহিদা নিরূপণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফিজিবিলিটি স্টাডি টু অ্যাসেস The Future Readiness and Responsiveness of Bangladesh's Higher Education System শীর্ষক গবেষণামূলক জরিপের কাজ সারা দেশে চলমান রয়েছে। এই জরিপের অনেকগুলো ইন্ডিকেটর আপনি নিজে ঠিক করে দিয়েছিলেন। উক্ত জরিপের প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে নতুন নতুন দক্ষতা ভিত্তিক কোর্সসমূহ চূড়ান্ত করা সম্ভব হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অব সলফোর্ড, হোপ এডুকেশন চায়না, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ইউনিসেফ বাংলাদেশ, এটুআই, এসিসিএ, এনএসডিএ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, সিনাওত্রা ইউনিভার্সিটি থাইল্যান্ড, ইএটিএল ইনোভেশন হাব, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ ইউকে সহ প্রায় 150টিরও বেশি দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে এমইউ স্বাক্ষরের মাধ্যমে আমরা ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করছি। পাশাপাশি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কে জোরদার করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্বখ্যাত নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি, এসিসিএ এবং অস্ট্রেলিয়ার টেইফের সহযোগিতায় আন্তর্জাতিক মানের একটি অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেড কোর্সে প্রতি বছর 25,000 থেকে 50,000 অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে আগত প্রতিনিধি দল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্বাচনী অঙ্গীকারের আলোকে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 40 লক্ষ শিক্ষার্থী বছরে একটি করে গাছ রোপণ করলে বছরে 40 লক্ষ গাছ এবং আগামী 5 বছরে 2 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি কলেজ পর্যায়ে শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগের আরেকটি প্রধান লক্ষ্য হল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রায় 1,000 মেগাওয়াট গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা। যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে

রূপান্তর কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সরকারের পলিসি সহায়তা। বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সহ প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে আমরা আমাদের 250টি কলেজকে গ্রিন ক্যাম্পাসে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তৃতীয়, ভাষা শিক্ষা। বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে থার্ড ল্যাঙ্গুয়েজ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সেই আলোকে আমরা আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, অ্যারাবিক, ইটালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছি। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এবং অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত 3 মাস ধরে চলমান রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের আরবি ভাষা ও সফট স্কিল শেখানোর মাধ্যমে দেশের রেমিটেন্স কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো সম্ভব বলে গবেষকরা মনে করেন। প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে শিক্ষার্থীরা প্রধানত ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ইটালিয়ান এবং স্প্যানিশ ভাষা শিখতে অত্যন্ত আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী, ভবিষ্যতে বৈদেশিক রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে এবং ড্রপ আউট শিক্ষার্থীদের পুনরায় দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইক্রো ক্রেডেনশিয়ালস প্রোগ্রাম চালু করার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষা ব্যবস্থার একটি বড় বিপ্লব আনবে বলে আমরা মনে করি। আমরা ইউনিসেফ, এটুআই এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সহায়তায় বর্তমানে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য 10 থেকে 12 ক্রেডিটের মাইক্রো লার্নিং ও মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স চালু করতে যাচ্ছি। গবেষণায় দেখা গেছে 3 মাস মেয়াদী এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত 100 শিক্ষার্থীর কর্মক্ষেত্রে সফল হওয়ার হার 97.5%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের প্রায় 47% নারী, যাদের অনেকেই কর্মসংস্থানের বাইরে রয়েছেন। আগামী বছর নারী ফ্রিল্যান্সিং ও গিগ ইকোনমি কর্মসূচির মাধ্যমে 50,000 নারী শিক্ষার্থীকে অনলাইন মার্কেটিংয়ে দক্ষতা ও ফ্রিল্যান্সিং সুযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের। দেশি বিদেশি সংস্থার সহযোগিতায় ক্যাম্পাস ভিত্তিক চাকরি ও ইন্টার্নশিপ সেন্টার ইতিমধ্যে কিছু কিছু কলেজে পরিচালিত হচ্ছে। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সি স্কিল নামক একটি প্রকল্প হাতে নিয়েছে, যার একটি ভিডিও ক্লিপ আমার বক্তব্য শেষে প্রদর্শন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টার তত্ত্বাবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৈতিক ও মানসিক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি ইতিমধ্যেই চালু করেছে। এছাড়াও দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং প্রান্তিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। এর লক্ষ্য হল দেশের 8টি বিভাগের প্রতিটিতে অন্তত 1টি করে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত কলেজ প্রতিষ্ঠা করা এবং সঙ্গীত কলেজের সংখ্যা বাড়িয়ে 64টি জেলায় সম্প্রসারণ করা। এই প্রচেষ্টাগুলো বৃহত্তর লার্নিং উইথ হ্যাপিনেস কাঠামোর অংশ। গত কয়েক মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 25 লক্ষ শিক্ষার্থীকে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মসূচিতে যুক্ত করেছি, যাতে তাদের মধ্যে জাতীয়তাবাদ ও দায়িত্ববোধ গড়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বছর ধরে 5 লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা চলমান থাকায় কলেজগুলোতে দীর্ঘদিন বন্ধ রাখতে হয়, যার ফলে নিয়মিত ক্লাস ও পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক এক্সামের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বছরে কয়েক মাস বন্ধ রাখতে হয়। এই সমস্যা সমাধান এবং সেশন জট কমানোর লক্ষ্যে প্রাথমিকভাবে 300টি এবং পর্যায়ক্রমে দেশের 500টি উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে স্বতন্ত্র ন্যাশনাল এক্সাম সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার জন্য আর বন্ধ রাখতে হবে না ইতিমধ্যে 2টি দাতা সংস্থা এই প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমরা আপনার পলিসি সাপোর্ট আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও সংস্কার করে আপনার সরকারের সময় আমরা 40 লক্ষাধিক শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা করছি। একই সঙ্গে গভর্নিং বডির সংস্কার এবং পুনর্গঠন, আঞ্চলিক কার্যালয় স্থাপন এবং সুশাসন নিশ্চিত করে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করেছি। সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার অন্যতম বৃহৎ এক এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রায় 5 লক্ষ শিক্ষার্থীর এখন মাত্র 1 সপ্তাহের মধ্যে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল এবং মাত্র 49 দিনে ডিগ্রি পাস পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে, অতীতে যা 5-6 মাস লাগত। গত কয়েক মাসে আমরা 38 লক্ষাধিক শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করেছি এবং সেশন জট 7 মাস কমিয়ে এনেছি। আগামী বছরের জুন জুলাই নাগাদ প্রায় 80-90% সেশন জট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসবে। গত কয়েক মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 6টি নতুন আঞ্চলিক কেন্দ্র এবং উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে
বগুড়ার।

0: সংস্থানগড়ে একটি বিভাগীয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়া আপনারা এবং আপনার আশ্বাসের পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে 2011 সালে অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় 988 জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে আপনার কমিটমেন্ট অনুযায়ী। এছাড়াও সামাজিক অন্তর্ভুক্তি ও ট্যাক্সি উন্নয়নের অংশ হিসেবে নারী শিক্ষার প্রসার এবং কলেজগুলিতে নারীদের জন্য হয়রানি মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গুর অর্থনীতি ও অস্তিত্ব বিপন্ন হওয়া একটি দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তুলে এনেছিলেন তার কিছুটা স্পর্শ এখানে উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। 2025 সালে এই একই ভেনুতে বিএনপি আয়োজিত 7 নভেম্বর উপলক্ষে এক অনুষ্ঠানে কিনোট স্পিচে আমি বিস্তারিত উপস্থাপন করেছিলাম। বিশ্ব ব্যাংকের এক রিপোর্ট বলছে জিয়াউর রহমান স্লোগান সেলফ রিলায়েন্স থ্রু প্রোডাক্টিভিটি ইন্ট্রোডিউস মার্কেট ড্রিভেন এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস বিটুইন 1975 অ্যান্ড 1980 জিডিপি গ্রোথ ইম্প্রুভ ফ্রম বিলো 2% টু নিয়ারলি 6% রিফ্লেক্টিং এ সিগনিফিক্যান্ট স্টেবিলাইজেশন। দিস পলিসি করসপন্ড টু ম্যাক্স ওয়েবার্স নোশন অব রেশনাল লিগাল অথরিটি ওয়ার ইন লেজিটিমেসি ডিরাইভস ফ্রম বিউরোক্রেটিক এফিসিয়েন্সি অ্যান্ড রুল বেসড গভর্নেন্স। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন মেজর জিয়াউর রহমান লিডারশিপ আফটার নভেম্বর 7, 1975 ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন রিকনস্ট্রাকটিং বাংলাদেশের সভরেনটি ফ্রম নিয়ার কোলাপস থ্রু স্ট্র্যাটেজিক স্ট্রাকচারাল রিফর্মস ডিসিপ্লিন মিলিটারি গভর্নেন্স অ্যান্ড অ্যান অটোনোমাস ফরেন পলিসি হি রেস্টোর্ড স্টেট ক্যাপাসিটি অ্যান্ড রিডিফাইন ন্যাশনাল আইডেন্টিটি ভিউড থ্রু দ্য লেন্স অফ এজেন্সি স্ট্রাকচার ইন্টারাকশন। রহমান্স টেনিওর ইলাস্ট্রেটস হাউ ডিসাইসিভ লিডারশিপ ক্যান ট্রান্সফর্ম স্ট্রাকচারালি ফ্রেজাইল ইন্টু ফ্রেজাইল স্টেট ইন্টু অ্যান ইনস্টিটিউশনাল এন্ডিউরেন্স। নট অনলি হ্যাজ হিজ পলিটিক্যাল লিগাসি the empirical record affirmed his central role in transforming Bangladesh from a vulnerable post-conflict state into a functioning sovereign polity. Mananiya Pradhan Mantri, aajker ei oitihashik shomoye apni Bangladesher swadhinota sarbhoumotter sarbhoumotter protike porinoto hoyechen ebong apnar babar moto apnar netritte Bangladesh aaj unnayon manobikota o sombhabonar ek notun digonte dariye ache. Jatiyo Bishwabidyaloy sei উন্নয়ন অভিযাত্রার একজন দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করতে চায়। আমরা বিশ্বাস করি সঠিক নীতি, পর্যাপ্ত বিনিয়োগ, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে। পরিশেষে বলতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বোঝা নয়, তারা বাংলাদেশের সম্ভাবনার সবচেয়ে বড় ভাণ্ডার। প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা, দক্ষতা উন্নয়ন ও সুযোগ সৃষ্টি। আমরা সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্ব, দিক নির্দেশনা ও অব্যাহত সহযোগিতা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: Every young woman carries a dream inside her, a dream to learn, to grow, to earn, and to stand on her own feet. But for many girls in Bangladesh, that journey feels confusing. Where do you start? Who will guide you? Where is the safe space where you can ask questions without fear? This is where She Skills begins. She Skills is more than a learning center. It's a parlor, a friendly space created just for women. Brand values. Confidence. Helping women believe in their abilities. Access. Making tech learning available to every woman. Respect. Creating a safe, inclusive, judgment-free space. Practicality. Teaching real skills that lead directly to work. Empowerment. Enabling financial and personal independence. Here you get exactly what you need. Basic tech skills to understand computers and essential tools. Freelancing skills to create profiles, write proposals, and start earning. personal skills to communicate better and believe in yourself. Career pathways that connect you to mentors, opportunities, and your first income. Slowly, something magical happens. The girl who once said, "I don't know anything," is now saying, "I can do this." Her profile looks different. Her mindset looks different. Her future looks different. Because She Skills is not just teaching skills, it's unlocking independence. Across Bangladesh, young women are discovering new opportunities, new confidence, new income. From small towns to big cities, from classrooms to online jobs, She Skills is opening doors, a movement of women learning together, earning together, growing together. She Skills, from traditional to technology. Join the movement.
2: সম্মানিত সুধী, এখন গেস্ট অফ অনারের বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালিককে।
0: বিসমিল্লাহির রহমানির রহিম। ইনক্লুশন অফ স্কিল বেসড এডুকেশন কারিকুলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী, বিশেষ অতিথি মাননীয় অ্যাডভাইজার, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত মন্ত্রী পরিষদের সম্মানিত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলরবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই শুভ সকালে এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন আমাদেরকে আনন্দিত করেছে, গর্বিত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রায় 70% পরিচালিত করে। দেশের প্রায় 2000 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ন্ত্রিত। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানকে আয়োজন করতে গিয়ে একান্তভাবে তাদের সঙ্গে কাজ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ সকলকে গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। কিছুদিন পূর্বে ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফর্মিং হায়ার এডুকেশনে যে অনুষ্ঠানটি করেছিল সেটা আমাদেরকে উৎসাহিত করেছে। আজকের অনুষ্ঠান আগামী দিনে আমাদেরকে আরো উৎসাহিত করবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যানের অংশ শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিরাট অংশ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে ইনস্পাইট অফ গ্লোবাল ডিসিশন গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড মাচ বাজেট ফর এডুকেশন মিনিস্ট্রি, সে অ্যাবাউট 1,23,000 crore টাকা। এই টাকা আমরা কিভাবে খরচ করব, দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ ফর অল অফ আস। শিক্ষায় কারিকুলাম দক্ষতা বৃদ্ধি সবই হবে, মূল্যবোধের কি হবে। গত 15 বছর শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য ছিল সেই নৈরাজ্য কাটিয়ে ওঠা আমাদের বড় চ্যালেঞ্জ, মূল্যবোধ ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। আবরার হত্যা, বিশ্বজিৎ হত্যার মতো লুমর্ষক ঘটনা আমরা অবলোকন করেছি, অশ্লীল অসভ্য কুরুচিপূর্ণ ভাষা আমরা দেখেছি, আমাদের বিরাট চ্যালেঞ্জ। সেই সব কালো দিনগুলো সরিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় নেতৃত্বে বাংলাদেশে আবার পুরানো দিনের গ্লোরিয়াস প্রিভিয়াস ফর্মকে ফিরিয়ে আনা। ১৫৬টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, 56 সরকারি বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে কোর্ডিনেশন একটা বিরাট চ্যালেঞ্জ, স্বাধীনতা একটা কনসেপ্ট, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, তারা জানেন only state can enjoy the freedom. আমরা কেউ স্বাধীন নই, মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে জবাবদি করতে হয়, মন্ত্রী দেখে প্রধানমন্ত্রীকে জবাবদি করতে হয়, আর আমার তো সকলের কাছে জবাবদি করতে হয়, কাজে বিশ্ববিদ্যালয় সমূহ জবাবদি করা উচিত. আই এম ডিয়ার টু কনভে দ্য মেসেজ ফ্রম দ্য গভর্নমেন্ট, যে আন্ডার দি গভর্নমেন্ট, আন্ডার দি লিডারশিপ অব দ্য তারেক রহমান, দিস গভর্নমেন্ট ইজ এনশিওরিং ইউ, ইফ ইউ ডু গুড থিংস উইল রিওয়ার্ড ইউ, অ্যান্ড আনফর্চুনেটলি ইফ দেয়ার ইজ এনি রং ডিডস উইল এনশিওর পানিশমেন্ট. আমাদের বিনীত অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই 65,000 শিক্ষক আপনারা অবসর ভাতা পাচ্ছেন না, 8,000 কোটি টাকা লুট হয়েছে, 8,000 কোটি টাকা লুট হয়েছে. মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 3 মাসের মধ্যে আমরা 4,000 কোটি টাকা অ্যারেঞ্জ করেছি শিক্ষকদের দেওয়ার জন্য. মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা এই সম্বন্ধে বিস্তারিত বলবেন. আই এম অনলি ওয়ার্কিং আন্ডার দেয়ার গাইডেন্স. মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে এরকম 2 জন উচ্চ শিক্ষিত অভিভাবক দিয়েছেন, যারা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করেছেন. আমাদের প্রত্যাশা বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে, যারা এই দেশে বিত্তবান দয়ালু তারা বিশ্ববিদ্যালয় করবে, সাধারণ শিক্ষার্থীরা যাতে সেখানে প্রবেশ করতে পারে. আমি নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছিলাম, একসময় বিখ্যাত তামাক ব্যবসায়ী আজকে ডিউক বিশ্ববিদ্যালয় করে, সেটা বিনামূল্যে বিনা বেতনে ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছে, থিসিস করাচ্ছে. আমরা প্রত্যাশা করি এই দেশের বিত্তবান দয়ালু লোকরা সেরকম বিশ্ববিদ্যালয় করবে. আমাদের 1,23,000 কোটি টাকা বাজেট, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার হিসাবে শিক্ষা সচিবের জবাবদিহিতা করতে হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে. আমাদের বিনীত অনুরোধ, 1% সরকারি অর্থ যেখানে অপচয় হয় সেখানে আমরা তদারকি করব, এটা ইন্টারভেনশন নয়, এটা সরকারি অর্থ সাশ্রয়ের জন্য, ব্যবহারের জন্য আমাদের পক্ষ থেকে তদারকি. আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেছি গভীরভাবে, ভবিষ্যতেও করব গভীরভাবে. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতীতের দুর্নাম, অতীতে ক্রিটিসাইজ সব অবলম্বন হবে, এটা আমাদের প্রত্যাশা. আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করছি. ধন্যবাদ. আসসালামু আলাইকুম.
2: সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালিককে ধন্যবাদ তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য.
3: তথাগত সচিব, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত উপদেষ্টা জনাব মাহদী আমিনকে.
4: আসসালামু আলাইকুম. জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত সম্মানিত বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, দেশের বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, ট্রাস্টি বোর্ডের মেম্বার্স, মেম্বার্স অব দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সংশ্লিষ্ট অংশীজনেরা, গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার প্রতিটি বক্তব্যে, প্রতিটি কর্মপরিকল্পনায় আমরা এমন একটি স্বনির্ভর এবং স্বাবলম্বী বাংলাদেশের রূপরেখা দেখতে পাই, যেখানে তিনি এমন ভাগে আপাঙ্গির বাংলাদেশ গড়ে তুলতে চান যার ভিত্তি হবে দক্ষতা, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এমন একটি তরুণ প্রজন্ম যারা আগামীর বাংলাদেশের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও পরিকল্পনায় আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চাই যেখানে উদ্দীপ্ত শিক্ষার্থীরা একদিকে যেমন দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি মমত্ববোধে উদ্বুদ্ধ হবে, ঠিক তেমনি কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা এবং ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হবে। আমরা চাই আমাদের প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে ইনভলভ হোক। সেখানে ডিবেট কম্পিটিশন হবে, সায়েন্স ফেস্টিভ্যাল হবে, বিভিন্ন ধরনের কালচারাল এবং স্পোর্টস হবে। আমরা চাই সারা বছর ধরে প্রত্যেকটা কলেজের সাথে কলেজের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিশন হোক, যেখানে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সুপ্ত প্রকাশের ভূমি প্রকাশ করবে। সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই যেটি শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর হবে না, সেখানে কর্মদক্ষতা, কর্মযোগ্য, প্রশিক্ষণ, সৃজনশীলতা এবং আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক বিনির্মাণ আমরা করতে পারব। আজকের এই অডিটোরিয়ামে যদি তাকাই, আমরা উপরে দেখছি সেখানে বিএনসিসি, গার্লস স্কাউট এবং স্কাউটের অনেক শিক্ষার্থী এখানে রয়েছেন। এই যে আমাদের ভাই বোনেরা যারা বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ডিসিপ্লিন এবং সুনাগরিকের গুণাবলী সঞ্চালনা করছেন, সেই বাংলাদেশে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। মানব সম্পদ উন্নয়নের সেই পথযাত্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের কাছে শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং গণমানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রতীক। কারণ 1992 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি প্রান্তে, একদম প্রান্তিক এলাকায় গণমানুষের দোরগড়ায় যেন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পৌঁছে দিতে পারি, যার মূল লক্ষ্য হবে বৈষম্যতাকে যতটুকু কমিয়ে এনে সম্ভব সমতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি কলেজের শিক্ষার্থীকে সম্পৃক্ত করা। দেশনেত্রী পরিকল্পনার যথার্থতা আমরা আশেপাশের দেশগুলোর দিকে তাকালেই অনেকটা ক্লিয়ারলি দেখতে পাই। বিভিন্ন দেশের ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যারা তাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ইন তাইওয়ান, কিংবা ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকো। এই প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ দেশের জ্ঞান চর্চা, মানব সম্পদ বা র্যাঙ্কিংয়ে লিড করছে। সেখানে ন্যাশনাল নামটি শুধু ইউনিভার্সিটির নামকরণ না, সেই ন্যাশনালের সাথে জড়িয়ে আছে তাদের জাতীয় উৎকর্ষ, মেধা, চরিত্র গঠন এবং নেতৃত্ব। প্রিয় সুধীবৃন্দ, প্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোর প্রতিটি অংশের মতো শিক্ষা ব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যকেও। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে অবহেলা করা হয়েছে যেখানে কর্মসংস্থান, স্বনির্ভরতা এর সুযোগ ছিল অনেকটাই বিচ্ছিন্ন, ইন্ডাস্ট্রি থেকে অনেকটা এটাকে ডিসকার্টেড করে দেওয়া হয়েছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতে জাতীয় ঐতিহ্য, তারুণ্যের অপার সম্ভাবনা এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে গণতান্ত্রিক বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে একটি টেকসই, বাস্তবসম্মত এবং যুগান্তকারী কর্মপরিকল্পনা। দেশের সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা কার্যক্রমের নেটওয়ার্ককে আমরা কেবলমাত্র ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে না, বরং জ্ঞান, বিজ্ঞান, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নৈতিক শিক্ষা এবং সুনাগরিক তৈরির অন্যতম প্রধান সূতিকাগারে পরিণত করতে চাই। গত 3.5 মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তার ভিত্তি মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী ভিশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে প্রণীত ম্যানিফেস্টো। আমরা বিশ্বাস করি উচ্চশিক্ষাকে শুধু সনদ নির্ভর না করে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক এবং জীবন ঘনিষ্ঠ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার এবং জব প্লেসমেন্ট কার্যক্রম চালু করা, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন শুরু করা, ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম বেশ কিছু কলেজে ধারাবাহিকভাবে শুরু করা, ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা এবং তৃতীয় ভাষা শিক্ষার প্রসার, লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি, যার মাধ্যমে আমরা আনন্দময় শিক্ষাকে সারা দেশব্যাপী বিস্তৃত করতে চাই, এবং সরকারের প্রধান যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে, যেমন ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি উদ্যোগ, কিংবা খাল খনন কর্মসূচি, গণশিক্ষা কর্মসূচি, সেখানে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কাজ ইতিমধ্যে ব্যাপকভাবে দেশজুড়ে শুরু করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এবং সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় অতি অল্প সময়ে যে অগ্রগতি সেটি অত্যন্ত আশাব্যঞ্জক, এবং আমরা বিশ্বাস করি দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও সেই প্রেরণা সঞ্জীবিত হবে। সুধীবৃন্দ, প্রশ্ন জাগা স্বাভাবিক, নির্বাচিত সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপ্তি এবং বিস্তৃতির মধ্যে। দেশের সর্বাধিক শিক্ষার্থী অর্থাৎ প্রতি বছর গড়ে এট এ টাইম ইউনিভার্সিটিতে 30-40 লক্ষের মতন ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 2,285টি কলেজে নারীর ক্ষমতায়নকে প্রস্ফুটিত করে প্রতি বছর 3-4 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এবছর ভর্তি হওয়া স্টুডেন্টদের ভেতর নারীর সংখ্যা বেশি, প্রায় 4 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতি বছর সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়, জব মার্কেটে আসে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই গ্র্যাজুয়েটদের বড় একটি অংশই কর্মসংস্থান খুঁজে পায় না, ফলে শিক্ষিত বেকারত্বের বেড়াজালে বন্দী হয়ে পড়ে। কিন্তু এই ব্যর্থতা শিক্ষার্থীদের না, এই ব্যর্থতা রাষ্ট্রকাঠামোর, কারণ আমরা সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারছিলাম না ঐতিহ্যগতভাবে গত 16 বছরের ফ্যাসিবাদের সময়ে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেই শিক্ষা পায়নি যেটি তাদেরকে জব মার্কেটের জন্য, এন্টারপ্রেনারশিপের জন্য প্রিপেয়ার করবে। সুতরাং আগামীর যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করতে চাই, সেখানে সমগ্র বাংলাদেশের শিক্ষা, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন এবং লক্ষ লক্ষ পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা পরিশীলিত, সৃজনশীল এবং আধুনিকভাবে আমাদের কারিকুলামটাকে ঢেলে সাজাব। কারণ আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবর্তন যখন করতে পারবো, এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারবো, আমাদের 40 লক্ষের বেশি শিক্ষার্থীর পরিবারকে স্বনির্ভর করতে পারবো ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি রাজনীতি বা রাজধানী কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান নয়, এটি সারা দেশ জুড়ে বিস্তৃত একটি সুবিস্তৃত বিশাল উচ্চশিক্ষার নেটওয়ার্ক। শহর থেকে মফস্বল, জেলা থেকে উপজেলা, একদম তৃণমূল পর্যায় পর্যন্ত উচ্চশিক্ষার যে সম্প্রসারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পেয়েছি, সেটিই হতে পারে আমাদের রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম একটি বাহন। বিএনপি যে রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনীতি, সেটি তৃণমূলের ক্ষমতায়ন। তৃণমূলকে যদি আমরা স্বনির্ভর এবং স্বশিক্ষিত করতে পারি, তৃণমূলকে যদি আমরা সুশিক্ষিত এবং মেধার বিকাশ ঘটাতে পারি, তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে তাদের মাধ্যমেই বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং মর্যাদাশীল দেশে পরিণত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমাদের সামনে আমরা এমন একটি প্রত্যয়ী বাংলাদেশী রূপকল্প দেখছি, যেখানে জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা, উদ্ভাবন এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আপনার প্রতিটি কর্মপরিকল্পনায় আমরা তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হতে দেখছি। আমরা উপলব্ধি করছি যে কোনো জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, বরং তার দক্ষ, শিক্ষিত ও দায়িত্বশীল মানব সম্পদে নিহিত রয়েছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুনভাবে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে, যেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি স্থাপন করেছিলেন। দেশের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা লক্ষ লক্ষ শিক্ষার্থী ডিগ্রি অর্জন করবে, পাশাপাশি কর্মদক্ষ, সৃজনশীল, প্রযুক্তি বান্ধব এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজের, পরিবারের এবং দেশের ভাগ্যের পরিবর্তন করবে। তারাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। জনগণের সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে, যার মাঝে সেশন জট কিংবা ক্ষেত্র বিশেষে নিরাপত্তাহীনতা, অনেক ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা, ফ্যাসিবাদের সেই সংস্কৃতি পুরোদমে মূলোৎপাটনের মাধ্যমে নিশ্চিত করতে চায় একটি গৌরবময়, আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় যেন রূপান্তরিত হয়, এবং ইনশাল্লাহ খুব দ্রুতই তার ইতিবাচক ফলাফল আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর প্রথম 30 দিনে, প্রথম 60 দিনে এবং প্রথম 100 দিনের যে অবিস্মরণীয় অর্জন, সেটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে বিশাল গতিধারা রয়েছে, অনেকেই মনে করেছিলেন এগুলো বাস্তবায়ন করতে হয়তো একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু আমরা দেখছি নির্বাচনী ইশতেহারের ঘোষিত প্রধান অঙ্গীকারগুলোর প্রায় সবগুলোই অত্যন্ত দ্রুততম সময়ে জাতির সামনে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, এটি আমাদেরকে নতুন আশার আলো দেখাচ্ছে। জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা রাজনীতির আলো সামনের দিকে প্রসারিত করছে। বহু অর্জন এবং পরিবর্তনকে পাথেয় করে আসুন আমরা সামনের দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীর কালজয়ী পরিকল্পনাগুলোতে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি গণতান্ত্রিক সরকারে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং গণমানুষের ক্ষমতায়ন ছিল, সেটিকে ধারণ করে গড়ে তুলি একটি স্বচ্ছ, দক্ষ, স্বনির্ভর, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ। আর সেই লক্ষ্যে আসুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবারও জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করি, যার মাধ্যমে সেই সৌজন্যমূলক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো, যেখানে আমরা সবাই একসাথে কাজ করে যাব, নিশ্চিত করতে পারবো আমরা যেন একসাথেই করব কাজ, গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সেই মহানীতিমালা বাস্তবায়ন করতে পারি। আপনার সবাইকে ধৈর্য ধরে কথা বলবার জন্য সবাই আসসালামু আলাইকুম।
3: গঠনমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা মহোদয়কে।
2: সম্মানিত শ্রোতি, এখন বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আনামুল ইহসানুল হক মিলন এমপিকে।

0: Bismillahirrahmanirrahim. প্রথমেই বলছি মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে বললাম, স্যার সব তো বলাই হয়ে গিয়েছে, আমার তো আর বলার কিছু নেই। তিনি বললেন, আমি বা কি বলবো। আজকে এই সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠানে আমাদের আগামী প্রজন্মের বাংলাদেশের শেষ প্রাণকণা, যিনি ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, সেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ, শিক্ষকগণ রয়েছেন, আমাদের মহাসচিব, সংসদ সদস্যগণ, মন্ত্রিপরিষদ সদস্যগণ, অ্যান্ড হিজ এক্সেলেন্সি অ্যান্ড ডিগনিটারি ফ্রম রাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সালাম আলাইকুম। প্রথমেই বলতে চাই, 1978 সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় এডুকেশন এনভায়রনমেন্ট একটি সেমিনার হয়েছিল। সেই সেমিনারে আমাদের লেট প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, এডুকেশন ইজ দ্য প্রাইম ক্যাটালিস্ট ফর অল হিউম্যান পটেনশিয়াল, অর্থাৎ মানুষের সকল শক্তির উৎস শিক্ষার মধ্যেই নিহিত। সেই কথাটি স্মরণ রেখে আজকের প্রধানমন্ত্রী তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এডুকেশন। আজকে আমরা এসেছি স্কিল বেসড এডুকেশনের কারিকুলাম ইন্ট্রোডিউস করেছি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি, পার এস দেয়ার ইজ মোর দেন 50 কান্ট্রিজ, দে ডোন্ট হ্যাভ দ্য পপুলেশন 40 মিলিয়ন, অ্যান্ড উই হ্যাভ স্টুডেন্ট ইন দিস ইউনিভার্সিটি নিয়ারলি 40 মিলিয়ন, ইজ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি। অতএব এই ইউনিভার্সিটিকে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং আজকে যে সাবজেক্টটি স্কিল বেসড এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, যেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যে গণ্য করেছেন। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবেই, এর কোনো বিকল্প নেই। আমরা একটি ভাগ্যবান জাতি, আমরা জানি পৃথিবীর মোর দেন 30 ডেভেলপড নেশন, they are declining their population, more people are dying, less people are taking birth, but in Bangladesh more people are taking birth, less people are dying, and it's a growing segment, and we must address this through our national university. A national university skill based human resource development ke amader sobche beshi gurutto dite hobe, shudhu degree hole hobe na, shete skill industry এন্টারপ্রেনারশিপ লোকাল ডেভেলপমেন্টকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এমন একটি স্ট্রাকচার করতে চাই এডুকেশনে, যেখানে একাডেমিক নলেজ থাকবে নিয়ারলি 40% এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রফেশনাল থাকবে 30%, 20% ইন্টার্নশিপ ফিল্ড ওয়ার্ক আর প্রজেক্ট বেস লার্নিং থাকতে হবে, এবং 10% থাকতে হবে এন্টারপ্রেনারশিপ সফট স্কিল অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপারেশনে থাকতে হবে। তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ একটি বাংলাদেশ তৈরি করতে পারব। আমাদের কি চ্যালেঞ্জগুলি রয়েছে আজকের বাংলাদেশে, একটা গ্রোয়িং সেগমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি টিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টদেরকে practical digital and communication problem solving and skill development e academic knowledge e gurutto dite hobe. Amra chai amader ei bishwabidyalay gulo jeno agami dine market based demand er upor nirbhor kore tara jeno curriculum dey shei bhabe jeno tara egiye jay seta amra asha korbo. Amra asha korbo ei national university sekhane ei community college concept jeta royeche, 2 years they are learning korbe ebong academic field e kaaj korbe, then they will go for another 2 years for graduation. Ei dhoroner concept ke amra introduce kore ei bangladesher bishal chhatro chhatrider ke kormokkhomo jati toiri korte hobe, sei porikalpona e royeche amader manniyo pradhanmantri. Amader prottekti college ke establish korte hobe career and employability center hisabe, service like career guidance, CV support, internship, job fairs and entrepreneurship mentoring আমাদের করতে হবে। আমি বলবো আমাদের টিচারদের ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। এবছর আমাদের সচিব সাহেব বললেন, we received the highest budget from our honorable prime minister তিনি কমিটমেন্ট করেছিলেন গ্রাজুয়ালি জিডিপির 5% শিক্ষা মন্ত্রণালয়ে দিবেন আমরা দেখেছি গত 55 বছর আমরা পেয়েছি less than 2% last government পেয়েছিল 1.69% from the GDP আর আজকের প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন he wants development in the education sector সেই দিকে লক্ষ্য করে আমরা শিক্ষা মন্ত্রণালয় যে ভঙ্গ শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল সেটাকে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জাতিকে উন্নয়নের অগ্রশিক্ষা নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই সেই জায়গায় আমরা কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি আমাদের গোল হচ্ছে যে শুধু গ্রাজুয়েট তৈরি করা নয় আমরা চাই কর্মক্ষম জাতি এন্ড স্কিল বেজ এডুকেশন দিয়ে আমরা এই জাতিকে যেন গঠন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান আমি জানি আপনার প্ল্যান শুরু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যেটি করেছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি এই শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমরা কাজ করেছিলাম এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি উনার সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে আজকে বাংলাদেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের ইউজিসি থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব আমরা চাই সার্বিকভাবে বাংলাদেশের বিশ্বের মানচিত্রে উন্নতি অগ্রসর করে পৌঁছানোর জন্য শুধু দরকার শিক্ষা শিক্ষা শিক্ষা এবং এই বিষয়টিকে আপনি আন্তরিকতার সাথে ভালোবাসেন তাই আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন এমপিকে তার চমৎকার বক্তব্যের জন্য
2: সম্মানিত শ্রোতৃবৃন্দ এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান এবং গাছের চারা উপহার দেওয়ার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলরকে বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে সহযোগিতা করার জন্য মঞ্চে বিনয়ের সাথে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান স্যার এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম স্যারকে

0: ও বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করছে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও শিল্পের চাহিদা ভিত্তিক আধুনিক শিক্ষা উদ্যোগ। A2I, ICT বিভাগ, শিল্পখাত, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এই রূপান্তর ত্বরান্বিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে পাঠদানকে আরও আধুনিক করতে বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি করা হয়েছে এবং 930 জন মাস্টার ট্রেনারের মাধ্যমে দেশব্যাপী 12,000 শিক্ষককে সরাসরি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এর ফলে শিক্ষকরা অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল লার্নিং পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের আরও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে পারবেন। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। 21 শতকে বৈশ্বিক কর্মবাজারের কথা মাথায় রেখে কলেজগুলোতে স্থাপন করা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব। মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি ও স্প্যানিশ ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ। শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার সরাসরি সমন্বয় ঘটানোই এর মূল লক্ষ্য। দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে গ্র্যাজুয়েটরা দেশি বিদেশি শিল্পের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে এবং দেশে বিদেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। সবুজ ও পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে গ্রিন ক্যাম্পাস উদ্যোগের আওতায় কলেজগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও টেকসই, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ক্যাম্পাসে রূপান্তর করা হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতার সংস্কৃতি গড়ে তোলা হবে। আমাদের একটাই প্রত্যয়, দক্ষতা আর প্রযুক্তিতে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।
1: সম্মানিত শুভবৃন্দ, বার্জ প্রেস মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ।
2: সম্মানিত সুধী মণ্ডলী, এখন ভাষণ প্রদান করার জন্য অনুষ্ঠানের শ্রোতাভাজন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলাম দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, না মঞ্চে নেই, সামনে আছেন, সম্মানিত শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, মেম্বার্স অফ ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী এবং যারা এই অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। দেশের শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্যা, সম্ভাবনা এবং করণীয় সম্পর্কে আমরা এতক্ষণ আলোচক বৃন্দের কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, এবং যখন আমরা দেখি আমাদের সামনে এত বিশাল ভবিষ্যৎ সম্ভাবনা, তখন আমাদের মনোবলটা আরো বৃদ্ধি পায়। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে নিশ্চয়ই। শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে না পারলে আমি মনে করি আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় কষ্টকর হয়ে পড়বে। উপস্থিত শুধুবৃন্দ, দেশে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংখ্যা 2000-এরও বেশি। এইসব প্রতিষ্ঠানে বর্তমানে কম বেশি 40 লাখের মতন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতিমধ্যে 1 কোটিরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন পর্যায়ক্রমিকভাবে। উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট এবং প্রতিবন্ধকতা নিরসন এবং শহর কিংবা গ্রামের যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষিতাবৃন্দ, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকির মুখে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, মেটেরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, 3D প্রিন্টিং কিংবা ফিফথ জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, আগামী দিনগুলোতে এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জন বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময় শিক্ষা কারিকুলামে পরিমার্জন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি আসার কথা, বাস্তবতা উপলব্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সময় উপযোগী, আধুনিক এবং বাস্তবমুখী করার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠান তারই বাস্তব প্রতিফলন বলে মনে করি আমি। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরো প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিংবা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী বৃন্দ, অস্বীকার করার নিশ্চয়ই উপায় নেই। প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। তবে এটিও মনে রাখা প্রয়োজন, আমি যেই কথাটি সব সময় বলার চেষ্টা করি সব জায়গায়, বিশেষ করে আজকে আমাদের সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশ বসে আছে তাদেরকে যখন পাই এই বিষয়টি আমি চেষ্টা করি উল্লেখ করতে। সেটি কি? একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনকভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক, প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন, ফলে শিক্ষা জীবন শেষে তাকে যা আমরা প্রত্যাশা করি হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করে এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন উদ্যোক্তা হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেলও হয়ে উঠবেন, একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। আমরা সকলেই যারা শিক্ষা পেশার সাথে জড়িত নই, আমরা সকলেই আপনাদের কাছে এমনটি আশা করি। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে, দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। দেশের তরুণ সমাজের প্রতি আবারও আমি আহ্বান রেখে বলতে চাই, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে তোমাদেরকে। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে বিদেশে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সমস্যা হবার কথা নয় ইনশাআল্লাহ। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আমরা ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারি তবে নিশ্চয় ইনশাল্লাহ আমরা এটি করতে সক্ষম হব। উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সহ সকলের সহযোগিতা আশা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাআল্লাহ রুদ্ধ করতে পারবে না। আসুন আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না বরং দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সামাজিক রূপান্তরের ভিত্তি নির্মাণ করবে। শুধু ব্যক্তি বা গোষ্ঠী নয়, জাতীয় সমৃদ্ধিও ত্বরান্বিত করবে। এই প্রত্যাশায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ভাষণের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
1: মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে আজকের আয়োজনের শুভ সমাপ্তি ঘটল। এই আয়োজনে সম্পৃক্ত হওয়ায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী,
5: শ্রোতা বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান এতক্ষণ বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হল এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিলেন এবং এই কার্যক্রমের উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে নিরন্তর শুভকামনা জানিয়ে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনে মোহাম্মদ আবু মাসুদ, স্টুডিও তত্ত্বাবধানে মাহফুজুল ইসলাম ও আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
6: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে

0: কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
1: করে কিন্তু আমাদের দেশের প্রোডাক্টিভিটি আমরা অনেক কমিয়ে আনছি, কারণ আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই কিন্তু নারী। আর আমরা যেটা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমাদের এখন চলছে, যে উন্নয়নের যে সম্ভাবনার জানালা, আমরা কিন্তু এইভাবে আসলে কম বয়সে শিশুদের মাঝে সংসারের বোঝা চাপিয়ে দিয়ে সামাজিক এই সমস্যাগুলোকে উস্কে দিয়ে আমরা এই উন্নয়নের সম্ভাবনা আমরা ঘরে তুলতে
2: পারি। আমাদের আসলে উন্নয়নের যে অগ্রযাত্রা সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ব যদি আমরা বাল্য বিবাহকে প্রতিরোধ করতে না পারি। তো বাল্য বিবাহ প্রতিরোধে আসলে অনেক কিছু করণীয় আমরা আজকে আলাপ করলাম, যেটা তো আশা করব যে আমাদের যারা অভিভাবক এবং বাবা মা আছেন তারা তাদের ওই মেয়ে সন্তানটিকেও তার ছেলে সন্তানটির মতোই মূল্যায়ন করবেন এবং তাকে তার মতো করে বড় হতে দিবেন, তাকে বাঁচতে দিবেন। এই সম্ভাবনা তার জীবনেও কিন্তু অপার সম্ভাবনা আছে, এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাবার সুযোগ দিতে হবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বাল্য বিবাহের কুফল ও প্রতিকার বিষয়ে একটি আলোচনা। আশা করছি আলোচনাটি শুনে আপনারা উপকৃত হয়েছেন। আয়োজনে এবারে আপনারা শুনবেন একটি জনসংখ্যা বিষয়ক গান। গানটি শুনবেন এম আর হাসান সেলিমের কণ্ঠে। কথা সাজিয়েছেন খোন্দকার আব্দুল মোতালেব এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: কিছু নয়। আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিশোর কিশোরীদের জীবনে বয়ঃসন্ধি একটি গুরুত্বপূর্ণ সময়। শারীরিক এবং মানসিক পরিবর্তনের এই সময় ছেলেমেয়েরা যেন কোনো প্রকারের ভুল তথ্যের মুখোমুখি না হয় সেদিকে বাবা মা শিক্ষক শিক্ষিকা সহ পরিবারের সকলেরই দৃষ্টি দিতে হবে। ছেলেমেয়েদের এই সময় পুষ্টিকর খাবার দিতে হবে যাতে করে তাদের দৈহিক বৃদ্ধি সঠিকভাবে হয়। বন্ধুরা, আয়োজনে এবারে আপনারা শুনবেন বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবারের গুরুত্ব বিষয়ে একটি কথিকা। বিষয়টি নিয়ে বলছেন ডাক্তার নুসরাত জাহান।
1: একজন মানুষের বয়ঃসন্ধিকাল সবথেকে স্পর্শকাতর সময়। একজন মানুষের 13 থেকে 19 বছর অবধি বয়সকে বয়ঃসন্ধিকাল হিসেবে ধরা হয়ে থাকে। বয়ঃসন্ধিকাল ছেলে ও মেয়ে উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ছোট থেকে বড় হওয়ায় যে সকল পুষ্টিকর ও সুষম খাদ্য প্রয়োজন তা হল শক্তিদায়ক খাদ্য, শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক খাদ্য, রোগ প্রতিরোধক খাদ্য, পানি ও তরল খাদ্য। শক্তিদায়ক খাবারের মধ্যে রয়েছে শ্বেতসার বা শর্করা সমৃদ্ধ খাবার, যেমন চাল, গম, ভুট্টা, চিনি, গুড়, আলু, মধু ইত্যাদি। তেল সমৃদ্ধ খাবার যেমন তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। শরীর বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক খাবারের মধ্যে রয়েছে প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার। উদ্ভিদ আমিষের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, সিমের বিচি, মটরশুঁটি, তেল বীজ বা তিল বা সরিষা ইত্যাদি। রোগ প্রতিরোধক খাবারের মধ্যে রয়েছে খাদ্যপ্রাণ বা ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার, যেমন গাঢ় রঙিন শাকসবজি, বিভিন্ন ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। পানীয় তরল খাবারের মধ্যে রয়েছে সকল ধরনের তরল পানীয়, যেমন বিশুদ্ধ পানি, দুধ, ডাবের পানি, ভাতের মাড়, ডালের পানি, শরবত ইত্যাদি। বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর কিশোরীদের হরমোন নিঃসরণের মাত্রা বৃদ্ধি পায়, গ্রোথ স্পার্ট বা স্ফুরণ ঘটে। কিশোরীদের স্তনগ্রন্থি বিকশিত হয়, মাসিক শুরু হয়, শরীরে বিভিন্ন বিপাকক্রিয়ার হার বেড়ে যায়। এ কারণে এ সময় সঠিক পুষ্টির ভারসাম্য রক্ষা খুবই দরকার। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের স্বাস্থ্য গঠিত হয় এবং এর ফলশ্রুতিতে প্রজনন স্বাস্থ্য সম্পর্কেও সে সময় তাদের জ্ঞানার্জনের প্রয়োজন হয়। কিশোর ও কিশোরীদের পুষ্টি চাহিদা ও প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কিত আলোচনা এখানে করা হচ্ছে। আমরা জানি বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের দৈহিক পরিবর্তন ঘটে। ছেলে এবং মেয়ে উভয়েরই শারীরিক কাঠামো মজবুত, দৃঢ় ও বর্ধিষ্ণু হয় বলে এ সময় অধিক পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়। বয়সন্ধিকালে বিশেষ শারীরিক ও মানসিক অবস্থায় সুস্থ দেহ ও মন বজায় রাখতে খাদ্য নির্বাচনের সময় নজর দেওয়া দরকার। বয়সন্ধিকালে শারীরিক ও ক্রিয়াকর্ম বৃদ্ধি পায়, এজন্য প্রতিদিনই তাদের সুষম খাদ্য সরবরাহ করা জরুরি। সুষম খাদ্য বলতে তাদের দেহের চাহিদা অনুযায়ী অধিক আমিষ ও শর্করাযুক্ত খাদ্য এবং অন্যান্য খাদ্য উপাদানের যথার্থ উপস্থিতিকেই বোঝানো হয়েছে। এ সময় কিশোরীদের লৌহ জাতীয় খাদ্যের চাহিদা অনেক বেড়ে যায়। সাধারণভাবে খাদ্যের 6টি উপাদানই যথা আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি সমৃদ্ধ খাদ্য দেহের চাহিদা মতো নির্বাচন করে খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে, অন্যথায় পুষ্টির অভাবে দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
0: এতক্ষণ শুনছিলেন বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবারের গুরুত্ব বিষয়ে কিছু কথা। আসুন সবাই আমরা আমাদের কিশোর কিশোরীদের দিকে দৃষ্টি দিই, বয়ঃসন্ধির সময় তাদের সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করি। আয়োজনে এবারে আপনাদের শোনাব আরও একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শাহিনুল ইসলাম,

0: দুধু মিয়া
1: কেডা?
0: আরে শোক মেল দুধু,
1: শোক তো মেলাই আছে দাদা।
0: এই ভর দুপুরে একলা তেতুল গাছ তলায় বইয়া রইছিস কেন?
1: ভাল লাগে না, কিছুই ভাল লাগে না দাদা।
0: কেন গো, কি হয়েছে তোর?
1: লেদা গেদা এমনিতে তিনটা আছে, তার উপর সকাল বেলা তোমাকে বউ আসা ট্রিন চিন কইরা চুড়ি বাজাইয়া কয়, শুনছ আমার লাগা বাজার থেকে তেতুল আইন। জিগালাম কেন, শর্মে শৈলরে তিন ভাঙ্গা দিয়া কইল নতুন মেহমান আছে ফেডে।
0: ও বছরে বছরে এত মেহমান আইলে তোর ছোট্ট ঘরে জায়গাটা দিবি কেমনে?
1: না আমি কি করুম দাদা?
0: উপায় আছে রে বাতাইম্যা, উপায় আছে, সব কথা পরিষ্কার করে কইবি। চল FWVFR ধারে চল, চল চল
1: হয়ে যাবো দাদা।
0: আরে ও
2: আপনার সমস্যার তো শেষ নাই দেখতেছি, এই সমস্যার স্থায়ী সমাধান চান বুঝি?
1: আপাতত অস্থায়ীর মধ্যে সুবিধাজনক কিছু একটা করেন।
2: বুঝলাম, অস্থায়ীর মধ্যে লম্বা সময় গর্ভধারণের ঝামেলা থেকে মুক্তি চাইলে ভালো ব্যবস্থা হইল ইমপ্ল্যান্ট পদ্ধতি।
1: এইটা আবার কি জিনিস আপা?
2: এক কাজ করেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আমার ক্লিনিকে নিয়ে আসেন, আমি করে দিব। না
1: কি করে দিবেন?
2: ওই যে বললাম ইমপ্ল্যান্ট পদ্ধতি, ইমপ্ল্যান্ট পদ্ধতি হইল ওই হাতের কোণের চামড়ার নিচে ছোট্ট নরম ক্যাপসুল সেট করে বসাই দিব, 3-5 বছর গর্ভধারণের আর কোনো ভয় থাকবো না।
1: তাইলে এইটাই করে দিয়েন আপা, যদি বাসন যায়।
0: হ্যাঁ বাসনের ইচ্ছা থাকলে উপায় অনেক আছে রে, ব্যাকল অনেক উপায় আছে।
3: শ্রোতা বন্ধুরা, গানে কথায় অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ডেঙ্গু সহ নানাবিধ রোগকে আমাদের জয় করতে হবে। আসুন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ঘুমানোর সময় মশারি ব্যবহার করি, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখি, পর্যাপ্ত বিশ্রাম, ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের সুস্থ রাখবে। সবার সুস্থ ও নিরাপদ জীবন আবারও কামনা করছি এবং এই কামনায় শেষ করছি আমাদের আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় ঘোষণা করেন। এই মামলায় সোহেল রানাকে 5 লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে 2 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষকগণ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তিনি আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সেই অবস্থা থেকে শিক্ষা ব্যবস্থাকে সঠিক অবস্থানে নেয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের এই বাজেট অধিবেশন শুরু হবে। আগামী বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত করা হবে। অধিবেশনে আজ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি। এছাড়া চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটি আজ তাদের প্রতিবেদন সংসদে পেশ করবে। এর আগে গতকাল সংসদের এলডি হলে এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, 15ই জুন চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হবে। এরপর 16ই জুন থেকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হবে। তিনি বলেন, নির্ধারিত সময়ে বাজেট পাশের লক্ষ্যে প্রতিদিন সকাল বিকেল দুবেলা বৈঠক হতে পারে। পবিত্র ঈদুল আজহার টানা 16 দিনের ছুটি শেষে আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাওয়ায় রাজধানীতে যানবাহনের চাপ বেশ কিছুটা বেড়েছে। এদিকে বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC 546টি স্কুলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। ক্লিন স্কুল নো মসকুইটো স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশা নিধনে বিভিন্ন ঔষধ প্রয়োগ এবং সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এই মতৈক্য অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা এবং ঊর্ধ্বতন দুজন সেনা কর্মকর্তাসহ অন্তত 10 জন নিহত হয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি প্রাণ হারায়। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম খেলা আগামী মঙ্গলবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে 11ই জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14ই জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। 2026 সালের বাজেট অধিবেশন সংক্রান্ত একটি ঘোষণা। আজ 7ই জুন রোববার থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ 2026 সালের বাজেট অধিবেশনের কার্যক্রম। বাজেট অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ পর্যায়ে আজ 7ই জুন দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী দিনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 মেগাহার্সে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ 2026 সালের বাজেট অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। বাজেট অধিবেশন সংক্রান্ত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগের নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 109, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে প্রচার হবে। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:00 বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছাওয়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয়, সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বোয়েসেলের ভূমিকা। সঞ্চালনায় রহমান রাশেদ।

0: শ্রোতা বন্ধুরা, আজ 7 জুন 2026 রবিবার বেলা 2:20 শুনছেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক আপনাদের পছন্দের ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আমরা আশা করছি পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ করে আপনারা কর্মব্যস্ত জীবনে পা রেখেছেন এবং আপনাদের শুরুটা চমৎকার হোক, সেই প্রত্যাশা আমরা রাখি এবং সেই প্রত্যয় ব্যক্ত করে আমাদের আজকের এই কর্মব্যস্ত রবিবার শুরু করছি। স্বাগত জানাচ্ছি। আমার ধারণা এবং আমরা আশা করছি যে শ্রোতা বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, পুরো আয়োজনে থাকবেন। আমরা আমাদের এই আয়োজনে বিশেষ করে শ্রোতা বন্ধু যারা ক্যারিয়ার লাইন নিয়ে বা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে চিন্তিত তাদের জন্য আমরা মূলত এই অনুষ্ঠানটি সাজিয়েছি বা সাজাই। প্রবাসী কল্যাণ এবং ক্যারিয়ার লাইন বিশ্বাস করে যে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য খোঁজ করছেন কোন পথ অবলম্বন করবেন, আমরা এর আগের পর্বগুলোতেও বারবার বলেছি বা আমরা অনুপ্রেরণা দিয়েছি, আমাদের সম্মানিত অতিথিরাও তাই করেছেন, যে সঠিক পথে এবং আইনত বা আইন মেনে কর্মসংস্থানের জন্য যে তালাশ বা যেই চর্চা বা যেই সমাধান খোঁজ করছেন সেই সমাধান যাতে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। তো আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি যে সরকারি ব্যবস্থাপনায় কেউ যদি বিদেশে কর্মসংস্থানে খোঁজ করতে চান সেই ক্ষেত্রে বোয়েসেল কি ভূমিকা রাখতে পারবে। নিশ্চয়ই পূর্ববর্তী এপিসোডগুলোতে আপনারা খেয়াল করে থাকবেন যে বোয়েসেলের নাম বা বোয়েসেলের কথা বারবার উঠে এসেছে এবং বোয়েসেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেক্টরে বা এই ক্ষেত্রে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আমরা অংশগ্রহণের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত অতিথি, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জনাব নূর আহমেদ, তিনি জেনারেল ম্যানেজার বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব নূর আহমেদ, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ।
1: আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে আপনার মাধ্যমে। বোয়েসেল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জনশক্তি প্রেরণকারী সংস্থা, এটা আপনারা জানেন। এটি সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ, নৈতিক এবং নিরাপদ অভিবাসনটা নিশ্চিত করে। তো আজকে এই বোয়েসেলের স্বচ্ছ অভিবাসন, নৈতিক এবং নিরাপদ কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, জনাব নূর আহমেদ যথার্থই বলেছেন এবং এই বিষয়ে আমরা আলোচনায় থাকব। যথারীতি সঞ্চালনায় রয়েছি আমি রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে টেলিফোনে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমি নম্বরগুলো বলে দিচ্ছি, 4481-3270 এই নম্বরে, 4481-3277, 4481-3278 এবং 4481-3279 এই নম্বরে আমাদের সাথে ফোন করে যুক্ত হতে পারবেন, জানাতে পারবেন আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন। জনাব নূর আহমেদ, স্বাগত জানাচ্ছি। বোয়েসেল কি, বোয়েসেল এর কথা প্রায়শই উঠে আসে এই বিষয়ে যখন আমরা কথা বলি যে সরকারি ব্যবস্থাপনায় কেউ যদি বিদেশে কর্মসংস্থানে খোঁজ করতে চায়, একটু জানাবেন শুরুতে এই উত্তর।
1: জি, ধন্যবাদ। বোয়েসেল 1984 সালে বাংলাদেশে যে কোম্পানি আইন, সেই কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এটার মূল কাজই হচ্ছে বাংলাদেশ থেকে দক্ষ, স্বল্পদক্ষ পেশাজীবী কর্মী এবং প্রফেশনালদের বিদেশের বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। এর একটি, এটা পরিচালিত হয় একটি পরিচালনা বোর্ডের মাধ্যমে, যেখানে চেয়ারপারসন হিসেবে থাকেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং তার সাথে এই অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব লেভেলের কর্মকর্তাদের সমন্বয়ে প্রায় 9 সদস্যের পরিচালনা বোর্ড। তারাই সকল নৈতিক, বাংলাদেশে সরকারিভাবে নৈতিক নিরাপদ অভিবাসন নিশ্চিতে সকল দিক নির্দেশনা দিয়ে থাকেন।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। বোয়েসেল, যারা শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, জানিয়ে রাখি BOESL এটা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা সংক্ষেপে বোয়েসেল বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত বা বাংলাদেশ সরকারের এজেন্সি, রিক্রুটিং এজেন্সি,
1: এটা মালিকই সরকার এখনো পর্যন্ত।
0: চমৎকার
1: কোম্পানি হিসেবে আপনার সরকারি কোম্পানিগুলিতে সাধারণত দেখবেন যে 51% সরকারে থাকে, 49% পাবলিক শেয়ার ছাড়া হয়, কিন্তু আমরা এখনো 51% দিয়ে চলছি। তার মানে আমাদের পরিচালনা বোর্ডের সকল সদস্যই বাংলাদেশ সরকারের প্রতিনিধি।
0: চমৎকার। তাহলে বেসরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, যারা যেতে আগ্রহী তারা এই রিক্রুটিং এজেন্সি খোঁজ করেন বা তাদের সাথে যোগাযোগ করেন, তার থেকে এই বোয়েসেলের পার্থক্যটা হচ্ছে কি? মূল পার্থক্য হচ্ছে যে এটা একটা সরকারি এজেন্সি,
1: রাইট?
0: জি, এটা ছাড়া বোএসএল এর যারা বিদেশে চাকরি খোঁজ করতে চান, কেন তারা বোএসএল কে বেছে নেবেন?
1: বিকজ বোএসএল হচ্ছে সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, এর স্বচ্ছতা জবাবদিহিতা সেটা শতভাগ নিশ্চিত করা হয়, এবং যারা বিদেশে যেতে চান তারা যদি কম খরচে এবং একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতারণার শিকার না হয়ে এবং অতিরিক্ত খরচের ঝুঁকি না নিয়ে যেতে চান, সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান বোএসএল তাদের ফার্স্ট অ্যান্ড বেস্ট অপশন।
0: চমৎকার। তাহলে সবচেয়ে বড় যেই আকর্ষণটা সেটা হচ্ছে যে সরকারিভাবে যাওয়া যাচ্ছে এবং একই সাথে সবচেয়ে কম খরচে যাওয়া যাচ্ছে,
1: তুলনামূলক।
0: আচ্ছা, জনাব নূর আহমেদ, এই মুহূর্তে আমাদের জানাতে পারেন কি যে বোএসএল কোন কোন দেশে মূলত বাংলাদেশ থেকে কর্মী পাঠাচ্ছে সরকারি ব্যবস্থাপনায়?
1: ওকে, মূলত আমরা সবচেয়ে বেশি যাচ্ছে জর্ডানে, সেটা দক্ষ গার্মেন্টস কর্মী। এরপরে আমাদের অন্যতম ভালো এবং সেরা শ্রম বাজার হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, সেখানে আমরা বিভিন্ন উৎপাদন শিল্পে বাংলাদেশি কর্মীদের প্রেরণ করে থাকি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা সিজনাল ওয়ার্কার, মানে মৌসুমি কর্মী, যারা তিন থেকে চার থেকে ছয় মাস, কোনো ক্ষেত্রে আট মাস পর্যন্ত কাজের সুযোগ পেয়ে থাকেন এবং তারা যদি ভালোভাবে কাজ করেন তারা পুনরায় আবার যেতে পারেন। এর পাশাপাশি যেহেতু সাউথ কোরিয়ার মতো দেশে আপনার তাদের নিজস্ব জনসংখ্যা ক্রমহ্রাসমান এবং তারা সাম্প্রতিক সময়ে প্রমোট করছে যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী ছাত্ররা যদি আসে, তারা সেখানে যদি পড়াশোনা করে এবং পড়াশোনা করে অনার্স মাস্টার্স ডিগ্রিটা নেওয়ার পরে তাদেরকে নাগরিকত্বের সুযোগ পর্যন্ত দেওয়ার একটা যে প্রতিশ্রুতি আছে
0: দক্ষিণ কোরিয়াতে,
1: তো আমরা সেই অপরচুনিটিটা নিচ্ছি। কারণ একটা ছেলেকে আমাদের এখানে তো আপনার একাডেমিক লাইনে প্রচুর এইচএসসি কমপ্লিট করা বা গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করা অনেক ছেলে মেয়ে আছে যারা বিদেশে যেতে চাচ্ছেন, তো কম্পারেটিভলি বাজেট প্রাইসে আমরা যদি তাদেরকে পাঠাতে পারি, সেই চিন্তা থেকে আমরা স্টুডেন্ট মাইগ্রেশনও শুরু করেছি এবং প্রতিটা স্টুডেন্ট তার পড়াশোনার ফাঁকে পার্ট টাইম জবও করতে পারছেন।
0: এটা একটা দারুণ সুযোগ বলে মনে হচ্ছে আপনার উত্তরগুলো শুনে। বোএসএল তাহলে হচ্ছে শুধুমাত্র বিদেশে কর্মসংস্থানের জন্যই সাহায্য করছে বা সহযোগিতা করছে এমনটা না, এমনকি তারা চাইলে যারা শিক্ষার্থী বিদেশে সুযোগ খুঁজছেন, এটা কি শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার জন্য?
1: এটা দক্ষিণ কোরিয়ার জন্য আমরা শুরু করেছি এবং সাকসেসফুলি আমরা প্রায় 33 জনকে পাঠিয়েছি, আর জাপানের জন্য আমরা এখন চিন্তা করছি। জাপানেও চাহিদা আছে এবং সরকারিভাবে বেশ কিছু সুযোগ সুবিধা বিদেশে ছাত্রদের জন্য তৈরি করেছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে 10 লাখ টাকা উইদাউট কোলাটারাল স্টুডেন্ট লোন পাচ্ছে।
0: আচ্ছা, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন এসেছে যে যারা কর্মসংস্থানে খোঁজ করছেন বোএসএল এ তারা কিভাবে যোগাযোগ করবেন, এটার জন্য কোনো ন্যূনতম বয়স সীমা রয়েছে কিনা, আর যদি কেউ পড়াশোনার জন্য বোএসএল কে যোগাযোগ করতে চায় তাদের সাথে বা আপনাদের সাথে, তাহলে সেই ক্ষেত্রে কি কি শর্ত আগে পূরণ করতে হবে?
1: যে কোনো সময় যে কোনো বিষয়ে, সেটা স্টুডেন্ট মাইগ্রেশন হোক, সিজনাল যে কর্মী হিসাবে হোক অথবা রেগুলার কর্মী হিসাবে বিশ্বের যে দেশেই যেতে চান না কেন, আমরা সরাসরি সেই অর্থে যোগাযোগের সুযোগটা সীমিত রেখেছি। আমরা আমাদের সকল কার্যক্রম, আমাদের একটি ওয়েবসাইট আছে যেটা বাংলাদেশ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত, এবং আমাদের একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে যেখানে সাবস্ক্রাইবার প্রায় 8 লক্ষের মতো। তো এই আমরা সকল তথ্য নিয়োগ সংক্রান্ত এবং যে অ্যাওয়ারনেস সংক্রান্ত আমাদের যতগুলি বিষয়গুলি আছে যেখানে জনসাধারণের জন্য প্রয়োজন বা চাকরি প্রত্যাশীদের জন্য বিদেশে অ্যাসপায়ারেন্ট মাইগ্রেন্টসদের জন্য যেটা দরকার সেটা আমরা সেখানে প্রচার করে থাকি। তো কেউ যদি বোএসএল এর সাথে যোগাযোগ করতে চান, বোএসএল এর মাধ্যমে যেতে চান, তাকে প্রথমেই আমাদের ওয়েবসাইটটা নিয়মিত সপ্তাহে একবার কি দুবার চেক করার, একটু ঘুরে আসার জন্য অনুরোধ করব। পাশাপাশি বোএসএল এর যে ফেসবুক আছে সেখানে যদি ওনারা কানেক্টেড থাকেন, আমাদের টাইম টু টাইম আমরা যেই সংবাদগুলি, যেই বিজ্ঞপ্তিগুলি প্রকাশ করি ওনারা জেনে যাবেন।
0: চমৎকার। তাহলে শ্রোতা বন্ধুদের, আচ্ছা একটা ফোন নিয়ে নেই, তারপরে বাকি অংশে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
2: এখন একটা কথা হচ্ছে যে সার্ভেটা কিছুক্ষণ আগে আলোচনা করছিল যে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা আপনার এই করে যাচ্ছে, কিন্তু আপনাদের মাধ্যমে কিভাবে চলছে? এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা দিয়েছে যে 10 লক্ষ টাকা গ্যারান্টেড লোন পাবে, এই বিষয়টা যদি একটু বলেন। আমার মেয়ে কেবল ইংলিশে অনার্স করতেছে, তো ওকে মাস্টার্সের জন্য আমার ইচ্ছা ওখানে পাঠাবার, তবে মেয়েদের জন্য কতটুকু অপরচুনিটি আছে যদি একটু বলেন।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তবে তার আগে শ্রোতা বন্ধু, নিশ্চয়ই যারা আছেন ইতিমধ্যে আমাদের সাথে, একটু জানিয়ে রাখি যে আমাদের সম্মানিত অতিথি জনাব নূর আহমেদ একটু আগে নিশ্চিত করছিলেন বা বলছিলেন যে বোয়েসেল এর যে ওয়েবসাইট সেটাতে যাওয়ার সুযোগ রয়েছে, এবং গেলে আপনারা প্রাত্যহিকভাবে আপনারা যে আপডেটগুলো এবং নির্দেশিকাগুলো জানতে পারবেন। আমি একটু সুবিধার্থে জানিয়ে রাখি, boesl.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা বোয়েসেল বা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর ওয়েবসাইটে যেতে পারবেন। এছাড়া ফেসবুকে বোয়েসেল এর ভেরিফাইড পেজ রয়েছে, অর্থাৎ ডান পাশে ব্লু টিক মার্ক দেখে অবশ্যই নিশ্চিত হবেন যেটা ফেসবুকে ভেরিফাইড পেজ কিনা, সেখান থেকেও আপনারা চাইলে নিয়মিত আপডেটগুলো জানতে পারবেন। জনাব নূর আহমেদ, আমাদের একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে যে ঘোষণা করেছেন এবং আপনি শুরুতেই আলোচনায় প্রাসঙ্গিকভাবে বলেছেন যে 10 লক্ষ টাকার লোনের ব্যাপারে, সে ব্যাপারে আর একটু তথ্য জানতে তিনি আগ্রহী। একই সাথে তিনি এও প্রশ্ন রেখেছেন যে মেয়েদের ক্ষেত্রে এই সুযোগটা কতটুকু বিস্তৃত এবং কতটুকু নিরাপদ।
1: জি ধন্যবাদ, যিনি আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন এবং জানতে চেয়েছেন। মেয়েরা ছেলেরা যেরকম, বিশেষ করে আমরা যেখানে পাঠাচ্ছি সাউথ কোরিয়াতে এবং জাপানে, আমরা বলতে পারি যে ছেলেরা যেরকম নিরাপদ সেই দেশগুলিতে, জাপান এবং সাউথ কোরিয়াতে মেয়েরাও সমানভাবে নিরাপদ। তো আমার মনে হয় যে শুধু স্টুডেন্ট মাইগ্রেশনে না, আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সাউথ কোরিয়াতে বেশ কিছু মেয়েকেও পাঠিয়েছি এবং তারা খুব ভালোভাবে সেখানে কাজ করছেন এবং কোনো সেই অর্থে কোনো সমস্যা নেই, যেটা আমরা অন্য দেশে হয়তো বা শুনে থাকি মাঝে মাঝে, বা পারিবারিক দিক থেকে আমাদের একটু কনসার্ন থাকে। বাট সাউথ কোরিয়া এবং জাপানের ক্ষেত্রে আমরা আশা করছি সেরকম কোনো সমস্যা নেই। উনি চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেই আমরা আমাদের যে বিজ্ঞপ্তিগুলি ভর্তি সংক্রান্ত সেটা আমরা আমাদের এই যে ভেরিফাইড ফেস এবং আপনার ওয়েবসাইটে প্রকাশ করে থাকি।
0: সেক্ষেত্রে যারা উচ্চশিক্ষার জন্য বোয়েসেলের দ্বারস্থ হবেন, একটু জানাবেন যে খরচটা কেমন হয়? বিদেশে কর্মসংস্থান তো নিশ্চয়ই সবার আগে প্রাধান্য পাচ্ছে এখানে, যেহেতু আপনারা কর্মী পাঠাচ্ছেন, একটু খরচ সম্পর্কে ধারণা দিবেন আমাদের।
1: স্টুডেন্ট মাইগ্রেশনের ক্ষেত্রে যদি এটা গ্র্যাজুয়েশন হয়, সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা ধরেন 6 থেকে 8 লক্ষ 9 লক্ষ, এটা সাউথ কোরিয়ার জন্য। আর মাস্টার্সের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে এটা এই 7 থেকে 8, 9, 10 এরকম। তবে এটা যে ভার্সিটি অনুযায়ী একটু কস্টার নির্ভর করে, ভেরি করে।
0: আচ্ছা, ভাষা তো একটা নিশ্চয়ই প্রতিবন্ধকতা থাকে,
1: ভাষা খুবই গুরুত্বপূর্ণ
0: বা দক্ষিণ কোরিয়া,
1: রাইট, ভাষা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাষায় যিনি যেতে চাচ্ছেন সে স্টুডেন্ট যদি ভাষায় পারদর্শী হন, তাহলে তার জন্য ওখানে তার লাইফটা খুব ইজি হয়
0: না। সেক্ষেত্রে কেউ ভাষা একেবারেই চর্চা করেন না বা শিখেননি, তার জন্য যাওয়ার সুযোগ রয়েছে নাকি এখান থেকে ভাষা শিখে যাওয়া উচিত বলে মনে করেন?
1: ভাষা কিছুটা ধারণা নিয়ে গেলে ভালো।
0: আচ্ছা,
1: তবে একদমই যদি না জানেন, যদি ইংরেজি ভালো জানেন এবং তার আইএলটিএস বা টোফেল যদি স্কোর থাকে, তাহলে উনিও সেখানে ভালোভাবে তার একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
0: বোয়েসেল কি কোনোভাবে সহযোগিতা করে ভাষা শিক্ষার ব্যাপারে?
1: আসলে বোয়েসেলের ম্যান্ডেট হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট করা, প্রশিক্ষণটা, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং আপনি জানেন যে এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানটা আছে, যেটা প্রথমে তৈরি, সরকার তৈরি করেছিল, যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET, তার আওতায় তারই যে অধীনে আরও 110টা প্রশিক্ষণ কেন্দ্র আছে বিভিন্ন জেলা উপজেলাতে। তো সেখানে কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা, ইটালিয়ান, জার্মানি সহ প্রায় অ্যারাবিক, এরকম প্রায় 5-6টা ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো যারা আগ্রহী উনি যদি ভাষা শিখতে চান, প্রথমে আমার পরামর্শ থাকবে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে টিটিসিগুলি আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে যোগাযোগ করে ওনার এলাকার যে অবস্থিত সেখান থেকে এই সুবিধাটা কম খরচে ভাষা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
0: আচ্ছা, এবার আসি কর্মসংস্থানে, যেটা হচ্ছে আমাদের মূল মনোযোগের জায়গা। বর্তমানে কোন কোন পেশাগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে বিদেশি কর্মসংস্থানে কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো?
1: দেখেন, মাইগ্রেশনের কথা যদি বলেন, বোয়েসেল একমাত্র আসলে ইন্ডিকেটর না। বোয়েসেলের স্টেক হচ্ছে টোটাল মাইগ্রেশন যে কোয়ান্টিটি তার 1-2% অনলি। তো ধরেন যদি 12 লক্ষ লোক যায়, আমরা সেখানে 15,000-16,000-18,000 লোক প্রেরণ করে থাকি। তো ওভারঅল যেখানে যাচ্ছে তার ট্রেন্ডের মধ্যে কনস্ট্রাকশন ওয়ার্কার, ম্যানুফ্যাকচারিং এবং যে সার্ভিস সেক্টরের কিছু যাচ্ছে, ওয়েল গ্যাস সেক্টরে কিছু লোক যাচ্ছে, এবং মালয়েশিয়া সহ কিছু কিছু দেশে আপনার প্ল্যান্টেশন সেক্টরে লোক যাচ্ছে। তো এই হচ্ছে মোটা দাগে। আমরা বোয়েসেল যে পাঠাচ্ছি এই মুহূর্তে প্রায় 10টা দেশে, সেখানে সবচেয়ে বড় স্টেকটা হচ্ছে গার্মেন্টস কর্মী। এবং আপনি জেনে খুশি হবেন যে এই জর্ডানে, শুধুমাত্র জর্ডান একটা দেশে, আমরা প্রায় 16 লক্ষ দক্ষ নারী গার্মেন্টস কর্মী পাঠিয়েছি।
0: শুধুমাত্র নারী? চমৎকার।
1: এবং তাদের
0: এই তথ্য বোধ হয় অনেকেই জানে না,
1: অনেকেই জানেন না যে এই হিউজ পরিমাণ দক্ষ। আমরা নারীদের ব্যাপারে তো সবসময় সংবেদনশীল রাষ্ট্র সহ সব ক্ষেত্রে, কিন্তু এখানে আপনি যখনই একটু খোঁজ নেবেন, আপনি দেখবেন যে আমাদের জর্ডানে যেসব মেয়েরা কাজ করছেন, তারা যে কোনো সময় তুলনায় খুব ভালো আছেন। এবং তারা শুধু তাদের কন্ট্রাক্ট যেটা 3 বছরে থাকে, কোনো কোনো মেয়ে 5-7 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত কাজ করছেন।
0: এটা তো এত মানুষ যখন যাচ্ছে বা বোয়েসেলের কাছ থেকে তারা সহায়তা নিচ্ছে, এটা কি শুধুমাত্র দক্ষ কর্মী যারা তাদের জন্য, নাকি অদক্ষ যারা কর্মী রয়েছে? কারণ আমরা যখন কর্মসংস্থানের কথা বলি, আমরা এটাও দেখি যে বাংলাদেশের অভ্যন্তরে সম্ভাবনা রয়েছে কিন্তু অনেক বেকার যুবক যুবতী রয়েছে, তাদের ক্ষেত্রে বোয়েসেলের কোন রকমের নির্দেশনা থাকে কিনা বা সুযোগ দেন কিনা আপনারা?
1: আচ্ছা, আমরা যে কোনো কোম্পানি, এটা আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, যে আমার কোনো প্রতিষ্ঠানে আমি যদি কাউকে নিয়োগ করব, আমি কিন্তু তার কাছে সবচেয়ে বেস্ট, তার কোয়ালিটি সব কিছু প্রত্যাশা করি। তো একইভাবে বিদেশে যে সকল এমপ্লয়ার আছেন, তারা কিন্তু তাদের বেস্ট অপশনটাকে পছন্দ করার চেষ্টা করেন। তো আমাদের আমাদের বাস্তবতার আলোকে এটা ডিমান্ডের উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে জর্ডানে গার্মেন্টস কোম্পানিগুলোর হিউজ অর্ডার চলে আসছে, এই মুহূর্তে তাদের এক্সপ্যানশানে যেতে হবে, তখন তারা চিন্তা করে যে এই মুহূর্তে যদি আমি স্কিলড, আমার যে রিকোয়ার্ড স্কিল সেটা যদি মিট না করে, তার সে যদি কিছুটা জানে, তাকে আমাদের মাধ্যমে, তাদের সহায়তায়, এমপ্লয়ারের সহায়তায় আমরা ট্রেনিং প্রোগ্রাম চালু করে তাদেরকে সেই মতো তৈরি করে তারপরে পাঠাই। তো আসল মানে সব কথার যেটা মূল কথা হচ্ছে, যিনি বিদেশে যাওয়ার জন্য চিন্তা করবেন, উনি যদি কোনো ভাষা না জানেন, যে দেশকে উনি টার্গেট করবেন সেটা যদি না জানেন, এবং পাশাপাশি 2-3টা স্কিল যদি নিজে থেকে না করেন, তাহলে নিজেকে ভালনারেবল করবেন। কারণ এটা শুধু এই আপনার ভাইবাপ টাইপ কম্পিটিশনের শেষ অধ্যায় না, তাকে যখন বিদেশে যেতে হবে তাকে আরও বেশি চ্যালেঞ্জে পড়তে হবে। তখন তার সেই ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, তখন তার সেই স্কিল, আদার্স স্কিলগুলি তাকে সাপোর্ট দেবে তখন সার্ভাইভ করার জন্য। কারণ তাকে ফাইট দিতে হবে তখন গ্লোবালি, সেখানে হয়তো একই কোম্পানিতে আরও 5টা দেশের কর্মীরা কাজ করছেন।
0: নিশ্চয়ই
1: এটা মাথায় রাখতে হবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে।
0: কোনো বয়সে তরুণ, যেমন তিনি সরকারের প্রশিক্ষণ কেন্দ্রতে, যেমন আপনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কথা বলছিলেন, বিএমএটির কথা বলছিলেন, সেখানে গেলে নানা রকম প্রশিক্ষণ কর্মসূচির আওতায় তিনি ভর্তি হতে পারেন।
1: জি, একদম কম খরচে কোনো কোনো সময় প্রশিক্ষণার্থীকে সরকারিভাবে ভাতাও দেওয়া হয় সেখান থেকে, বিভিন্ন প্রোগ্রাম আছে।
0: তাদের সাথে বোয়েসেলের এই জায়গাটায় পার্থক্য কোথায়? বোয়েসেলও কি এরকম প্রশিক্ষণ দেয় বা
1: না? আমাদের প্রশিক্ষণের ম্যান্ডেট নেই সেই অর্থে, বাট আমরা যেটা করে থাকি, ধরেন যখন এটা কোনো কর্মী, কোনো আবেদনকারী নির্বাচিত হয়ে আমাদের পকেটে চলে আসবে, যে তাকে আমরা পাঠাচ্ছি, তার তার যে এমপ্লয়ার সে এমপ্লয়ারের যে স্পেসিফিক যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা মিট করার জন্য আমরা অ্যারেঞ্জ করি। তো সেটা হচ্ছে টেইলরমেড কাস্টমাইজ, সেটা আসলে জেনারেল যে ট্রেনিং সেটার সাথে সেই অর্থে পড়ে না, এটা কান্ট্রি স্পেসিফিক, জব স্পেসিফিক এবং সেই কোম্পানির যে তার যে রুলস রেগুলেশন সেই স্পেসিফিক।
0: আচ্ছা, যাদের একেবারেই কর্ম অভিজ্ঞতা নাই বা পূর্বের কোনো অভিজ্ঞতা নাই তাদের জন্য কোন কোন দেশগুলো তুলনামূলক এই মুহূর্তে ভালো?
1: এখনো পর্যন্ত মিডল ইস্ট, মালয়েশিয়া, এই আর কি। যখন দেখা যায় যে মালয়েশিয়াতে যখন রিক্রুট হয় তখন অনেক বাল্ক কোয়ান্টিটি রিক্রুট হয়, এখন যদিও বাজারটি বন্ধ আছে, তো সেইখানে দেখা যাচ্ছে যে এই মূল্যায়নের সময় বা রিক্রুটমেন্টের সময় তাদের কিছু কিছু সেক্টর ছাড়া, যেমন যে ম্যানুফ্যাকচারিং এবং প্ল্যান্টেশনে সেই অর্থে দক্ষতার ঘাটতি থাকলেও তারা যেতে পারেন।
0: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইসব ক্ষেত্রে?
1: না, সেটা ট্যুরিজম সেক্টর বলেন বা সার্ভিস সেক্টর বলেন, যে সেখানে আসলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথাটা আছে,
0: সেটা
1: অ্যাটলিস্ট ধরেন এসএসসি, এইচএসসি। যেমন আমি সাউথ কোরিয়ার কথাই বলি, সাউথ কোরিয়া কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, আমাদের ফিশারিজ ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, এই কনস্ট্রাকশনের জন্য ওইখানে কাজের সুযোগে যাচ্ছে, কিন্তু তাদের আবেদনের শর্ত হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমান।
0: আচ্ছা, ন্যূনতম এসএসসি হতে হবে, সেটা হচ্ছে
1: হসপিটালিটির উপরে বা যে ফুড এন্ড বেভারেজ এর উপরে, তাহলে সেগুলি হয়তো আপনার তাকে বেনিফিট দিবে।
0: আচ্ছা, যারা উচ্চ শিক্ষিত এমন তরুণ বা তরুণী যারা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য বয়সেলের মাধ্যমে কি সুযোগ আছে?
1: আমরা বরাবরই বয়েসেলের যে মোটো সেটা হচ্ছে যে আমরা অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে যাই না, আমরা সবসময় ফোকাস থাকি যে স্কিল অ্যান্ড প্রফেশনাল, যেহেতু এটা রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠান। তো আপনি জেনে খুশি হবেন যে বয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে ডক্টরস সৌদি আরব, লিবিয়া, ওমান, মালদ্বীপ সহ আরও কয়েকটা দেশে গিয়েছে, নার্স, ট্রেন্ড নার্স, সেটা যে গ্রাজুয়েট এবং ডিপ্লোমাধারী, সেটা কুয়েত, মালদ্বীপ এবং যে ওমান সহ বিভিন্ন দেশে আমরা পাঠিয়েছি। পাশাপাশি ইঞ্জিনিয়ার, সেই আপনার ওয়েল সেক্টরে, গ্যাস সেক্টরে, কাতারে এবং যে ইরাকে, আমরা যে সৌদি আরবে আমরা কর্মী পাঠিয়েছি, এরা সব কিন্তু হাইলি স্কিল্ড, হাইলি এডুকেটেড এবং প্রফেশনাল।
0: এটা ছাড়া আরো কিছু পেশার নাম আমরা সাধারণত শুনে থাকি বা দেখেছি এর আগেও, যে যারা শ্রোতা বন্ধু তারা আগ্রহ প্রকাশ করে বলেছেন অনেকে ড্রাইভিং শিখে যেতে চান বিদেশে, অনেকে আছে কেয়ার গিভার, প্রফেশনটা ইদানিং বেশ শোনা যাচ্ছে। এটা ছাড়া আমরা এটাও শুনেছি যে অনেকে আইটি সেক্টরেও বিদেশে পাড়ি জমাতে চাচ্ছেন, তাদের জন্য আপনার কি মন্তব্য বা বক্তব্য থাকবে?
1: এটা হচ্ছে আমরা যখন এই ধরনের ডিমান্ড পেয়ে থাকি তো সেটা আমরা এক্সিকিউট করি, বাট যে যারা এখানে একটু মজার কথা যে ধরেন যে আমাদের যে ভাই বোনরা হাইলি এডুকেটেড, তারা কিন্তু নিজেরাই বিদেশে নিজেদের চাকরির একটা

0: আমার মনে হয় যে এই যে সারা বিশ্ব বাংলাদেশের জন্য অবারিত, এবং এখানে যারই সেই ধরনের পটেনশিয়ালিটি আছে, যারই সেই ধরনের কোয়ালিটি আছে, উনি পৃথিবীর যে কোনো জায়গায় সুযোগ পাবেন।
1: তো চাকরি প্রত্যাশী কোনো ব্যক্তি তিনি বয়সেলে আবেদন কিভাবে করবেন, আবেদন প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাই?
0: সাধারণত আবেদনটা আমাদের অনলাইনের একটা যে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি সেখানে অনলাইনে একটা লিঙ্ক দেওয়া,
1: সেটা বছরে কতবার এই নিয়োগ,
0: প্রতিটা নিয়োগের সময় সেটা দেখা যাচ্ছে, প্রতি সপ্তাহে আপনি 4-5টা অ্যানাউন্সমেন্ট পাবেন,
1: প্রতি সপ্তাহে,
0: প্রতি সপ্তাহে। হ্যাঁ, কারণ ওই যে শুধুমাত্র গার্মেন্টসেই আমাদের প্রায় প্রতি সপ্তাহে 8-9টা কোম্পানি তারা ইন্টারভিউ কন্ডাক্ট করে প্রতি শুক্রবার এবং শনিবার। তো আমাদের এটা রেগুলার আছে, যারা যেখানে যেটা, শুধু যে, হ্যাঁ, শুধু যে আপনার মেশিন অপারেটর না, এটা সুপারভাইজার থাকে, তারপরে ওই যে ফ্লোর ইনচার্জ থাকে, কোয়ালিটি ইনচার্জ থাকে, কোয়ালিটি সুপারভাইজার থাকে, বা আরও যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যে প্রফেশনাল ওনার জন্য ইয়া থাকে, ফ্যাক্টরি ম্যানেজারের থাকে, তো বিভিন্ন রকম থাকে। আসলে ওইটা দেখে সেখানে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে অনলাইনে আবেদনের জন্য, সেই লিঙ্কে ঢুকে নিজের না নিজেকে রেজিস্ট্রেশন করবেন এবং তার ডিজায়ার্ড পোস্টে উনি আবেদন করবেন।
1: আচ্ছা, সাধারণত কী কী কাগজপত্র লাগে এই আবেদন করতে গেলে?
0: ওই বিজ্ঞপ্তিতে যদি একাডেমিক রিকোয়ারমেন্ট থাকে সেটা দিবেন, আর মূলত যেটা
1: এডুকেশনাল সার্টিফিকেট, যেটা শিক্ষাগত যোগ্যতা,
0: জি। আর পাশাপাশি সে যেই কাজে যাচ্ছে, যদি বলা হয় যে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, তাহলে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলি দিতে হবে, যে যেখানে কাজ করছে তার আইডি এবং পাসপোর্টের ফটোকপিটা, একটা ভ্যালিড পাসপোর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ,
1: সেটা অবশ্যই লাগবে।
0: হ্যাঁ,
1: আচ্ছা, সব শর্ত পূরণ করে কোনো প্রার্থী আবেদন করলেন, তারপরে সেই আবেদন গৃহীত হবে কিনা, এই নির্বাচন প্রক্রিয়াটা কিরকম হয়?
0: এটাই আসলে আমাদের জন্য, মানে আমাদের সবচেয়ে কি বলবো, যে আমাদের সবচেয়ে এলিট জায়গাটা হচ্ছে এটা, যে বোয়েসেল কোনো রিক্রুটমেন্টে কোনোরূপ ইন্টারফেয়ার করে না।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যেমন ধরেন যে ছোট একটা কোম্পানি দুইজন কর্মী নেবে, সেই দুইজন কর্মীর জন্য কোম্পানি প্রতিনিধি বা কোম্পানির মালিক বা তার যে এইচআর ডিপার্টমেন্ট ফ্লাই করে বাংলাদেশে আসবে না। কিন্তু আমরা বলি যে আবেদন যা আসছে সেটা আমরা ওদেরকে পাঠিয়ে দিই, তারা সেখান থেকে শর্টলিস্ট করেন, শর্টলিস্ট করার পরে আমাদেরকে যে শর্টলিস্টটা পাঠান সে অনুযায়ী আমরা ওই যে যারা শর্টলিস্টে তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে ডাকি আমাদের অফিসে বা কোনো ভেনুতে। অনলাইনের মাধ্যমে সেই রিক্রুটার, সেই এমপ্লয়ার সরাসরি তার কর্মী নির্বাচন করে। আমরা যেটা করে থাকি, তার পাশে থেকে এমপ্লয়ারকে রিক্রুটমেন্ট কাজে সহায়তা করি, এবং যে তার যে কিছু বিষয়গুলি আছে, ওয়ার্ক অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, সেখানে হয়তো শত শত মানুষ আসলো, এই যে এই তাদের হাজিরা, তাদেরকে তাদের বিষয়গুলি ম্যানেজমেন্ট, লজিস্টিক সাপোর্ট, এই জাতীয় কাজগুলি আমরা করে থাকি, কারণ এটাই হচ্ছে আমাদের স্বচ্ছতার মানদণ্ড।
1: অর্থাৎ দেশের অভ্যন্তরে প্রার্থীর সাথে যে যোগাযোগ করে সাক্ষাৎকার বা ইন্টারভিউর ব্যবস্থা করে দেয়, এই পর্যন্ত রাখে, কিন্তু এখানে সরাসরি কোন রকমের আপনারা
0: রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা সিলেকশনের ক্ষেত্রে, পরীক্ষা কন্ডাক্টের ক্ষেত্রে আমরা সেটা করি না, পরীক্ষার হলে
1: সেটা একেবারে স্বচ্ছ, এবং যে কোম্পানি যোগাযোগ করছে শুধুমাত্র তাদের সিদ্ধান্তই সর্বশেষ বলে গণ্য।
0: অ্যাবসলিউটলি,
1: চমৎকার। খরচের ব্যাপারে একবার প্রশ্ন করেছি, তারপর একটু জানতে চাই যে সরকারি ভাবে যেহেতু বোয়েসেল এই জায়গায় ভূমিকা রাখছে বা সহায়তা করছে, একটা আনুমানিক ধারণা দিবেন যে কেমন খরচ, এটা এক। আর দুই নম্বর হচ্ছে, বিদেশে যারা যাচ্ছেন, এখন পেশা তো অনেকটাই বললেন, বেশ কয়েকটা পেশাই বাংলাদেশের তরুণ তরুণীরা গিয়ে কাজ করছে বা আমাদের জনশক্তি সেখানে গিয়ে কাজ করছে, বেতন নিয়ে প্রায় আমরা একটা প্রশ্ন পেয়ে থাকি, যে বেতন সংক্রান্ত কোনো যদি ধারণা দিতে পারেন যে কিরকম কামাই করেন তারা।
0: আচ্ছা, শুরুতে আসে যে মাইগ্রেশন কস্ট নিয়ে কথা বলেছিলেন, তো আপনাকে আপনি আপনার মাধ্যমে জানাচ্ছি যে বোয়েসেলের মাধ্যমে এই প্রতি বছর 16-17-15 এভাবে করে, মানে গড়ে ধরেন 16-17 হাজার কর্মী যাচ্ছে, এদের 75% যাচ্ছে উইদাউট এনি কস্টে, সম্পূর্ণ বিনা খরচে,
1: একেবারে বিনা খরচ।
0: হ্যাঁ, ধরেন 15 হাজারের মধ্যে 10,000, 12,000, 13,000, ইভেন 14,000 পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা বিনা খরচে যাচ্ছে, কারণ আমাদের যে সবচেয়ে বড় মার্কেট জর্ডান, সেখানে 10-12,000 যাচ্ছে শুধু একটা দেশে, এবং এখানে 98% হচ্ছে মেয়ে, নারী কর্মী, এবং তাদের কাউকে, এই নারী কর্মী কোনো মেয়েকে একটা টাকাও দিতে হয় না, এবং আরেকটা বড় বিষয়

0: হচ্ছে যে যে তাহলে যে খরচটা হয় সেই খরচটা কে বিয়ার করছে? সে এমপ্লয়ার বিয়ার করছে। তো এর মাধ্যমে কি হচ্ছে জানেন, এর মাধ্যমে ওই এমপ্লয়ার বাংলাদেশকে আগেই টাকা পাঠাচ্ছে। তার মানে কোনো একটা কর্মী বিদেশে যে কাজ করে তারপরে সে পাঠাবে, তার আগে কিন্তু বোয়েসেল ফরেন রেমিটেন্স চার্জ করছে বাংলাদেশের জন্য, কারণ ওই এমপ্লয়ার নিজেই সে টাকা পাঠিয়ে নিশ্চিত করছে যে আমি 100 জন নিব, 100 জনের টাকা পাঠাচ্ছে এবং সেটা ডলারে বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ 2026 সালের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই বাংলাদেশ সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
2: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মুসাদ্দেক হোসেন, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনে আছেন মোহাম্মদ আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমে শোনাব স্বাধীনতার গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর দিয়েছেন দেবু ভট্টাচার্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله من الشيطان الرجيم

0: صدق الله العظيم. সূরা আল আনআমের 165 তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: তিনি সেই আল্লাহ যিনি তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন, তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, স্বাগত জানাই।
2: একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়েছে। জনগণের প্রত্যাশা, আস্থা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি দায়িত্বশীল, অংশগ্রহণমূলক ও কার্যকর সংসদীয় কার্যক্রম নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রেক্ষাপটে বাজেট অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। বর্তমান অধিবেশনটি জাতীয় সংসদের 2026 সালের বাজেট অধিবেশন। মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থবছরের এই বাজেট এই অধিবেশনে পেশ করবেন। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কিভাবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে তার একটি সুস্পষ্ট নীতিগত ও আর্থিক দিক নির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 87(1) অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত একটি বিবৃতি অর্থাৎ বার্ষিক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উত্থাপন করতে হয়। একইভাবে সংসদের 88 অনুচ্ছেদ অনুযায়ী সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়, 90 অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্টকরণ আইন, 91 অনুচ্ছেদ অনুযায়ী সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি এবং 92 অনুচ্ছেদ অনুযায়ী হিসাব, ঋণ ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদের সিদ্ধান্ত ও ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে বাজেট অধিবেশন শুধু আর্থিক পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্র নয়, বরং রাষ্ট্রীয় জবাবদিহিতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় সদস্যবৃন্দ, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সর্বোচ্চ প্রতিষ্ঠান। বাজেট হচ্ছে সেই প্রত্যাশা বাস্তবায়নের অন্যতম প্রধান নীতিগত ও আর্থিক দলিল। তাই এই অধিবেশনে আপনাদের দায়িত্বশীল, তথ্য নির্ভর ও গঠনমূলক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকল মাননীয় সংসদ সদস্য জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আলোচনা ও মূল্যবান মতামত উপস্থাপন করবেন। সংসদীয় গণতন্ত্রে ভিন্ন মত ও মতপার্থক্য থাকবে, তবে সেই আলোচনা যেন শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংসদীয় রীতিনীতি ও আচরণবিধির আলোকে পরিচালিত হয় সে বিষয়ে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সংসদীয় কার্যক্রম পরিচালনায় আমি সম্পূর্ণ নিরপেক্ষতা এবং ন্যায়পরায়ণতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট কেবল রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশনার প্রতিফলন। সংসদীয় গণতন্ত্রের চেতনা অনুযায়ী দায়িত্বশীল আলোচনা, গঠনমূলক সমালোচনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে একটি কার্যকর ও জনমুখী বাজেট প্রণয়ন সম্ভব। আমি প্রত্যাশা করি মাননীয় সংসদ সদস্যগণ বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দায়িত্বশীল ও ফলপ্রসূ আলোচনা করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনের সার্বিক সফলতা কামনা করছি। এই অধিবেশন পরিচালনায় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে এবং দিনের কার্যসূচী অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুযায়ী সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তিতা অনুসারে ঘোষণা করছি। ক্রমিক ১, বেগম সেলিমা রহমান, ৩০১ মহিলা আসন ১। ২, ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ ৩। ৩, জনাব জয়নুল আবেদিন, সদস্য বরিশাল ৩। ৪ নম্বর, জনাব মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ৪। ৫ নম্বর, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৫। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবেন তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখন দিনের কার্যসূচী অনুযায়ী শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও মাননীয় সদস্যদেরকে হারিয়েছি। তারা হলেন সৈয়দ মোহাম্মদ কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, হুইপ ও প্রতিমন্ত্রী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জাতীয় সংসদ, আসন সিলেট ১৭। অধ্যাপক এম এ মান্নান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, পঞ্চম জাতীয় সংসদ, গাজীপুর ২। জি এম ফজলুল হক, বিএনপি সাবেক সংসদ সদস্য, সপ্তম অষ্টম জাতীয় সংসদ, আসন চাঁদপুর ৩। এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, নবম জাতীয় সংসদ, মানিকগঞ্জ ১। ব্যারিস্টার শফিক আহমদ, নবম জাতীয় সংসদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দোহা, সিপিবি সাবেক সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ, নীলফামারী ২। আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, চতুর্থ জাতীয় সংসদ, আসন নারায়ণগঞ্জ ৩। দেওয়ান শামসুল আবেদিন, বিএনপি সাবেক সংসদ সদস্য, দ্বিতীয় জাতীয় সংসদ, আসন সুনামগঞ্জ ৩। গোলাম সরওয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদ, মানিকগঞ্জ ৪। মোহাম্মদ মোসলেমউদ্দিন, সাবেক সংসদ সদস্য, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ, ময়মনসিংহ ৬। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, চট্টগ্রাম ১। জনাব মিজানুর রহমান সিনহা, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, মুন্সিগঞ্জ ২। আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও ২। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, ভোলা ১। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার ২। জনাব এ কে এম রহমতুল্লাহ, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১১। উল্লিখিত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ ১, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ, ২, ভাষাকন্যা দুই ভাষাকন্যা ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ, তিন মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক হেলাল হাফিজ, সাংস্কৃতিক বক্তব্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন, প্রখ্যাত সঙ্গীতশিল্পী, গবেষক, লেখক মুস্তফা জামান আব্বাসী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দিন ওমর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকর, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের মা, বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন্নেসা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সঙ্গরাজ ডক্টর জ্ঞানীশ্রী মহাস্থবির, একজন আরও শোকভাবে অন্তর্ভুক্ত করছি, সাম্প্রতিক কালে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু, নির্যাতিত শিশু রামিসা। ১৪ নম্বরে বিশিষ্ট সাংবাদিক গাজী রুহুল আমিন। ধর্ষণ হত্যা মামলার আরেক হত্যার অপর একটি শিশু শিকার ফারিয়া মিম। একই ধরনের সন্ত্রাসের শিকার আমিনা, নরসিংদী এলাকার শিশু। সর্বশেষে তাবাসুম আক্তার, তিনিও এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তাদের নাম বা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তার শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাব সমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা ফাহিমা মিম, চট্টগ্রাম। আচ্ছা, আপনি নামটি পাঠিয়ে দেন সংসদ সচিবালয়ে, আমরা এটি অন্তর্ভুক্ত করে নেব। আমি আবারও, মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্যে মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুমতি সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব। তারপরে মোনাজাত করা হবে। মোনাজাত পরিচালনার জন্য আমি জনাব আশরাফউদ্দিন নিজাম হুইপ, তাকে অনুরোধ জানাব। এক মিনিট নিরবতা, তারপরে মোনাজাত হবে।

0: ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্যবৃন্দ, আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এখন মাননীয় সংসদ সদস্য মাননীয় হুইপ আশরাফউদ্দিন নিজান, আপনি মোনাজাত পরিচালনা করুন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখিরাত হাসানাতাও ওয়াকিনা আযাবান নার, আদখিলনাল জান্নাতা মাল আবরার, বিরহমতাকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আমরা এই জাতীয় সংসদে মাননীয় স্পিকারের নেতৃত্বে কিছুক্ষণ আগে আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী সংসদ সদস্য হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ গণতন্ত্রের মা, এই আন্দোলন সংগ্রামে যিনি সবসময় বাংলাদেশের মজলুম মানুষের পাশে ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের সংসদ নেতা মন্ত্রীবর্গ সংসদ সদস্যবৃন্দ বিরোধী দলীয় নেতা সকলের আল্লাহ যেন ন্যাক হয়াত দান করেন। আমাদের স্পিকার মহোদয় সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানি ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ গত 17 বছর আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ এই জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা বুকের রক্ত দিয়ে এই মহান সংসদে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা যেন হকের সাথে, ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ আমাদের মাননীয় সংসদ নেতা সকলকে নিয়ে, পজিশন অপোজিশন সকলকে নিয়ে, আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সংকল্প নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা যেন ওনাকে সাহায্য করি এবং আল্লাহ সেই গায়েবী সাহায্য ওনার মধ্যে আপনি সৃষ্টি করে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া কালামাতুয়াব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন এক, মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ প্রশ্নটি উত্থাপন করুন।
1: সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 44 চাপাই নবাবগঞ্জ 2, নাচল, গোমস্তাপুর এবং ভোলাহাট এই তিনটি উপজেলার সমন্বয়ে নির্বাচনী এলাকাটি গঠিত। আমার এই এলাকাটি আমের রাজধানী হিসাবে খ্যাত। এখানে প্রচুর পরিমাণে পেয়ারা, টমেটো সহ অনেক ফসল এবং সবজি উৎপাদন হয়। ভোলাহাট উপজেলা এককালে প্রচুর পরিমাণে রেশম চাষ হত।
0: মাননীয় সদস্য, আপনি প্রশ্নটি উত্থাপন করুন, পরে আবার সুযোগ পাবেন।
1: মাননীয় স্পিকার, প্রশ্নটি
0: উত্থাপন করুন।
1: আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা দেশের অন্যতম আম এবং টমেটো উৎপাদনকারী অঞ্চল। এখানে রহনপুর রেল স্টেশন বন্দরের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক জোন হওয়া সত্ত্বেও কোনো শিল্পনগরী না থাকায় ক্ষুদ্র এবং মাঝারি কৃষি উদ্যোক্তা বিকশিত হইতে পারতেছে না। অতএব গুরুত্ব বিবেচনা করে এখানে একটি বিশিক শিল্পনগরী স্থাপনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্পমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকেও ধন্যবাদ। প্রথমে এটা বলে নেওয়া দরকার যে বিসিকের অধীনে চাপাই নবাবগঞ্জে 11 একর জমির উপর একটি শিল্প পার্ক আছে এবং সেখানে 88 শিল্প প্লটে আমাদের বেসরকারি উদ্যোক্তারা 22টি শিল্প স্থাপন করেছেন। সেখানে আর বরাদ্দযোগ্য কোনো প্লট নাই। তো সেখানে বরাদ্দযোগ্য কোনো প্লট নাই, এটি নতুন করে একটি বিসিক শিল্প পার্ক করার বা এটিকে সম্প্রসারিত করার একটা জন্য একটা কোয়ালিফিকেশন, কারণ বোঝা যায় যে সেখানে চাহিদা আছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো পরিকল্পনা নাই, কিন্তু যেটি ইতিমধ্যে বিসিক স্থাপিত হয়েছে সেখানে বরাদ্দযোগ্য আর কোনো প্লট নাই, এটি নতুন শিল্প পার্ক করার জন্য একটি উৎসাহজনক ব্যাপার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনিও যদি কিছু উদ্যোক্তাদের সাথে কথা বলে আমাদেরকে অন্তত এটি জানাতে পারেন যে ওইখানে আগ্রহী কিছু উদ্যোক্তা আছেন, আমরাও ফিজিবিলিটি স্টাডি করব তার এই প্রশ্নের প্রেক্ষিতে। উনিও যদি আপনাদের সহযোগিতা করেন এখানে একটি নতুন পার্ক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান একটি প্রশ্ন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে, আমার নির্বাচনী এলাকাতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। আম কাঁচামাল হওয়ার কারণে আম পেকে গেলে এখানে বেশি দিন তাকে সংরক্ষণ করা সম্ভব হয় না, যার কারণে আম উৎপাদনকারী কৃষকরা আমের ন্যায্য মূল্য পাওয়া থেকে তারা বঞ্চিত হয়। এমত অবস্থায় আম সংরক্ষণের বিশেষ কোনো সংরক্ষণাগার এই এলাকার তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? যদি এটা করা সম্ভব হয় তাহলে এলাকার কৃষকরা উপকৃত হবে। আমি জানতে চাই এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, শিল্প স্থাপন করবেন বেসরকারি উদ্যোক্তারা, সরকার এটা ফেসিলিটেট করবে। এখানে ব্যক্তিখাতের কেউ যদি এগিয়ে আসেন তার জন্য যা যা সহায়তা প্রয়োজন সেটি সেই সহায়তা আমরা দিব ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ।
0: মাননীয় সদস্য, মহিলা আসন তো দিতেই হয়, নেওয়াজ হালিমা আর্লি, সরি রেহানা আক্তার রানু, আই এম সরি।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত আমাদের 50 জনের কাছে। প্রত্যেক রাজনীতিবিদের জীবনে স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। তৃতীয়বারের মতো এই সংসদে এসেছি, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া। 2001-2026 সালের নির্বাচনে
0: মাননীয় সদস্য প্রশ্ন করুন,
3: এক মিনিট সময় দেন। মানি স্পিকার, প্রথমে এসেছি,
0: সময় সুযোগ নেই, প্রশ্ন করুন।
3: মানি স্পিকার, 2001-2026 সালের নির্বাচনে
0: মাননীয় সদস্য এক মিনিট, মাননীয় সদস্য
3: এক মিনিট শেষ করুন।
0: না না, স্পিকার যখন বলে প্লিজ কিপ কোয়াইট, শুনুন। আপনি প্রারম্ভিক বক্তব্য একটা তো শুভেচ্ছা দিয়েছেন, এরা বেশি আর সুযোগ নেই, আমাদেরকে কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে। একটি প্রশ্ন করুন প্লিজ।
3: মানে স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধব স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মানে স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিদস বিজয়ের কারিগর আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত নারী আসন গতিতে 30 সেট অলঙ্কার হিসেবে বলা হতো। এই কারণে স্বৈরাচার এরশাদ লজ্জায় সরমে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমরা যে 50 জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন তাহলে আমরা 50 সেট অলঙ্কার নয়, 50 সেট নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব। মাননীয় স্পিকার, আজ থেকে 30 বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় মাননীয় সংসদ নেতার সফর সঙ্গী হয়ে বক্তব্য রেখেছিলাম। আমি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছি। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই মাননীয় স্পিকার। এই প্রত্যাশায় আমি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, যে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউ স্পিন মিল, ঢাকা লেদার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এগুলো চালু করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: এক মিনিট মাননীয় মন্ত্রী, সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা প্রশ্ন উপরেই থাকবেন বলে আশা করি। এখানে রানা আক্তার রানু যা বলেছে সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের বক্তব্য, সুতরাং এটারা পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন, 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। তো এখন মাননীয় মন্ত্রী জবাব দিন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা ঠিক সম্পূরক হলো না, কারণ শুরু হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের বিসিক থেকে, চলে গিয়েছি আমরা জামালপুর, চট্টগ্রাম এবং বড় বড় শিল্প কলকারখানায়। তবুও প্রশ্নটি এসেছে, উত্তরটা এরকম যে যে ফ্যাক্টরিগুলির কথা বলেছেন, যে ইন্ডাস্ট্রিগুলির, এগুলি অনেক দিন আগে স্থাপিত হয়েছে এবং প্রায়টি তার ইকোনমিক লাইফ অনেক আগেই হারিয়ে ফেলেছে। তবে এই জায়গাকে কেন্দ্র করে আমরা নতুনভাবে ব্যক্তিখাতের বিনিয়োগ অথবা কোনো কোনোটাকে শিল্প পার্ক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5।
4: মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5, এটি কৃষি প্রধান অর্থনীতির এলাকা। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আমার এলাকায় কৃষিভিত্তিক কোনো শিল্প প্রতিষ্ঠান করার বর্তমান সরকারের পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আমি দুঃখিত, জায়গাটা আমি মিস করেছি, ওনার কোন জায়গার কথা বললেন।
0: প্রশ্নটি আবার করুন।
4: এলাকা 161 নেত্রকোনা 5, পূর্বধলা, এখানকার অর্থনীতি কৃষিভিত্তিক, কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কৃষিভিত্তিক কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: কোন এলাকায়, উনি এলাকা জানতে চাচ্ছেন, কোন এলাকা?
4: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা।
0: পূর্বধলা উপজেলায়
2: মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। এই উত্তরটা দেওয়ার জন্য একটা নোটিশ প্রয়োজন, একটু প্রস্তুতি নিয়ে এসে দিতে হবে। ধন্যবাদ।
0: তারকা চিহ্নিত প্রশ্ন দুই, মাননীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল যশোর চার প্রশ্নটি উত্থাপন করুন।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করছি। 88-4 বিদ্যুৎ জ্বালানি খনন সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি, বর্তমান তীব্র দাবদাহের কারণে দেশ জুড়িয়া বিদ্যুতের চরম ঘাটতি ও লোডশেডিং দেখা দিয়েছে, তাহা মোকাবেলা করার জরুরি পরিকল্পনা কি? ইহা সত্য কিনা যে নোয়াপাড়া শিল্প অঞ্চল খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ঘন ঘন লোডশেডিং এর কারণে কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হইতেছে এবং চলতি শেষ মৌসুমে কৃষকের চরম সংকট পড়িয়াছে? প্রশ্নের উত্তর যদি সত্য হয়ে থাকে, তবে শিল্প কৃষিখাত রক্ষায় দ্রুত সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি গ্যাস কয়লা সরবরাহ নিশ্চিতকরণ এবং লোডশেডিং এর সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার আপতকালীন কি জরুরি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ।
6: মাননীয় স্পিকার, চলমান গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা ও অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিবর্তন করা হয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি গ্যাস তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে গ্যাস ভিত্তিক, কয়লা ভিত্তিক, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকরণ সর্বোচ্চ নিশ্চিত করার জন্য রক্ষণাবেক্ষণ যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না, তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ ঝড় বৃষ্টি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সঞ্চরণ বিতরণ লাইনে নির্ধারিত অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিচ্ছেদ ঘটতে পারে। নোয়াপাড়া অঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে বর্তমানে লোডশেডিং নাই। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি দুই অন্তর্গত উভয়নগর উপজেলায় নোয়াপাড়া গ্রেডের বর্তমানে চাহিদা 46 মেগাওয়াট, চাহিদার বিপরীতে সরবরাহ 46 মেগাওয়াট। গ্রিড হইতে প্রাপ্ত লোড বিভাজন করে বিদ্যুৎ সরবরাহ বর্ণিত এলাকায় বর্তমানে লোডশেডিংয়ের সমস্যা নাই। চলতি সেচ মৌসুমে অর্থাৎ ডিসেম্বর মে মাস পর্যন্ত নোয়াপাড়া উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে, তবে মৌসুমি ঝড় বৃষ্টি ও কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ বিচ্ছেদের সমস্যা দেখা যায়। সে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সমস্যার নিরসনপূর্বক বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
0: মাননীয় সদস্য জনাব গোলাম রসুল একটি প্রশ্ন করতে পারেন।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনো দেখতে পাচ্ছি, আমার গ্রাম অঞ্চলে যদি কথা বলি, প্রায় 5-6 ঘন্টা লোডশেডিং আছে। এবং নোয়াপাড়া, আমি জানি না, নোয়াপাড়া শিল্প অঞ্চল আপনারা জানেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে অনেক শিল্প কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। প্রায় 7টি বড় বড় শিল্প কারখানা ছিল, দুর্নীতির কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ হয়েছিল। প্রাইভেট সেক্টরে কিছু শিল্প কারখানা তৈরি করা হয়েছে, সেখানে এখন কিন্তু ব্যাপকভাবে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে জেনারেটরে অনেক খরচ হচ্ছে বিধায় সৌর বিদ্যুৎ দিকে তারা ঝুঁকে যাচ্ছে। আমার কাছে অনেকে, আমি অনেক কয়েকটি মিলে পরিদর্শনে গিয়েছিলাম, তাদের বক্তব্য যে সৌর বিদ্যুৎ যাতে আমরা সহজে এ করতে পারি তার জন্য ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। কাজে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 17,200 মেগাওয়াট, কিন্তু চাহিদা দেখানো হচ্ছে 16,000 থেকে 16,500, কিন্তু এই ঘাটতিটা কোথার থেকে আসছে এটা আমরা বুঝতে পারছি।
0: মাননীয় মন্ত্রী, ঘাটতি কেন?
6: স্পিকার, আমি আগেও বলছি এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে যায় যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না, সেটা সমাজ সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। সবাইকে ধন্যবাদ মানুষ।
0: মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া।
7: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। আমার মাননীয় মন্ত্রীর কাছে, মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে পহেলা মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি, গ্যাসের সংযোগ আছে সরি, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাব? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী,
6: মাননীয় স্পিকার, মাননীয় সংসদ রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বলল যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন, গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে তখন আমরা এটা করতে দিতে পারবো। আর 2 নম্বর হলো যে গত 17 বছরে কোনোদিন ড্রিলিং করা হয় নাই, আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা গ্যাস পাবো, গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজার যত ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে সব ফার্টিলাইজারে আমরা সংযোগ দিতে পারবো। ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষাঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ধন্যবাদ। এখন মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, শেখপুর, শেরপুর এক।
8: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে যে বিষয়টি প্রশ্ন হিসেবে উত্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে যে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে যে দক্ষিণ এশিয়ায় চরম দাবদাহের একটা আভাস পাওয়া যাচ্ছে এবং যার প্রেক্ষিতে এই অঞ্চলে চরম উষ্ণতা বিরাজ করতে পারে এবং এটি আগামী আগস্ট মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। তো এই প্রেক্ষিতে অবশ্যই বিদ্যুতেরও একটি বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে। আমি বলা যায় যেটা প্রশ্ন না, কিছুটা দৃষ্টি আকর্ষণ করছি যে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা।
0: মাননীয় মন্ত্রী,
6: ঠিক আছে, এই ধরনের কোনো পরিস্থিতি হলে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় লোডশেডিং দিতে হতে পারে, তাছাড়া আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: তারকা চিহ্নিত প্রশ্ন 3, জনাব রফিকুল ইসলাম হিলালি।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সাংবাদিকতা পেশাগত জীবনে এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা কি, কোনো ধরনের পরিকল্পনা থাকলে এ বিষয়ে জানতে চাচ্ছি মাননীয় স্পিকার।
0: মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি 159 নেত্রকোনা 3 তাকেও ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর হচ্ছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অধিকার ও কল্যাণ নিশ্চিত কল্পে 1974 সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুবকযুবী করার করিয়া প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী কার্যকর গণমাধ্যম বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার লক্ষ্যে আইনটি সংশোধন করিবার কার্যক্রম চলমান রহিয়াছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত বাজেট বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের তথ্য উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্যে আর্থিক অনুদান সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করিয়া থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
11: মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী একটি প্রশ্ন করতে পারেন।
9: মাননীয় স্পিকার, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমানে সাইবার প্রযুক্তির অপব্যবহার করে এদেশের যুব সমাজ অনলাইন জোয়া এবং নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এইগুলার যখন অনুসন্ধান করতে যেয়ে যখন সাংবাদিকরা এই ক্ষেত্রে ভূমিকা পালন করেন, তখন সেই অপরাধীদের রোষণালয়ে পড়েন এই সাংবাদিক ভাইয়েরা। তাদের সুরক্ষায় মাননীয় মন্ত্রী বলিবেন কি কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা, কারণ অনলাইন জুয়া একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা।
11: মাননীয় মন্ত্রী,

0: এবং অনলাইন ও ডিজিটাল মিডিয়ার কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদ করার কাজ চলমান আছে। তাদের স্বীকৃতি, নিবন্ধন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করিবার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা যাইতেছে। মাননীয় সদস্য যদি আরো এলাবোরেটলি জানতে চান, আমাদেরকে নোটিশ প্রদান করিলে আমরা এর বিস্তারিত এই মহান সংসদে সকলের সামনে উপস্থাপন করিতে পারিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আবুল হাসনাত, কুমিল্লা চার।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল। সেই সময়ও, ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপি, বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী দেশদ্রোহ হিসেবে আমরা দেখেছি বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে, এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলো বিভিন্ন হাউজে, এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে, ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল ঘোষণা দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য হচ্ছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী কি ব্যবস্থা নিচ্ছেন এই সব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে যাচ্ছি।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড এন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক, আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না, কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে সে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: জনাব জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী দুই।
3: মাননীয় স্পিকার, আসলে একটু যদি 2-3 সেকেন্ড একটু বেশি দেন, সকল মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাকে একটু অবগত করে দিতে চাই যে বিষয়টা অত্যন্ত জটিল। অতীতের কথা বাদই দিলাম, আমাদের নতুন সংসদ সদস্য যেটা বলেছেন তার সাথে একমত পোষণ আমি সব ক্ষেত্রে করতে পারিনি। একটা বিষয় মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রকে সুদৃঢ় করে, এটা আমরা শিখে এসেছি যখন ছাত্র রাজনীতি থেকে শুরু করলাম। এই সরকারের আমলে আমরা এই 100 দিনে যেটা দেখেছি, আমার বিনীত অনুরোধ থাকবে আপনার মাধ্যমে মাননীয় তথ্যমন্ত্রী, যদি সকল উপজেলায় ইউনিয়ন লেভেলে পর্যন্ত এখন সাংবাদিকের কার্ড পাওয়া যায়, সাংবাদিক সে রিপোর্টার না, মেট্রিক পাশ না, ইউটিউবের মাধ্যমে যা ইচ্ছা তাই লিখে যাচ্ছে, এই বিষয়গুলোকে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থে এনে এটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, এদেরকে লেখাপড়া কতটুকু বা এদের কার্ডটাকে দেয় সাংবাদিকের কার্ড, আমাদের মধ্যে ঝুলায় কারা এই

0: সেগুলা মাননীয় মন্ত্রীকে একটু তদন্ত করে দেখবেন, এবং এগুলো বন্ধ না করলে উন্নয়নের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। অনুগ্রহ করে এই বিষয়ে একটু ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বর্ষীয়ান রাজনীতিবিদ, মাননীয় সদস্য যেটা বলেছেন, আমি একটু আগেই বলেছি যে আমরা মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন নিয়ে কাজ করছি, এবং যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমের তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন তারা উপস্থাপন করেন, সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তাদের তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে, এবং আমরা অতি শীঘ্রই একটি টিম আপনাদের সামনে সেই টিমের পরিধি এবং টিমের কাজ কর্মসূচি কি হবে সেটা আমরা ঘোষণা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন চার, জনাব কাজী রফিকুল ইসলাম, বগুড়া এক, উত্থাপন করুন।
3: মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 36 বগুড়া এক, সারিকান্দি ও সোনাতলা উপজেলার চরাঞ্চলের বহু এলাকায় এখনও বিদ্যুৎ সুবিধা পৌঁছায়নি। শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় বিদ্যুৎ মন্ত্রী।
4: স্পিকার, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বগুড়া পল্লী উন্নয়ন বোর্ড সমিতি এক ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত নির্বাচনী এলাকা 36 বগুড়া এক, সারিয়াকান্দি উপজেলার 2020 সালে চরাঞ্চলে কিছু অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে এবং কিছু অংশ রিভার ক্রসিং টাওয়ারের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছিল। বর্তমানে বর্ণিত চরাঞ্চলে প্রায় 5,000 পরিবার সুবিধাভোগী রয়েছে, তবে নদীর মধ্যে অবস্থিত চর ভাঙ্গার কারণে সারিয়াকান্দি ইউনিয়নের চর বাটিয়া চর এবং হাট শেরপুর ইউনিয়নের নয়াপাড়া চর সহ অন্যান্য বিচ্ছিন্ন কয়েকটি চরে বর্তমানে কিছু গ্রাহক নতুনভাবে বসতি স্থাপন করেছেন যারা বিদ্যুতের সুবিধার বাইরে রয়েছেন। নতুন গ্রাহকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যমান নীতিমালার আলোকে বিদ্যুৎ সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য কাজী রফিকুল ইসলাম একটি প্রশ্ন করতে পারেন।
3: মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচন এলাকা সোরাতলা সারিকান্দি সহ বগুড়া জেলার বেশ কিছু এলাকার অনেক পরিবারের কাছে বিদ্যুৎ এখনো পৌঁছে নাই। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, দয়া করে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে ওই সকল বিদ্যুৎবিহীন পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী, দ্রুত কোনো ব্যবস্থা নেবেন কিনা?
4: মাননীয় স্পিকার, চর অঞ্চলে বিদ্যুতের লাইন দেওয়া অনেক ব্যয়বহুল, তারপরে আমাদের পরিকল্পনা আছে আমরা আস্তে আস্তে চর অঞ্চলগুলোতে বিদ্যুতায়ন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা দুই।
5: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে খুলনা অঞ্চলে এই যে রামপাল বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যেটা জাতীয় গ্রিডে সংযুক্ত হয় 10.5 মিলিয়নের বেশি, অথচ খুলনা উৎপাদিত এই বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও খুলনা যে ব্যাপক লোডশেডিং হয় সেক্ষেত্রে এখান থেকে সাপোর্ট খুলনাকে দেওয়া যায় কিনা? খুলনা একটা শিল্পনগরী যেখানে বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে সেখানে ব্যবসা বাণিজ্য এবং শিল্প উৎপাদন কেন্দ্রে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য কোনো ধরনের পরিকল্পনা হচ্ছে কিনা যে এখান থেকে খুলনাকে ছাপড় দিয়ে অন্য জায়গায় বিদ্যুৎ সেখানে সরবরাহ করা। ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা ন্যাশনাল গ্রিডে যায়, আর ন্যাশনাল গ্রিডে গেলে সারা দেশে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয় আপনি। তবে খুলনার জন্য দুটো পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে রূপসাতে, সে দুটা পাওয়ার স্টেশন চলছে না গ্যাসের অভাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভোলার থেকে গ্যাস এনে ওই দুইটা বিদ্যুৎ কেন্দ্র চালু করব, এবং সেটা চালু হলে আমি আশা করি খুলনাবাসীর বিদ্যুতায়নের কোনো অভাব হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, আপনি ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন, ভোলাতে ক্রমাগত লোডশেডিং চলছে, তারা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে 430 মেগাওয়াট, 80 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, ভোলার সব লোককে বিদ্যুৎ দিলে কিন্তু তারা কোনো বিদ্যুৎ পায় না। এটা প্রশ্ন নয়, ইউ নিড নট আনসার, জাস্ট ফর ইউর ইনফরমেশন। যারা মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4।
6: মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 4, শ্রীমঙ্গল কমলগঞ্জ। বেশিরভাগ আওয়ামী লীগের আমলে ওরা সম্পূর্ণ বিদ্যুতায়নের লক্ষ্যে কিছু পার্বত্য এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় টেম্পোরারি, দেখানোর জন্য যে আমরা সব এলাকায় সম্পূর্ণ বিদ্যুতায়ন করেছি। এরপরেই এটা আবার কাটিয়ে নেওয়া যায়। এখন আমরা নির্বাচন করার পরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন যে এই পার্বত্য এলাকাতে, মানে এই পানপুঞ্জি, খাসিয়াপুঞ্জি, এইগুলিতে বিদ্যুতায়নের কোনো পরিকল্পনা আছে কিনা। যেখানে লাইন দেওয়া হয়েছিল সেই লাইন কাটা হয়েছে আবার, এই এই বিষয়ে আমি আমার প্রশ্ন। ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আমরা এইসব দুর্গম এলাকায় বিদ্যুতায়ন করার জন্য সোলার এনার্জির দিকে আমরা দৃষ্টিপাত করেছি, এবং আমরা এইসব এলাকাতে সোলার এনার্জির প্রাইভেট ইনভেস্টরদেরকে আমন্ত্রণ করছি, সেখানে সোলার দিয়ে এবং পাওয়ার ব্যাংক দিয়ে বিদ্যুতায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 5, জনাব ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জামালপুর জেলার সরিষাবাড়ি 141-4 আসন থেকে মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার। শিল্প মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি জামালপুর জেলার সরিষাবাড়ির যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু রাখিতে এবং স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার সরবরাহ করবার কোন চিন্তা ভাবনা আপনার মাথায় আছে কিনা?
1: মাননীয় মন্ত্রী।
8: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই ফার্টিলাইজার ফ্যাক্টরিটি চালু করতে কোনো সমস্যা নাই, এটি উৎপাদনে সক্ষম। সমস্যা একটি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই। তো গ্যাসের অপ্রতুলতার কারণটি আমার মনে হয় একটু আগে জ্বালানি মন্ত্রী মহোদয়, মাননীয় জ্বালানি মন্ত্রী ব্যাখ্যা করেছেন। তো গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করা যেতে পারে, যেটি এখন যেটি ন্যাশনাল গ্রিড আছে সেটি থেকে। আর শুধু ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলির জন্য একটা ডেডিকেটেড নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের একটি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, যদি সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে সেটি অনুকূল হয় তাহলে আমরা সেই পথে আগাব। আর প্রশ্নের আরেকটি অংশ আছে মাননীয় স্পিকার, সেটি হল কৃষকদের সার দেওয়ার ব্যাপারে। এটি বাংলাদেশে অনেক আগে থেকে চলমান, প্রত্যেক উৎপাদন মৌসুমে কৃষকদের ভর্তুকি দিয়ে সার সরবরাহ করা হয়, এখনো সেটি চলমান আছে। এবং আমাদের লক্ষ্য কৃষির সহায়তায় যতটুক প্রয়োজন, যত বেশি দরকার সম্প্রসারিত করা, এই কার্যক্রম ততটুকুই সম্প্রসারিত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য ফরিদুল কবির তালুকদার একটি প্রশ্ন করতে পারেন।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সরিষাবাড়িতে অনেক শিল্প প্রতিষ্ঠান ছিল, সবগুলো একে একে বন্ধ হয়ে গিয়েছে, সর্বশেষ এই যমুনা সার কারখানাটি চালু ছিল, যেটার মাধ্যমে এই যমুনা সার কারখানার সার কৃষক ব্যবহার করে উৎপাদন অনেকাংশে বাড়াতে সক্ষম হয়েছে। আমি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এবং সংযুক্ত পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে সরিষাবাড়ির আলহাজ জুট মিল, পপুলার জুট মিল, এআর জুট মিল অলরেডি কলোনিতে পরিণত হয়েছে, এই শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা?
8: মাননীয় স্পিকার, ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যাপারে তো আগেই বলেছি, গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করতে কোনো সমস্যা নেই, এটি এমনিতে উৎপাদনক্ষম সক্ষম। আর পাটের যে কথাগুলি উনি বললেন, এটি তো অবশ্য কমপ্লিটলি একটা ডিফারেন্ট লাইন। তো যদি ওই মিলগুলি সম্পর্কে আমার জানা নাই, মিলগুলি যেটি উনি বলছেন, একটি নোটিশ দিলে সেটির উত্তর দেওয়া যেতে পারে।
9: মাননীয় সদস্য আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চার।
3: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে নারায়ণগঞ্জ চার আমার আসনেও একটি বিসিক শিল্পনগরী আছে এবং আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে এই অঞ্চলে বিসিক এলাকাগুলোতে বেসিক্যালি ঝুট সন্ত্রাস থেকে আরও নানান ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম যেটা মালিকদেরকেও ক্ষতিগ্রস্ত করে এবং শ্রমিকদেরকেও ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের ইস্যুতে লোকাল আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় বলে যে এটা তো আলাদা বিসিক এরিয়া, এখানে আমাদের কাজ করার জায়গা কম। তো বিসিক এলাকাগুলোর আইন শৃঙ্খলা নিয়ে বা ঝুট সন্ত্রাস নিয়ে বা ছিনতাই বা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো চিন্তা ভাবনা মাননীয় শিল্পমন্ত্রীর আছে কিনা এটা জানতে চাই।
9: মাননীয় মন্ত্রী।
8: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এরকম যদি কোনো এরকম ঢালাওভাবে না বলে যদি কোনো সুনির্দিষ্ট ঘটনা উনি বলেন বা আমাদের নজরে আনেন, তো এই সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিষয়টি আইন শৃঙ্খলাজনিত ব্যাপার হলে অবশ্যই সরকার সেটি দেখবে, আমি আমি এ ব্যাপারে দৃঢ়ভাবে বিশ্বাসী। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: চারকা চিহ্নিত প্রশ্ন ৬, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট চার।
10: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা 98 বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই মহান সংসদে তারকা চিহ্ন প্রশ্ন ৬ আমি উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার, বর্তমানে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 30 মেগাওয়াট। মোরেলগঞ্জ 33 কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বাগেরহাট গ্রিড থেকে উপজেলা দুটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। গ্রাহকের চাহিদার দিন দিন বৃদ্ধি পাওয়ায় বর্তমান মোরেলগঞ্জ 33 কেভি সঞ্চালন লাইনটি ওভারলোড হয়ে গেছে, যার ফলে তার মাধ্যমে 25 মেগাওয়াট বিদ্যুৎ গ্রাহক প্রান্তে সরবরাহ করা হচ্ছে। ফলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বর্তমানে সর্বোচ্চ চাহিদার সময় কম বেশি 5 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হয়ে থাকে। ঘাটতি পূরণের লক্ষ্যে ফোর্স এবং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মোংলা গ্রিডের সাইলো 33 কেভি ফিডার এবং চাঁদপাই হইতে মোরেলগঞ্জ 2 আমতলি পর্যন্ত 26 কিলোমিটার নতুন একটি 33 কেভি সঞ্চালন নির্মাণ করা হচ্ছে। লাইনটি নির্মিত হলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুতের ঘাটতি অনেকটাই পূরণ হওয়া সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: মাননীয় সদস্য শফিকুল ইসলাম, পটুয়াখালী 2।
3: মাননীয় স্পিকার, আপনাকে
9: মাননীয় সদস্য সরি বসেন, সম্পূর্ণ প্রশ্ন করুন।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এপ্রিল মাস এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যে খবর রেখেছি তাতে ময়ূরগঞ্জ শরণখোলা এলাকায় বিদ্যুতের যে চাহিদা সেই 33 মেগাওয়াটের মধ্যে মাত্র 10 কেভি সরবরাহ ছিল। তো এই অল্প সময়ের মধ্যে এই যে 25 কেভিতে উন্নত করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মোংলা থেকে যে 33 কেভির লাইনটি ময়ূরগঞ্জের দিকে কাজ শুরু হয়েছে সেই কাজটি বেশ কিছুদিন যাবৎ পল্লীমঙ্গল নামক জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে, কাজটি সামনের দিকে এগোচ্ছে না। কবে নাগাদ এই লাইনটির কার্যক্রম সমাপ্ত হতে পারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এই প্রশ্ন রাখছি, এর উত্তর জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমার কাছে সম্পূর্ণ তথ্য নাই, আমি এটা চেক করে মাননীয় সংসদ সদস্যকে জানিয়ে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে প্রথম হচ্ছে এলাকাতে যখন গিয়েছিলাম এলাকায় বিদ্যুতের পোস্টে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না আপনার ইউনিয়নেও নেই, তো আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কাভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাক বাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখব। আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে পরিবার ছেড়ে কি আমি ডাক বাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে, বলছে এছাড়া আর কিছু উপায় নেই। আমি বলছি যে এই লোডশেডিংয়ের পাশাপাশি আর একটা মরার উপরে খাড়ারগা আছে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে ট্রান্সফরমারগুলো আমাদের এলাকাতে যখন চুরি হয় তো চুরি হওয়ার পরে পল্লী বিদ্যুৎ থেকে বলা হয়, বিদ্যুৎ থেকে জানানো হয় যে আপনারা এলাকা থেকে চাঁদা তুলে বা আপনারা গ্রাহকরা মিলে 50% টাকা এখানে ক্যাশ করেন, তারপরে আপনাদেরকে আমরা একটা ট্রান্সফার দেবো। এই ট্রান্সফরমার পাওয়ার জন্য প্রায় 2 মাস আড়াই মাস পর্যন্ত চলে যায়, বা ট্রান্সফরমার সেখানে যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা টাকা দিয়ে ওটা সংগ্রহ না করেন ততক্ষণ পর্যন্ত সেখানে আর বিদ্যুৎ কাভার করে না। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই যে এই যে ট্রান্সফরমার চুরি এটা তো গ্রাহকদের কোনো ত্রুটি না, এটা হচ্ছে সরকার বা ওখানে প্রশাসন যারা আছেন তাদের ব্যর্থতা। সেই জায়গাটা গ্রাহকরা টাকা দিয়ে এই বিদ্যুৎ ট্রান্সফরমার তাদেরকে নিতে হবে, এই বিষয়টি কিভাবে দেখছেন বিদ্যুৎ মন্ত্রী?
1: এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, চুরি কেন বেশি হয়। এনিওয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী।
4: স্পিকার, আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন আছে লক্ষ লক্ষ কিলোমিটারের, এই লাইনগুলোতে ট্রান্সফরমার থাকে আপনার, আমার মনে হয় না যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দীর্ঘ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি করা বন্ধ করতে পারবে। এই ট্রান্সফরমার চুরি যে হয় যে এলাকাতে হয় আপনার, সেই এলাকাগুলোতে আমরা মাঝে মাঝে পুলিশ দিয়ে সার্চ করার চেষ্টা করি কিন্তু সেগুলো পাওয়া যায় না। আমি অনুরোধ করব যে এটা তো সরকারি জিনিস, আমাদের জনগণের জিনিস, এটা এই জিনিসটা কিছু দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাবে, এলাকার মানুষকে এই ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে যে তাদের এই কাজের জিনিসটা যেন চুরি না হয়। আর আপনি যেটা বললেন যে ট্রান্সফরমার পাইপের দেরি হয়, এই ব্যাপারে আমি দেখব যাতে তাড়াতাড়ি ট্রান্সফরমার লাগে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মোহাম্মদ আলী আসগর, পাবনা 3।
12: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আসগর, 70 পাবনা 3। আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা, চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর। এই চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুরে বিদ্যুতের লোডশেডিং রয়েছে, তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা পাবনা 3, চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুরে এই বিদ্যুৎ যে ঘাটতি আছে এ ব্যাপারে লোডশেডিং বন্ধের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করবেন কিনা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আমার কাজই হচ্ছে লোডশেডিং যাতে কমানো যায়, সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি এবং আশা করি যে ভবিষ্যতে এটার উন্নতি করতে পারবো। মাননীয় স্পিকার ধন্যবাদ।
1: মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহের দশ।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী, আমার খুব প্রিয় মানুষ ওনার কাছে প্রশ্ন যে আমার এলাকা বিদ্যুতের আসলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গত দুই মাসে 10-11 জন মানুষ মারা গিয়েছে, বিদ্যুতের তারগুলো খুবই বাজে অবস্থা এবং লোডশেডিং, এবং লোডশেডিং উনি লোডশেডিংয়ে খুব বেশি, আর কিছুদিন আগে 11টা ট্রান্সফরমার জ্বলে গেছে। উনি সাথে সাথে উনি অবশ্য চেষ্টা করেছেন, আমি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, মানুষজন আমাকে রাস্তায় পেলেই ধরে, বিদ্যুৎ ঠিক এই বিদ্যুৎ সঞ্চালন লাইন সরবরাহ লাইন এবং বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আছে এই ব্যাপারে মাননীয়। আর আরেকটি জিনিস হলো, আমি এশিয়ান হাইওয়ের মধ্যে আমার এখানে নতুন রাস্তা হয়েছে, আগে জুলুমের রাজ্য ছিল, এখন একটা আমরা উন্নয়নের পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, সেখানে শিল্পায়ন করার জন্য অনেক শিল্প কারখানার মালিকরা এগিয়ে আসছেন, ওইখানে একটু গ্যাসের আমার গ্যাসের লাইন আছে, ওইখানে যদি একটু মাননীয় মন্ত্রী একটু বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাগুলো একটু সমাধান করে দিতে, আর আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী, আমার প্রিয় ব্যক্তিত্বের কাছে আমার এই অনুরোধটুকু আপনার মাধ্যমে রাখলাম। আসসালামু
1: আলাইকুম। আমার প্রিয় ব্যক্তিত্ব বলতে হেল্প হিম মাননীয় মন্ত্রী।
0: মাননীয় স্পিকার, উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং একটা করতে মাননীয় স্পিকার। তো আপনার আমরা চাচ্ছি যে গত 17 বছরের যে অনিয়ম, যে সমস্যাগুলো সৃষ্টি করে গেছে, সেই সমস্যাগুলো আমরা ইনহেরিট করেছি, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সচেষ্ট। আশা করি ওনার এলাকায় যেটা সমস্যা আছে ওখানে শম্ভুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে গেলে ওনাদের এই সমস্যাটাও চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ লুৎফুর রহমান, কক্সবাজার 3, তারকা চিহ্নিত প্রশ্ন 7।
13: আসসালামু আলাইকুম, আমি লুৎফুর রহমান, 296 কক্সবাজার 3, তারকা চিহ্নিত প্রশ্ন 7 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
14: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর, বর্তমানে কক্সবাজার জেলা হইতে প্রকাশিত দৈনিক সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা মোট 31টি, দৈনিক পত্রিকা 27টি। চকরিয়া, হিমছড়ি, আজকের কক্সবাজার বার্তা, কক্সবাজার বাণী, ইনানি, সমুদ্র কণ্ঠ, আমাদের কক্সবাজার, বাকুখালী, দ্য কক্স টুডে, দ্য ডেইলি টুরিস্ট, সাগর দেশ, সকালের কক্সবাজার, কক্সবাজার 71, রূপালী সৈকত, গণসংযোগ, মেহেদি, কক্সবাজার সংবাদ, সহযাত্রী, কক্সবাজার, আজকের দেশ বিদেশ, আজকের কক্সবাজার, রূপসী গ্রাম, আপন কণ্ঠ, সৈকত, দৈনন্দিন, সমুদ্র বার্তা এবং মায়ের দেশ। সাপ্তাহিক পত্রিকা 3টি, সাগরকণ্ঠ, দরিয়ানগর, আলোকিত উখিয়া। মাসিক পত্রিকা 1টি, কক্সবাজার সৈকত। ইহার মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক 8টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়, দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক বাকুখালী, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসী গ্রাম, দৈনিক আজকের দেশ বিদেশ, দৈনিক মেহেদি এবং দৈনিক দৈনন্দিন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার মোট 123 জন সাংবাদিকের কল্যাণে মোট 78,50,000 টাকা অনুদান প্রদান করা হইয়াছে। ইহার মধ্যে চিকিৎসাজনিত কারণে 73 জন সাংবাদিককে, আর্থিক সহায়তা এবং অসচ্ছলতার কারণে 50 জন সাংবাদিককে কল্যাণ অনুদান প্রদান করা হইয়াছে। এছাড়াও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে একজন শিক্ষার্থীকে 24,000 টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হইয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য জনাব লুৎফর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
13: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে নিউজ অনলাইন পোর্টাল নামে অনেকগুলা নিউজ পত্রিকা, অনলাইন পত্রিকা বিভিন্নভাবে নিউজ করে, ফেক নিউজ করে। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, অনলাইন পত্রিকার তালিকাভুক্তির জন্য কোনো নীতিমালা আছে কিনা? আর যে সমস্ত অনলাইন পত্রিকা বিভিন্ন গুজব, অসত্য, মিথ্যা তথ্য প্রচার করে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
15: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমরা অনলাইন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার যারা নতুন করে নিবন্ধিত হতে চাচ্ছেন বা অনুমতি চাচ্ছেন, তার জন্য আমরা একটি নীতিমালা সাজাচ্ছি এবং এই নীতিমালার আলোকেই ভবিষ্যতে সকল অনলাইন মিডিয়া এবং অনলাইন পোর্টালকে আমরা অনুমতি প্রদান করব। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন, সেই বিষয়ে নোটিশ প্রদান করিলে আমরা এর উত্তর দিব ভবিষ্যতে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর তিন, প্রশ্ন করতে পারেন।
16: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার জানবার ছিল যে জেলা শহর থেকে অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকা বের হয়, অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকার প্রচার সংখ্যা নেই বললেই চলে। বিশেষ করে যেসব দৈনিকের প্রচার সংখ্যা একেবারেই নাই, এদের মধ্যে অনেক দৈনিক আছে যারা ডিএফপিভুক্ত। মাননীয় মন্ত্রীর এবং ওনার মন্ত্রণালয়ের এমন কোনো পরিকল্পনা আছে কি না যেসব দৈনিকের প্রচার সংখ্যা একেবারেই সীমিত, এইসব দৈনিকের ডিএফপি তালিকাভুক্তি পর্যালোচনা করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবার? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আপনাকেও ধন্যবাদ। প্রশ্নটা খুব সুন্দর মাননীয় স্পিকার। ডিএফপি তালিকাভুক্ত হয় জেলার মাধ্যমে, যারা জেলায় প্রকাশিত পত্রিকাগুলো জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয় বা ডিএফপিতে আসে। আমরা ইতিমধ্যে একটি ইনিশিয়েটিভ নিয়েছি যেখানে আমরা প্রত্যেকটি জেলায় যেসব পত্রিকা নিবন্ধিত হয়েছে বা প্রত্যেকটি জেলায় যেই পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে তাদের বিষয়ে আমরা আবার রিভিউ করব এবং এই রিভিউর মাধ্যমে তাদের পত্রিকার নিবন্ধন থাকবে কি থাকবে না এবং তাদেরকে যথাযথ নীতিমালা বা যথাযথ প্রসেস ফলো করে আমরা পারমিশন দেওয়া হয়েছে কিনা সেটি আমরা রিভিউ করছি এবং রিভিউ করার পরে আমরা সিদ্ধান্ত জানাব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আব্দুল হাদান মাসুদ, নোয়াখালী ছয়।
17: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্বাধীন গণমাধ্যমের কথা বলে আমরা সংসদে এসেছি, কিন্তু নতুন সরকার গঠনের ঠিক পরপরই এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে এই ধরনের চাকরিচ্যুতির সংখ্যা বিভিন্ন টেলিভিশনে যারা গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা গণ অভ্যুত্থানের পক্ষে মতামত তৈরি করেছিল, তাদের অধিকাংশকে চাকরিচ্যুত করার এক ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে মাননীয় তথ্যমন্ত্রী সমাধানের আশ্বাস দিল, এখন টেলিভিশনের 7 জন সাংবাদিকের চাকরিচ্যুতের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয় নাই, এই ব্যাপারে সরকার কোনো তদন্ত করে দেখেছে কিনা, এটা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি হস্তক্ষেপ কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
15: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যদি মেনশন করে দিতেন কোন গণমাধ্যমের কথা বলছেন, কোন সাংবাদিকদের কথা বলছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তবে এইটুকু আমরা বলতে পারি, গণমাধ্যম নিজ গতিতে চলে এবং গণমাধ্যম স্বাধীন। আমরা কোনো হস্তক্ষেপ বিগত সরকারের সময় আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে, গণমাধ্যমের কোন নিউজ করবে কোন নিউজ করবে না
14: সেই বিষয়ে হস্তক্ষেপ করত। আমরা এই গণতন্ত্র সমুন্নত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেবের নেতৃত্বে গণমাধ্যমের স্বাধীনতা আমরা নিশ্চিত করে চলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হল। আমি এখন মাননীয় আইনমন্ত্রীকে 300 বিধিতে একটি বিবৃতি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবৃতি প্রদান করুন।
18: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনার বিচার সম্পর্কে, আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, এই মহান সংসদকে এবং গোটা জাতিকে আমরা অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গত 19 মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছেন। সে নৃশংস ঘটনায় 8 বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনার 7 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম, আমরা ভিকটিমের পরিবারের সাথে দেখা করি। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই, আমাদের পুলিশ বাহিনী 5 দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুলিশ প্রতিবেদন দাখিল করেছিলেন 24 তারিখ ঈদের আগে দুপুর 12টার সময়। 24 তারিখ দুপুর 4টের মধ্যে সেই চার্জশিট আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়ে যাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা শঙ্কা ছিল, সেটা হলো বাংলাদেশের সমস্ত আদালতগুলো 1 জুন থেকে নিম্ন আদালত ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে নিম্ন আদালত 1 জুন থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ করার পরে বাংলাদেশের সকল নারী শিশুর প্রতি সহিংসতামূলক যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, আমরা গত সংসদে আইন পাশ করেছি, সেই ট্রাইব্যুনালগুলোকে আমরা ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই। 24 তারিখে চার্জশিট পাওয়ার পরই আমরা যখন দেখেছি যে আসামিপক্ষ কোনো আইনজীবী দেয়নি, তাদের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল, আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে 24 তারিখেই আমরা আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দিতে সক্ষম হই। মাননীয় স্পিকার, 24 তারিখে ট্রাইব্যুনাল বসে 1 জুন যেদিন প্রথম কোর্ট আদালত খুললেন রোজার ছুটির ঈদের ছুটির পরে, 1 জুন চার্জ ফ্রেমিংয়ের জন্য রাখে। 1 জুন যথারীতি এই মামলার অভিযোগ গঠন করা হয়। 2 জুনে এই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত করা হয়, গ্রহণ করা হয়। 3 জুনে এই মামলায় আসামিপক্ষ কোনো সাক্ষী দিতে চান কি না সেই ধরনের একটি দিন ধার্য রাখা হয়। 4 জুনে যুক্তিতর্কের জন্য উপস্থাপন রাখা দিন ধার্য করা হয়। 5th and 6th জুন শুক্র শনি থাকাতে 7 জুন আজকে ছিল, আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত, 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা, ঘোষণা করেছেন এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিছা হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। মাননীয় স্পিকার, মাওসতিংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মাননীয় স্পিকার, রামিছা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে, আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিছার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিছার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় আইনমন্ত্রী, 300 বিধি হল শর্ট স্ক্রিপ্ট, রামিছার বাবা কি বলল আপনি আপনার বক্তব্য বলবেন, দ্যাটস অল। এত 300 বিধির বিবৃতি শুড বি শর্ট অ্যান্ড দি ফাইনাল ওয়ান, আর এখনো তো আরো অনেক বিচার বাকি আছে, আপনি আরো অ্যাড করতে চান প্লিজ।
18: রামিছা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 107টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন নীলুফার চৌধুরী মণি মহিলা আসন 10, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, মোহাম্মদ জালালউদ্দিন চাঁদপুর 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, রেজেকা সুলতানা মহিলা আসন 36, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল শেরপুর 3, সানসিলা জেবরিন মহিলা আসন 15, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মোহাম্মদ শামীম কাসার গাইবান্ধা 4, মোহাম্মদ জনাব রেজা আহমদ কুষ্টিয়া 1, মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13, এই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, এস কে আজিজুল বারী খুলনা 4, মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14, মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা 9, ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট 1, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর 2, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিং 10, মোহাম্মদ মোবাশ্বর আলম ভূঁইয়া কুমিল্লা 10, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, নাসিরউদ্দিন আহমদ মৌলভীবাজার 1, মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ যশোর 2, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, জনাব লুৎফুর রহমান কক্সবাজার 3, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, ফখরুদ্দিন আহমদ ময়মনসিং 11, মুন্সী রফিকুল আলম ফেনী 1, আনিসুর রহমান মাদারীপুর 3, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি 2, রোকনউদ্দিন বাবুল লালমনিরহাট 2, মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া 4, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1,
9: খায়রুল কবির খোকন নরসিংদী এক, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর এক, রাশেদা বেগম হীরা মহিলা আসন তিন, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন পাঁচ, রেহানা আক্তার রানু মহিলা আসন চার, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা পাঁচ, মোহাম্মদ আবু তালেব মন্ডল পাবনা চার, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ এক, মোহাম্মদ সেলিম ভুঁইয়া কুমিল্লা দুই, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর এক, মোহাম্মদ নুরুল আমিন রংপুর ছয়, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর এক, সেলিনা সুলতানা মহিলা আসন ৩৫, আবু কাসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা তিন, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ ছয়, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা এক, মোহাম্মদ আবুল হাসান সিলেট পাঁচ, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর চার, মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর পাঁচ, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ তিন, মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর দুই, মোহাম্মদ কয়সার আহমদ সিরাজপুর তিন, শিরিন সুলতানা মহিলা আসন দুই, এ মাহমুদ্দিন নোয়াখালী এক, মোহাম্মদ আব্দুস সালাম ঠাকুরগাঁও দুই, মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারি এক, আব্দুল মুন্তাকিম নীলফামারি চার, মাসুম মুস্তফা নেত্রকোনা পাঁচ, রফিকুল ইসলাম হেলালী নেত্রকোনা তিন, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম ১৫, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর দুই, নুরুন্নেসা সিদ্দিকা মহিলা আসন ৩৭, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবগঞ্জ তিন, সর্দার শরফুদ্দিন আহমদ বরিশাল দুই, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন ৬, সালাউদ্দিন গাজীপুর ৪, মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট ১, বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল ১, জনাব এরশাদুল্লাহ চট্টগ্রাম ৮, শামীমারা বেগম স্বপ্না মহিলা আসন ২১, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর ২, ইকরামুল বাড়ি টিপু নওগাঁ ৪, মুসাম্মদ তাহসিনা রুশদীর সিলেট ২, গাজী এনামুল হক যশোর ৫, মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বগুড়া ৬, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা ২, হেম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর ২, নিপুন রায়চৌধুরী মহিলা আসন ১১, মোহাম্মদ ফজলে হুদা নওগাঁ ৩, জয়নুল আবেদিন বরিশাল ৩, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা ১২, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ৪, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর ৩, মুসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন ২২, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর ১, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী ২, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা ২, হেলেন জেরিন খান মহিলা আসন ৯, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম ৩, আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম ২। নোটিশগুলোর মধ্য হতে আমি মহিলা আসন ১০ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মণি, নরসিংদী ৫ হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং মহিলা আসন ৯ হতে নির্বাচিত মাননীয় সদস্য হেলেন জেরিন খানের নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হল না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশে বিষয়বস্তু সম্পর্কে ২ মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট ৩০ মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কাজী রফিকুল ইসলাম বগুড়া ১। মাননীয় সদস্যকে মাইক দেন, থার্ড রো। মাইক ছাড়াই বলছেন, ওয়েট ফর মাইক।
19: মাননীয় স্পিকার, এই ৭১ বিধিতে এখানে পার্সিয়ালিটি হয় এবং এই পার্সিয়ালিটির জন্য আজকে আমি প্রমাণের জন্য আজকে আমার সিরিয়াল ছিল ১, ১ নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো এটা আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ।
9: আপনার কি প্রমাণ আছে যে আপনি ১ নম্বর? ওনাকে মাইক দেন, সিরিয়াস অ্যালিগেশন বলেন।
19: আমাকে ১ নম্বর সিরিয়াল এই নোটিশ পক্ষে আমি যখন একটার আগে পৌঁছি তারপরে বলল যে ঠিক আছে স্যার আপনার সিরিয়াল ১ এবং ১ নম্বর রসিদটি আমাকে আজকে কেটে দেওয়া হলো, এরপরে আমি কেন নাই সেটা আমার প্রশ্ন। আমার আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়।
9: আচ্ছা, আমরা বিষয়টি খতিয়ে দেখব, এটা যদি সত্যি হয় তাহলে তো দুঃখজনক। ওয়েট অ্যান্ড সি। কাজী রফিকুল ইসলাম বগুড়া।
20: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
3: আমার উত্তরবাদী বিষয় বগুড়া জেলার সারিকান্দি হয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রস্তাব। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের বিধির 71 বিধি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ জন গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, বিষয়টি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া জেলার সারিকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। বর্তমানে যমুনা নদীর উপর বিদ্যমান যমুনা সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর যাতায়াত ও দেশের সিংহভাগ পণ্য পরিবহন পরিচালিত হয়। এই অতিরিক্ত চাপের কারণে যানজট, সময়ক্ষেপণ এবং সড়ক দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান যমুনা সেতুর উপর অস্বাভাবিক চাপ হ্রাস করতে এবং যোগাযোগ ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এখানে একটি বিকল্প সেতু নির্মাণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতুটি সারিকান্দি মাদারগঞ্জে নির্মিত হলে উত্তরবঙ্গ থেকে ঢাকার দূরত্ব প্রায় 70 কিলোমিটার কমে যাবে। এতে মানুষের ভোগান্তি ও জনদুর্ভোগ কমবে এবং কর্মঘণ্টা বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের সকল জেলা বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বগুড়া জেলার উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই নতুন সেতু নির্মিত হলে গাইবান্ধা, জামালপুর ও বগুড়াকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। চরাঞ্চলের লাখো মানুষের জীবন মানে অভাবনীয় উন্নয়ন ঘটবে। তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজে দীর্ঘ এবং দ্রুততম সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি তাদের জন্য উন্নত চিকিৎসা সেবা এবং শিক্ষার সুযোগ অনেক সহজলভ্য হবে। পণ্য পরিবহনের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে। দেশের সামগ্রিক অর্থনীতি একটি ইতিবাচক
1: মাননীয় চিফ কিছু বলতে চান?
20: মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সংবিধান মানে রুলস অফ প্রসিডিওরের 316 বিধিতে। আপনার স্পিকার অবশিষ্ট অনেক ক্ষমতা আছে। আপনি মাননীয় সদস্য আজকে যিনি কথা বলেছেন আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, আপনি যদি তাকে একটু সময় দেন মাননীয় স্পিকার, তিনি কথা বলতে পারেন। আরও একটা বিষয় বলতে চাই, যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় এবং অভিযোগ উত্থাপন করেছেন, আপনি তাকে একটা সময় দিয়ে তার বক্তব্যটা শুনবেন, এটা আপনি অনুরোধ করছি আপনাকে। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলছি মাননীয় স্পিকার, আজকে আমাদের বিজনেস খুব বেশি একটা নেই। আপনি যদি আপনার ক্ষমতা খাটিয়ে আজকে মাননীয় সদস্যবৃন্দ যারা 15 জন বক্তব্য রাখবেন সেখানে আপনি যদি বাড়িয়ে দেন তাতে কোনো সমস্যা নাই, আপনি বাড়াতে পারেন ইচ্ছে করলে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। তবে মাননীয় সদস্য সেলিম ভুঁইয়া, আপনার অভিযোগ তো গুরুতর, আপনার নোটিশের স্লিপটা আপনি এখানে দেবেন সংসদ সচিবালয়ে, বক্তব্য তো অনেক দিতে পারবেন, স্লিপটা আছে আপনার কাছে? ওনাকে মাইক দেন।
19: স্লিপটা স্যার আছে, আমি তো বাইরে আছে স্লিপটা আর কি।
1: আচ্ছা, এটা সংসদ সচিবালয়ে জমা দেন, আমরা দেখবো এটা। পরবর্তী বক্তা মোহাম্মদ জালালউদ্দিন, চাঁদপুর 2।

0: Muhammad Abdul Ghafur Kushtia 2. মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মনোযোগ আকর্ষণের কোন নোটিশটা আমি বুঝে উঠতে পারি নাই।
1: কোনটা আপনি একাধিক নোটিশ দিয়েছেন?
0: একাধিক নোটিশ দিয়েছেন।
1: পরিচ্ছন্ন ব্যাংকিং আমানতকারীদের স্বার্থ, এই সম্পর্কে বলতে পারেন দুই মিনিট?
0: সরি জি,
1: পরিচ্ছন্ন ব্যাংকিং কুষ্টিয়া জেলার সকল প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এটা নিয়ে বলবেন?
0: জি
1: বলুন।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে অনেক প্রতিবন্ধী স্কুল আছে, যে স্কুলগুলোর মধ্যে কিছু স্কুল এমপিওভুক্ত হয়েছে এবং সেখানকার শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। এখনও বেশিরভাগ প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু তারা আজ পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে বাকি যে প্রতিষ্ঠানগুলি আছে তারা মানবেতর জীবনযাপন করছে। আমাদের দেশের প্রায় 10% প্রতিবন্ধী আছে, তাদের শিক্ষায় যারা অবদান রাখছে, তাদেরকে যারা সুযোগ সেবা দিচ্ছে, তাদের ব্যাপারে সরকারের কি পরিকল্পনা আছে? অনতিবিলম্বে তাদের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ তাদের বেতন ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে কিনা, সে ব্যাপারে মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পরবর্তী বক্তা রেজেকা সুলতানা, মহিলা আসন 36।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, আমার নোটিশে উত্থাপিত বিষয় হল রংপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল খনন দখলমুক্তকরণ প্রসঙ্গে। শ্যামাসুন্দরী খাল রংপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি কৃত্রিম খাল যা রংপুর শহরের ফুসফুস বলে আমাদের কাছে পরিচিত। 1890 সালে রাজা জনকী বল্লভ সেন 16 কিলোমিটার দীর্ঘ, 100 ফুট প্রস্থ, 40 ফুট গভীরতা খাল খনন করেন যা রংপুরের সিও বাজার এলাকার ঘাগট নদীর উৎস থেকে শুরু হয়ে খোকসা ঘাটের সাথে মিলেছে। বর্তমানে এটি অবৈধ দখলের কারণে পানি প্রবাহের বন্ধ হয়ে বিভিন্ন বর্জ্য আর ময়লা আবর্জনা ভাগাড়ে পরিণত হয়ে দিন দিন সরু হয়ে ও ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে রংপুর শহরের মাঝ দিয়ে চলে যাওয়া খালটি একটু বৃষ্টি হলে পানি জমে বন্যায় পরিণত হয়। আমরা জানি যে যখন বর্ষার মৌসুম থাকে না তখন মশার উপদ্রব হয় ও অস্বাস্থ্যকর পরিবেশ হয় যা রংপুর শহরের মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। খাল খনন করে গভীরতা বৃদ্ধি করে শহরের জলাবদ্ধতা দূর করা এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব। তাছাড়া জখলমুক্ত করে খাল সম্প্রসারণ করা এবং শ্যামাসুন্দরী খালের পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনা রংপুরের জনগণের দাবি। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ মাহবুবুল হক রুবেল, শেরপুর 3।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় শ্রীবর্দী উপজেলার ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা। এই দুই উপজেলাটি গারো পাহাড়ের পাদদেশে এবং সীমান্তবর্তী এলাকা। এখানে শ্রীবর্দি উপজেলার এই ঝগড়াচর বাজারটি একটা দুর্গম চরাঞ্চলে অবস্থিত। এখান থেকে পুলিশ ফাঁড়ি থানা পুলিশের অবস্থান প্রায় 10-15 কিলোমিটার দূরে। এই বাজারটিতে তিনটি উপজেলা, বিশেষ করে শ্রীবর্দি, ইসলামপুর এবং বক্সিগঞ্জ, এই তিনটি উপজেলার বাসিন্দারা এই বাজারে অবস্থান করে এবং ব্যবসা করে। এখানে বাজারটি এতই গুরুত্বপূর্ণ যে তিন এলাকার সীমানায় অবস্থিত। এখানে প্রায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এমনকি খুনের মতো ঘটনাও ঘটেছে। বাজারটি চরাঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এবং দূরবর্তী জায়গা থানা থেকে দূরে থাকার কারণে পুলিশ পৌঁছাতে বেশ বিলম্ব হয় এবং ইতিমধ্যেই সবাই অস্বস্তির মধ্যে থাকে এবং ভয়ভীতির মধ্যে ব্যবসায়ীরা অবস্থান করে। এমতো অবস্থায় ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি খুবই জরুরি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে একটা পুলিশ ফাঁড়ি যেন স্থাপন করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য, জায়গার নাম হলো ঝগড়ার চর, তো এখানে তো ঝগড়াই হবে। আপনি পুলিশ গিয়ে ঝগড়া থামাতে পারবে? এনিওয়ে, মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
4: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

চলো যাই আরো বিদেশে, চলো যাই।

সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যায়।

0: মাননীয় সদস্যবৃন্দ, আমরা দু মিনিট করে বক্তব্যে যাব, তবে তার আগে একটি বিষয় পরিষ্কার করতে চাই। জনাব সেলিম ভুঁইয়া, কুমিল্লা দুই, আপনি অভিযোগ করেছেন যে আপনি সবার আগে জমা দেওয়া সত্ত্বেও আপনার নাম এক নম্বরে কেন এলো না। এটাতে আমি খোঁজ খবর নিয়েছি, দেখতে পেয়েছি যে আপনি আজকে যে নোটিশটি জমা দিয়েছেন সেটি নোটিশের জন্য জমা দেওয়ার যে সময় নির্ধারিত সেই সময় অতিক্রান্ত হওয়ার পরে আপনি এক মিনিট পরে আপনি জমা দিয়েছেন। যেহেতু সময় অতিক্রান্ত হয়ে গেছে, আগামীকালকে জন্য এটা আপনার প্রথম, আপনার নাম থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনার অভিযোগটি মোটেও সঠিক নয়। আজকে একটা আপনার নোটিশ এসেছে 56 নম্বরে, সেটি আগে আপনি 11/5 তারিখে জমা দিয়েছিলেন। সুতরাং যেহেতু আপনি নোটিশের জমা দেওয়ার 2 ঘন্টা আগে জমা দিতে হয়, সেই সময় পার হওয়ার পরে জমা দিয়েছেন, সেজন্য আজকে আসেনি। সুতরাং আপনার অভিযোগটি সঠিক নয়, কালকে এটা আসবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি বলতে চাই আপনাদের সকল সদস্যের জ্ঞাতার্থে, কার্যকরী প্রণালী বিধির 54 ধারা 3 একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। সংসদ সচিবালয় সম্পর্কে বা ইহার কর্মচারী বৃন্দের আচরণ সম্পর্কে কেবল ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে স্পিকারকে প্রশ্ন করা যাইবে। স্পিকারের উত্তর সহ অনুরূপ চিঠিপত্রের প্রতিলিপি ব্যক্তিগত পত্রের মাধ্যমে অন্যান্য সদস্যদের নিকট প্রেরণ করিত হইবে। অর্থাৎ সংসদ সচিবালয় সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, হাউসে তুলবেন না, সরাসরি আমাকে জানাবেন, লিখিতভাবে জানাবেন। আর প্রথম যে অভিযোগটা করেছেন, এটা ভুল অভিযোগ করেছেন, এটার জন্য সংসদ সচিবালয় মোটেও দায়ী নয়, কালকে আপনার এটা আসবে। তো সুতরাং এই জন্য আমি বারবার বলি, এই বইটা দয়া করে ভালোভাবে পড়েন, তারপরে কাম আউট উইথ সাম অ্যালিগেশনস। ধন্যবাদ। এবার কার বক্তব্য? আমরা 2 মিনিট বক্তব্যে যাচ্ছি, সময় কিছুটা বাড়িয়েও দেওয়া হবে, আজকে বক্তা সম্পর্ক হয়তো কিছুটা বাড়বে। এখন বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সানসিলা জেব্রিন, মহিলা আসন 15।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমি সীমান্ত কন্যা শেরপুর জেলার প্রায় 17 লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল শেরপুর সদর হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে দাঁড়িয়েছে এই মহান জাতীয় সংসদে। যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সে হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। মাননীয় স্পিকার, শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা। সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। যেখানে সিনিয়র কনসালটেন্টের 10টির মধ্যে 10টি পদ শূন্য, সেখানে প্রতিদিন 700 রোগীর চাপ সামলাতেই হিমশিম খায় চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী। এখানে অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই, 9তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই। করোনাকালীন সময় শেরপুর সদর হাসপাতালে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে একটি আইসিইউ সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমান শেরপুর সদর হাসপাতালের এই ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসার যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিনতাইকারী ও মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ যেন সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে। 2018 সালে এই সদর 2018 সালের পর থেকে এই সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ আর নিয়োগ দেওয়া হয়নি। গত 8 বছরে 6 বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায়। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবহেলিত
0: পরবর্তী বক্তা এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থানাধীন লামেরিডিয়ানের সম্মুখে উপস্থিত ফুট ওভারব্রিজটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। ব্রিজটি বিভিন্ন অংশে অবকাঠামো দুর্বলতা, ভাঙচুর এবং অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত জনসাধারণের জীবনের ঝুঁকি নিয়ে এটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এই এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, স্থানীয় বাসিন্দা রাস্তা পারাপারের জন্য এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করেন, কিন্তু ব্রিজটি বর্তমানে নাজুক অবস্থা হয়, যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে। উক্ত ফুট ওভারব্রিজটি জরুরি ভিত্তিতে অপসারণপূর্বক আধুনিক ও ডিজিটাল নিরাপদ নতুন ফুট ওভারব্রিজ পুনর্নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবার জন্য মাননীয় যোগাযোগ ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
3: পরবর্তী বক্তা মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আগেও সময় পেয়েছিলাম গত অধিবেশনে, আমি আমার হাসপাতালের কথা আমি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার এলাকাতে 400,000 লোকের বসবাস, একমাত্র অসুস্থ রোগীর আশ্রয়স্থল হইল আপনার সরিষাবাড়ি সরকারি হাসপাতাল। এই হাসপাতালটি এখন নিজেই অসুস্থ, বৃষ্টি হলে আপনার ছাদ চুয়ে পানি পড়ে, মেঝেতেও তেমন কোনো সুযোগ সুবিধা নেই, উপরে রড দেখা যায়, ডাক্তাররা নার্সরা নার্স এবং আমরা সকলে সবসময় শঙ্কার মধ্যে থাকি। মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কোনো প্রতিনিধি পাঠিয়ে দিয়ে হাসপাতালটি পরিদর্শন করে একটি চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সালাম আলাইকুম।
3: মোহাম্মদ শামীম কাসার, গাইবান্ধা 4।
5: সালাম আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আজান শোনার সাথে সাথে আপনি বিরতি দেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, আমিন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে মহিমাগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, এটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। আমি আমাদের মানে নির্বাচনী এলাকার প্রতিবেশী মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আসলে দৃষ্টি আকর্ষণ করে তাকে একটি দাওয়াত দেওয়ার জন্য
3: দাঁড়িয়েছি।
5: বিষয়টা এমন যে এই রাস্তা দিয়ে যদি জানুনি মোটামুটি রোলার কোস্টার রাইডের মতো হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী একটা খাল উদ্বোধন করতে গিয়েছিলেন, তো যাওয়ার সময় আপনার মনে আছে ইনকামবেন্ট গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার 6-7টা পয়েন্টে কিছু সংস্কার করেছিল, আজীব ও গরিব সংস্কার হয় মাননীয় স্পিকার। কিরকম জানেন, আপনার স্পিড ব্রেকার তৈরি করেছে রাস্তা ঠিক করতে গিয়ে, কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকারের মতো এই উঁচু উঁচু ইট রেখে কয়েক ফিট দূর দূর করে, মানে এটা আপনার কিভাবে রাস্তা সংস্কার হয় আমরা জানি না। তো ঘটনাটা হয়েছে কি, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী যাবেন জন্য দুই পাশে কিছু মাটি ফেলে অ্যাপ্রোচ করা হয়েছিল, তো উনি হয়তো রোলার কোস্টার রাইডটা পুরো পাননি, তো ফেরার পথে ভারী গাড়ির চাকায় ওই মাটিগুলো উঠে গেছে, আবার আগের অবস্থায় চলে গেছে। তো এই জায়গাগুলো হয় কি, এই 6-7টা পয়েন্টে গভীর রাতে ছিনতাই বা ডাকাতি করার জন্য গাছ ফেলতে হয় না মাননীয় স্পিকার, ওই সংস্কারিত রাস্তাটাই যথেষ্ট। আপনাকে অবশ্যই ওখানে গাড়িটা একটু স্লো করতেই হবে। তো যাই হোক মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়কে বলবো যে এই মহিমাগঞ্জ পর্যন্ত স্টেশন পর্যন্ত গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে এই রাস্তাটা পুরোপুরি সংস্কার করা অতি দ্রুত জরুরি। আর যেহেতু মহিমাগঞ্জের কথা আসলো, এই কান্টান্নে মাথা আসে মাননীয় স্পিকার, আমাদের সুগার মিলটার কথা আমার বলার ইচ্ছা ছিল। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে দেখছিলাম, আমার শ্বশুরবাড়ি এলাকা সিলেট বিভাগের মাননীয় মন্ত্রী, উনি আমি যতবারই যাই এখানে সংসদে কথা হয়েছে, সিদ্ধান্ত প্রস্তাবে আলোচনা হয়েছে, উনি আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু যখনই তাকাই উনি কেমন যে ঠান্ডা চোখ দিয়ে এমন মানে যেন বলতে চান ইটা কি তা করে বাবা, বুঝি না উনি ইনশাল্লাহ কবে করবেন আমরা দেখি।
3: রেজা আহমদ, কুষ্টিয়া 1। মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুযায়ী আমার আজকের মনোযোগ আকর্ষণ করছি আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মহোদয়ের। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হল মোরেলগঞ্জ উপজেলার, আমার নির্বাচনী আসনের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী লঞ্চঘাট থেকে বহরবনিয়া ইউনিয়নের ঘুষিয়াখালী পর্যন্ত তোমাত্তা পানগুচি নদীতে ছয়টি ইউনিয়নের জন্য একটি বেড়িবাঁধ নির্মাণ। মাননীয় স্পিকার, দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি, বেড়িবাঁধটি যদি নির্মিত হয় তাহলে আমাদের এই ছয়টি ইউনিয়নের মানুষের জীবন সম্পদ নিরাপদ থাকে। মাননীয় স্পিকার, বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের জলোচ্ছ্বাস এবং যখন সাইক্লোন হয় তখন ওই এলাকাটি প্লাবিত হয়ে যায়, মানুষের জীবন সম্পদ ফসল ফলাদি নষ্ট হয়, পশু সম্পদ নষ্ট হয় এবং আমাদের মানুষের গণমানুষের সাধারণ মানুষের জীবন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় স্পিকার, লবণাক্ততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লবণাক্ততার কারণে, এই বাঁধ না থাকার কারণে লবণাক্ততার আক্রমণে আমাদের কৃষকরা ফসল ফলাতে পারে না, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাননীয় স্পিকার, যোগাযোগ বিচ্ছিন্ন কিছু কয়েকটি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলো একটি যোগাযোগের মাধ্যম পাবে এই ফেরিবাঁধটি নির্মিত হলে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামী বাজেটে আমাদের মোরেলগঞ্জ সংখ্যালয়ের সেই বঞ্চিত মানুষের কষ্ট লাঘব করার জন্য তিনি একটু সুদৃষ্টি দেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
3: মাননীয় সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13।
7: বিসমুল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 13290 আনোয়ারা কর্ণফুলী। আপনি জানেন এই আনোয়ারা এবং কর্ণফুলী দুইটাই সমুদ্র উপকূলে, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বিধায় বর্ষাকালে সব সময় পানি উঠে এলাকাটি প্লাবিত হয়। আপনি জানেন 1991 যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, প্রলয়ঙ্করে এই ঘূর্ণিঝড়ে প্রায় ওই রায়পুর এলাকায় 1700 মানুষের জীবনহানি হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সচক্ষে দেখে উনি একটা পারমানেন্ট এম্বাংকমেন্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে এখন 63(1)(a) এবং 63(1)(b) এবং এই দুইটা প্রকল্প গ্রহণ করে 360 কোটি টাকা সেটা টেন্ডার হয়েছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে যে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে, আমার সেই জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আমি এলাকা পরিদর্শন করি গত 4/6/26 এবং পরিদর্শন করে এটা পরিলক্ষিত হয় যে আসলে ঘটনাটি কিছুটা সত্যতা পাওয়া গেছে। আমি তাৎক্ষণিকভাবে আমি ওনাদের কর্মকর্তাবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বলেছি যে এই এলাকাটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গিয়ে কথা দিয়ে গিয়েছিল এবং আজকে এটা পাকা হচ্ছে। 360 কোটি টাকার এই কাজের যদি কোনো অনিয়ম হয় এটা অসুবিধা হবে। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এই এলাকায় পরিদর্শন করে। এবং তাছাড়া একটা কন্ট্রাক্টে দেখা গেছে যে কন্ট্রাক্ট নিয়েছে সে দেশ থেকে নাকি বিদেশে চলে গেছে, কিছু টাকা উত্তোলন করে চলে গেছে, কিন্তু সেটা সত্যতা স্বীকার করেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব। উনি ছিলেন যে হ্যাঁ এই কাজে বিলম্বিত।
3: সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তো একাত্তর বিজিতে নোটিশ দিয়েছিলাম কয়েকটা, কোনটা যা আছে আমি জানি না, তো যাই হোক, পল্লী বিদ্যুৎ এবং আমার এলাকার হাসপাতাল, এই হাসপাতালটি 50 বেডের ছিল, 25 বেডের ছিল, পরে পরবর্তী সময়ে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা উনি আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন সেই অনুযায়ী 25 থেকে 50 বেডের হাসপাতাল আসে। হাসপাতালের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। বিগত 26 বছর আপনার রাশেদ মোশাররফ সহ ফেসি সরকারের লোকজন ওইখানে শাসন করছে, কিন্তু তারা শুধু উন্নয়নে লুপাট আর লুপাট। তাই আজ বিগত দিনের 2001 ছিয়ানব্বই সাল এবং দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত ওই এলাকায় এমপি ছিলাম আমি, এবং ওই এলাকার দেশনীতি সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তো বর্তমানে ওই এলাকার বিদ্যুৎ বাতির প্রয়োজন, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার সখ্যতা রয়ে গেছে, উনি অত্যন্ত ভালো মানুষ এবং উনি জনগণ এবং এখানে আমাদের আমরা যারা এখানে ইয়ে আছে সংসদ রয়ে গেছি কাউকে উনি মিথ্যা কোনো প্রকার প্রবোধ দেন না। তাই আমি মনে করি আগামী সময়ে জুনের বাজেটের পরে এলাকার হাসপাতালে ডাক্তার নাই এবং ওই এলাকার কোনো প্রকার ইকুইপমেন্ট নাই। ওই এলাকার যে প্রতিদিনে আড়াইশো থেকে তিনশো রোগী এখানে ভর্তি হয়, ওই এলাকা বিশেষ করে যমুনা এবং ব্রহ্মপুত্র নদী দ্বারা ওই এলাকা নিমজ্জিত এবং ঘেরা। তাই বর্ষাকালে
3: এস কে আজিজুল বাড়ি খুলনা তিন খুলনা চার।
9: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের খুলনা আপনি জানেন যে দীর্ঘদিন শিল্পনগরী হিসাবে খ্যাত। এই খুলনা শিল্পনগরী এই জন্য বলা হয়েছে তাকে যে বেশিরভাগ পাট কেন্দ্রগুলো, পাট মিলগুলো, জুট মিলগুলো আমাদের খুলনায় অবস্থিত। কিন্তু দুঃখের বিষয়, এই ফ্যাসিস্ট সরকার গত ১৭

0: 20 সাল থেকে বন্ধ করে দিয়েছে। আপনি নিজেও একসময় পাটমন্ত্রী ছিলেন, আপনার কাছেও এই পাটকলগুলো তখন চালু করবার জন্য আমরা কথা বলেছি, আপনি সাহায্য করেছেন। আমাদের বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই পাটকলগুলোকে চালু রেখেছিলেন বিভিন্ন সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্ত পাটকলগুলো বন্ধ হয়ে খুব সম্ভব ইনুস সরকার এই পাটকলগুলোকে বিচ্ছিন্নভাবে লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কেউ বানাতে চাচ্ছে জুতা, কেউ বানাতে চাচ্ছে জুস, কেউ বানাতে চাচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো আভ্যন্তরীণভাবে হয়তো বিক্রি হতে পারে, কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যে পাট শিল্পের চাহিদা রয়েছে, আপনি জানেন যে বিশ্ববাজারে পাটের পাট পণ্যের কি চাহিদা রয়েছে। পাট হল আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ যারা বেশি পাট উৎপাদন করি, বিশ্বের 42% পাট আমরা উৎপাদন করি। এই পাটকে সোনালী আঁশ শুধু অর্থনৈতিক কারণে বলা হয় না, এটা বায়োডিগ্রেডেবল এবং এটা এটা পরিবেশ বান্ধব। সুতরাং আমি মনে করি, আমার সময় শেষ হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, যদি একটু বাড়িয়ে দিতেন এই এই কারণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এই পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তো খুলনার যে পাটগুলোকে আপনারা লিজ দিচ্ছেন, এগুলো যদি পাট কোম্পানি হয় সেই জন্য লিজ দিলে আমরা
1: আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নতিকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, চট্টগ্রাম কক্সবাজার 148 থেকে 159 কিলোমিটার মহাসড়কটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান ও জাতীয় মহাসড়কে, যা পর্যটন, অর্থনীতি এবং আঞ্চলিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চট্টগ্রামকে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের সাথে সংযুক্ত এশিয়ান হাইওয়ের অংশ। দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার যাতায়াতের জন্য এটি প্রধান সড়ক, যা পর্যটন খাতের লাইফ লাইন। এটি কক্সবাজারের মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর প্রকল্প এবং দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চলকে চট্টগ্রামের মূল ভূখণ্ডে সাথে যুক্ত করেছে। উক্ত সড়কে প্রধান প্রতি বছর দুর্ঘটনায় শত শত প্রাণের সমাধি ঘটেছে। উক্ত সড়ক দুর্ঘটনায় 2025 সালে 84 জন নিহত হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। মাননীয় স্পিকার, আমার চট্টগ্রাম 14 চন্দনাইশ বিসিজি ট্রাস্ট ইউনিভার্সিটি, একটা প্রাইভেট, এখানে ফরেনার অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ফোর লাইনের কাজ উনি বলেছে ইদানিং ইনশাল্লাহ টেন্ডার প্রক্রিয়ায় আসবে। আমি অনুরোধ জানাবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে, যেন এই মৃত্যুফুরি যে আমার চট্টগ্রাম 14-এর যে অংশ হাইওয়ে রোডের, এই অংশটা যেন আগে এই ফোর লাইনের কাজটা যেন বাস্তবায়ন হয় এবং একটু তাড়াতাড়ি কর।
1: মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা 9।
3: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি বারবারই আমি আমার অবহেলিত জনপদ মনোরগঞ্জ উপজেলার কথা বলে থাকি, আজকেও আমি সেই জনপদের কথাই বলবো। আমার লাকসাম মনোরগঞ্জ উপজেলা নিয়ে কুমিল্লা 9 সংসদীয় আসন গঠিত। এই মনোরগঞ্জ উপজেলা যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কটি রাস্তা আছে 12 ফিট, 10 ফিট, 8 ফিটের উপরে কোনো রাস্তা নাই। ইতিমধ্যে আমি যোগাযোগ করে জানতে পারলাম যে এই মনোরগঞ্জ থেকে খিলা বাজার এবং মনোরগঞ্জ থেকে লাকসাম এবং মনোরগঞ্জ থেকে শান্তির হাট, এই তিনটা রাস্তা 9 দোগুণে 18 3 নং 27 কিলোমিটার রাস্তা যদি আমরা রোডস অ্যান্ড হাইওয়ে অথবা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে অধীনস্থ করি, তাহলে এই মনোরগঞ্জের মানুষ বাঁচার আশার আলো দেখতে পাবে এবং যোগাযোগ ব্যবস্থা হলে আমার এই মনোরগঞ্জের অনেক উন্নতি হবে। শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা তে উত্তীর্ণ হবে বলে আমি আশা করি। এর পাশাপাশি এই মনোরগঞ্জের জমির দাম মাননীয় স্পিকার অনেক কম, সেই ক্ষেত্রে যদি আমার

0: এই ফোর লেন এই তিনটি রাস্তা 3 নং 27 কিলোমিটার যদি হয় তাহলে জমির দাম বাড়বে, আমার কৃষক এবং গরিব মেহনতি মানুষ উপকৃত হবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য ফজলুর রহমান সাহিদ, জয়পুরহাট এক।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি জয়পুরহাট শহরের যানজট মুক্ত করার জন্য বাইপাস সড়কের জন্য দৃষ্টি আকর্ষণ করেছি সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে। মাননীয় স্পিকার, আমার জয়পুরহাট ডিস্ট্রিক্ট শহর, কিন্তু একটা মাত্র রাস্তা হওয়ার কারণে এই এই রাস্তা দিয়ে ট্রাক বাস সব জায়গায় যানজট মুক্ত হতে পারে না, এজন্য বাইপাস সড়ক হওয়া দরকার, এটা হলে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এ বিষয়ে আমার কথা এটুকুই, এই নির্দিষ্ট ভিতরে আমি দু একটা কথা বলবো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু শুধুমাত্র সরকারি দলের এমপিদের প্রধানমন্ত্রী নন, কোন কোন বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের এমপিরা বরাদ্দ পাচ্ছে, কিন্তু আমরা সেই বরাদ্দতে বঞ্চিত হচ্ছি। তাহলে আমার বেসরকারি দলের বেসরকারি সদস্যদেরকে যারা নির্বাচিত করেছে, এই জনগণ কি ভুল করেছে? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভুল করেছে? এটা আমার দৃষ্টি আকর্ষণ। এমনকি এই সংরক্ষিত মহিলা আসন যারা নতুন হয়েছে, তাদেরও সরকারি দল পেয়েছে কিন্তু বেসরকারি মহিলা সদস্যরা পায়নি, বিরোধী দলের সদস্যরা পায়নি। মাননীয় স্পিকার, আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেই যে আমি প্রথম বক্তৃতায় জয়পুরহাটে মেডিকেল কলেজের একটা প্রস্তাবনা দিয়েছিলাম। আমি ধন্যবাদ প্রদান করছি যে তিনি এই মেডিকেল কলেজকে অনুমোদন করেছেন এবং কাজ শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে এই মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য যত বৈঠক হচ্ছে সেখানে সরকারি দলের রাজনৈতিক নেতারা বৈঠকে বসছে কিন্তু এমপি দাওয়াত পায় না। এই বৈষম্যগুলি কি দূর হবে? দলীয়করণ বৈষম্যকরণ দূর না করলে তাহলে কি আমরা বিগত স্বৈরাচারের গন্ধই কি পাবো? মাননীয় স্পিকার, আমি সবিনয় অনুরোধ করি, যেই ছাত্ররা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, বাংলাদেশে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত।
1: মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2।
3: মাননীয় স্পিকার, আজকে আমি প্রস্তুত ছিলাম না, আমি জানি, আমি কয়েকটাই দিয়েছিলাম। আমি আরসিএল বাংলা পরীক্ষা দিতে আইসা দিয়ে ইংরেজি প্রশ্ন দিলেন, আমি একটু সময় চেয়েছিলাম আমার বক্তব্য দেওয়ার জন্য।

0: মাননীয় সদস্য, আপনি নোটিশ দিয়েছেন রাজৈর হাসপাতাল সম্পর্কে, বলুন।
1: স্পিকার, রাজৈরের হাসপাতালটা প্রায় অকার্য, সে জায়গায় ডাক্তার আছে কিন্তু সে জায়গায় কিন্তু সেবাটা পাচ্ছে না, অনেক অনভিজ্ঞ লোক থাকার কারণে সে জায়গায় কিন্তু আমরা স্বাস্থ্য সেবাটা পাচ্ছি না। সে কারণে আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি আকর্ষণ করছি, এই হসপিটালটা উনি নিজেও কয়েকদিন আগে পরিদর্শন করে আসছে এবং সে জায়গায় ডাক্তারের সমস্যা এবং আমাদের যে ডাক্তার হাসপাতাল আছে সেটা কিন্তু সম্পূর্ণ অকার্যকর অবস্থায়। সে কারণে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে, উনি নিজে পরিদর্শন করে আসছে রাজৈর হসপিটালটাকে। আমি ধন্যবাদ জানাই আপনাকে।
0: মাননীয় চিফ, বলুন।
2: দুই তিনটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এক নম্বর হলো মাননীয় স্পিকার, 71 বিধির একের একটা লেখা পরের প্যারায় দেখবেন, তবে শর্ত থাকে যে কোন সদস্য যে কোনো এক বৈঠকে একাধিক অনুরূপ নোটিশ দিতে পারিবেন না। কাজে মাননীয় সদস্য অনেকে যদি 5টা 6টা নোটিশ দেয় সেটা অসুবিধা, আপনার জন্য যেমন অসুবিধা তেমন মাননীয় সদস্যের জন্য অসুবিধা, তিনি মনে রাখতে পারেন অ্যাকচুয়ালি কোন নোটিশটা দিয়েছেন। সেই জন্য এখন থেকে একটা অধিবেশনের জন্য একটা নোটিশ দিয়ে আপনারা দেবেন, এটা আপনার মাননীয় স্পিকারের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই। দ্বিতীয় একটা বিষয় বলতে চাই, সেটা হলো মাননীয় স্পিকারের যে লাইটগুলো আছে, আমাদের মাননীয় সদস্য অনেকেই কমপ্লেন করেছেন এই লাইটগুলো তাদের সরাসরি চোখের উপর পড়ে, কাজে এই ব্যাপারে আপনি দৃষ্টি দেবেন বা আমি সংশ্লিষ্ট মানে আমাদের সচিবরা যাতে তারা যেন একটু দৃষ্টি দেয়, আপনার মাধ্যমে বলছি যে এই সকল লাইটগুলো সব চোখের উপরে পড়ে, এই বিষয়টা একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় চিফ। মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধিতে আছে যে একজন সদস্য একটা বিষয়ের উপর নোটিশ দিতে পারবেন, তো সুতরাং একদিনে একটাই নোটিশ আপনারা দেবেন। দুই নম্বর, আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি ফ্লোর ক্রস করার কোনো চিন্তা ভাবনা আছে নাকি? আপনাকে দেখলাম ওখানে মাননীয় সদস্য বুলবুলের সাথে অনেকক্ষণ আলাপ করেছেন, যদি প্রয়োজন হয় তাকে লবিতে ডেকে নিয়ে তখন আলাপ সালাপ করবেন, এটা সংসদীয় রীতিনীতির বিরুদ্ধ, ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড। আর লাইটের সম্পর্কে সংসদ সচিবালয় তারা এ ব্যাপারে প্রয়োজনে দেখবেন, আপনারা কেউ এইভাবে ফ্লোর ক্রস করবেন না, এটাকে এটা সংসদীয় আইনে গুরুতর অপরাধ। যাই হোক, অনেকেই প্রথমবারের সংসদ সদস্য ভুল হতে পারে, আমরাও কেউ ভুলের ঊর্ধ্বে নই, প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম। এখন মাননীয় সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিং দশ।
3: মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম, আপনাকে অবহেলিত জনপদের প্রতিনিধি আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকি, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় সড়ক পরিবহন এবং রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি কিছুদিন আগে ওনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়েছি। মাননীয় স্পিকার, 1886 সালে আমার গফরগাঁও রেল স্টেশন নির্মিত হয়েছে, সেটি এখন অনেকাংশে মানে হাঁটু পানি থাকে, যাত্রীরা চলাফেরা করতে পারেন না। আর ঢাকা থেকে জামালপুর যে রেল লাইনটি সেটিও ব্রিটিশ আমলে নির্মিত। গফরগাঁও রেল স্টেশনটি 1886 সালে ব্রিটিশ আমলে নির্মিত, মশাখালী রেল স্টেশনে তাই, যাত্রীরা পানির মধ্যে থাকেন, হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকেন। এটা অবশ্য বর্তমান সরকারের দায় না, এই দায়টি বিগত ফ্যাসিস্ট আমলে 17-18 বছর দেশে কোনো উন্নয়ন হয় নাই, এখন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, আমাদের সরকারের হয়েছে এই অবস্থা, উত্তর সব বুঝা আমাদের সরকারের কাঁধে চেপেছে। আমি জানি 3 মাস খুব বেশি সময় না, আমি মাননীয় রেলমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে ময়মনসিং ঢাকা থেকে যে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন আছে, এরপরে সিঙ্গেল লাইন, অনেকগুলো ট্রেন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তো সেখানে যাত্রীদের অনেক সময় নষ্ট হয়। জয়দেবপুর থেকে যে রেল লাইনটা ময়মনসিং পর্যন্ত এটা ডাবল রেল লাইন করা, আর গফরগাঁও এবং মশাখালী যে রেল স্টেশন সেটাতে যে হাঁটু পানি এবং উপরে টিন দিয়েও পানি পড়ে মানুষ চলাফেরা করতে পারে না, সেই রেল স্টেশন দুটি সংস্কারের জন্য আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনুরোধ করব এই দুটি রেল স্টেশন নতুন যে বাজেটের যে বরাদ্দ সেটার মধ্যে যেন অন্তর্ভুক্ত হয়। মাননীয় রেল প্রতিমন্ত্রী আমাদের খুব ক্লোজ এবং রেলমন্ত্রীও খুব কাছের মানুষ, ওনারা যেন একটু আমাদের এটা যেন খুব।
0: মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2।
4: আসসালামাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি চুয়াডাঙ্গা দুই নম্বর আসন থেকে এখানে এই মহান সংসদে এসেছি। আমার অঞ্চলের জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। আজকে যে বিষয়টি নোটিশে এসছে সেটা হচ্ছে জয়রামপুর এবং আন্দলবাড়িয়া রেলওয়ে স্টেশন নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে 1862 সালে প্রথম রেল স্টেশন চালু হয় এবং এই রেলওয়ে স্টেশনটি সর্বপ্রথম আমার নির্বাচনী অঞ্চল দর্শনা দিয়ে শুরু হয় এবং জয়রামপুর রেলওয়ে স্টেশন সেই ব্রিটিশ আমলেই তৈরিকৃত, নির্মাণকৃত, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো একটি চক্রের কারণে এই রেল স্টেশনটি সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যায়, সাথে সাথে আনসারবাড়িয়া রেল স্টেশনটিও বন্ধ হয়ে যায়। এই রেল স্টেশন দিয়ে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান নেই, কলেজ নেই, অনার্স কলেজ নেই। আমাদের জীবননগর আন্দলবাড়িয়া অঞ্চলের ছাত্রছাত্রীরা তারা চুয়াডাঙ্গা সরকারি কলেজে রেলের মাধ্যমে আসা যাওয়া করতেন। এখন রেল ওই জায়গায়, ট্রেন ওই জায়গায় না থামার কারণে শুধুমাত্র নসিমন, করিমন, আলমসাদু, ভটভটে এই সব যানবাহনে আসতে হয় এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে তারা তাদের স্বপ্নটা অল্প দিনেই নিভে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই স্টেশন দুটি অবিলম্বে চালু করে আমার অঞ্চলের জনদুর্ভোগ নিরসনের জন্য আমি বিনয়ের সাথে আবেদন করছি। আপনাকে ধন্যবাদ।
0: পরবর্তী বক্তা মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা 10।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় নাঙ্গলকোট এবং লালমাই উপজেলা সীমান্তবর্তী যুক্তি খোলা বাজারকে সীমান্ত পৌরসভা নামে একটি নতুন পৌরসভা গঠন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পৌরসভা স্থানীয় পর্যায়ে নাগরিকের সেবা নিশ্চিত করে, পরিকল্পিত উন্নয়ন এবং প্রশাসনিক কাজের বিকেন্দ্রীকরণ জন্য অপরিহার্য। যুক্তি খোলা বাজার কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার মধ্যবর্তী ঐতিহ্যবাহী স্থানীয় একটি জনবহুল বাজার। এলাকাটি এই অঞ্চলের স্থানীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের অন্যতম প্রাণকেন্দ্র। উক্ত এলাকাটি পৌরসভায় রূপান্তরিত করা হলে এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে, সুষম উন্নয়ন নিশ্চিত হবে, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সহ স্থানীয় নাগরিকদের জীবনমান উন্নত হবে।
0: মাননীয় সদস্য
5: জি,
0: আপনি নোটিশ দিয়েছেন 100 শয্যার হাসপাতালের ব্যাপারে,
5: জি
0: এটা সম্বন্ধে বলেন। এখন যেটা বললেন এটার উপরে তো মন্ত্রী কোনো অ্যাকশন নেবে না, এটা জবাবও পাবেন না। 100 শয্যার হাসপাতাল,
5: মাননীয় স্পিকার, 100 শয্যা হাসপাতাল অলরেডি ডিক্লেয়ার্ড।
0: 100 শয্যার হাসপাতাল নোটিশ আছে না আপনার সাথে?
5: জি না।
0: নাই?
5: জি না।
0: যান, আপনার কমপ্লিট করে ফেলেন 31 মিনিট, বাট এটার কোনো রেজাল্ট হবে না, শেষ করেন।
5: রেজাল্ট না হলে আমি স্কিপ করে গেলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মোহাম্মদ রুল আমিন চুয়াডাঙ্গা, সরি, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5। কি কালাম মাননীয় সদস্য, কি পয়েন্ট অফ অর্ডার? সিরিয়াল, ওয়েট ফর ইউর সিরিয়াল। জনাব মাননীয় সদস্য মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3।
6: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তো নোটিশ দিয়েছি প্রায় 30টা, কোনটার উপরে আমি তো জানি না। মানে
0: দৈনিক একটা নোটিশ দিবেন, কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে নাকি বলেন।
6: মাননীয় স্পিকার, বাংলাদেশের অন্যতম জেলা কুষ্টিয়ার পৌরসভার পানি নিষ্কাশন যে ব্যবস্থাটা এখন দিন দিন অকেজ হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছিয়েছে। তা আমি কয়েকবার পৌরসভা কর্তৃপক্ষের সাথে, এখন তো মানে নির্বাচিত মেয়র নেই, এই হিসাবে সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন তার সাথে এই নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় তিনবার চারবার বসেছিলাম, কিন্তু ওনার যে কর্মকাণ্ড বা ওনার উদ্যোগ আমাদের সবার কাছে কেমন সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজকর্মের কোনো গতি আমরা এখনো বৃদ্ধি করতে পারছি না, আমরা নির্বাচিত সদস্য হওয়ার পরেও তার কাছে যে সমস্ত বিষয়গুলো পাওয়ার কথা এগুলো না পাওয়ার কারণে জনমনে একটা আমাদের প্রতি ভিন্ন একটা ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষ সহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয় এই বিষয়গুলোর সাথে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার জন্য তারা যেন কাজ করে, আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া তিন।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত হলো যে মাদক নির্মূল এবং যুব সমাজ রক্ষা প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর, বিশেষ করে বিজয়নগর সীমান্ত এলাকা মাদকের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে আমাদের সদর ও বিজয়নগরের তরুণ সমাজ আজ হুমকির মুখে। মাননীয় স্পিকার, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ এবং স্থানীয়ভাবে এর সহজলভ্যতা আমাদের যুব সমাজের নৈতিক ও শারীরিক অবক্ষয় ঘটাচ্ছে। ফেন্সিডিল, ইয়াবা এবং বর্তমানে এলএসডি বা আইসের মতো মরণ নেশা আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করছে না, বরঞ্চ একটি পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে এবং এলাকা চুরি ছিনতাই সহ অপরাধীমূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে, কিন্তু গডফাদারদের শক্তিশালী নেটওয়ার্কের কারণে মাদকের এই বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার জনসাধারণের পক্ষ থেকে আপনার কাছে কিছু আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রাখছি। বিজয়নগর সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান জোরদার করা, গোয়েন্দা নজরদারি, মাদক ব্যবসায়ীদের মূল হোতাদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা, নিরাময় কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সদরের সরকারি উদ্যোগে একটি আধুনিক মাদক আসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা, জনসচেতনতা, স্কুল কলেজ পর্যায়ে মাদক বিরোধী প্রচারণা ও ক্রিয়াচর্চার সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বে দেশ আজ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা।
0: মাননীয় সদস্যবৃন্দ, 2 মিনিটের বক্তব্য এখানেই শেষ করা হলো। অন্যান্য সময়ে 15 জন সদস্য বক্তব্য রাখতে পারেন, আজকে 25 জনকে সুযোগ দেওয়া হয়েছে। এখন দিনের কার্যসূচি অনুযায়ী বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ 2-কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
8: স্পিকার, আমার নাম হয় নাকি মোহাম্মদ নাই, আমি ইকবাল হাসান মাহমুদ।
0: এটা তো সব অনেক সব কামাই করলেন নবা নামের আগে মোহাম্মদ লাগিয়ে। এনিওয়ে সরি
8: মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটি রিপোর্ট উপস্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো।

0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল বেলা তিনটা, আগামীকাল বেলা তিন ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সবাইকে ধন্যবাদ।
1: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অর্থাৎ 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
2: কি সেটা
3: বলো? শহরকে সবুজ করে,
2: এটা অবশ্য ঠিক কইছো। একদম গ্রামের মতো লাগতেছে, ছাদের উপরে
4: ছাদ থাকবে। সব শহরে যারা থাকে তারা কিন্তু ম্যাক্সিমামই ছাদওয়ালা বাড়িতে থাকে, ছাদ ছাড়া থাকে না। এই ছাদটা ফাঁকা পড়ে থাকবে কেন?
3: সেই সাথে সঠিক সদ্ব্যবহার তারা করে, যারা করে আর কি।
4: এখন কথা হচ্ছে ছাদ কৃষি ও নগর কৃষি শহরকে সবুজ করার একটা উপায় এখন তোমাদেরকে আমি জানাবো।
3: ঠিক আছে,
4: সেখানে অবস্থা তো আমার নাই, জানাবো। তো কে জানাবেন? একজন কৃষি বিশেষজ্ঞ।
3: আচ্ছা,
4: তাহলে চলো ছাদ কৃষি ও নগর কৃষি শহরকে সবুজ করার উপায় আমরা কিভাবে শিখবো তার কাছ থেকে জেনে নিই।
3: আচ্ছা আচ্ছা,
5: দ্রুত নগরায়নের ফলে শহর দিন দিন হারাচ্ছে তার সবুজ রূপ। এই বাস্তবতায় ছাদ কৃষি ও নগর কৃষি হতে পারে সহজ ও কার্যকর সমাধান। অল্প জায়গা ব্যবহার করে কিভাবে শহরকে সবুজ করা যায়, পরিবেশের ভারসাম্য ফেরানো যায় এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব, এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব। আমাদের আজকের আলোচনার বিষয় ছাদ কৃষি ও নগর কৃষি শহরকে সবুজ করার উপায়। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপ্রধান কৃষি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন, ছাদ কৃষিটা আসলে কি?
6: ছাদ কৃষি বলতে ভবন বা বাসাবাড়ির ছাদে টব, ড্রাম, বেড বা বিশেষ কাঠামো ব্যবহার করে শাকসবজি, ফল মূল ও অন্যান্য ফসল চাষ করাকে সাধারণত বুঝে থাকি আমরা। এটি শহরের সীমিত জায়গাকে কাজে লাগিয়ে সবুজায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের একটি কার্যকর পদ্ধতি।
5: নগর কৃষিটা কি?
6: নগর কৃষি বলতে শহরের ভিতরে বা শহরতলিতে ছাদ, বারান্দা, খালি জমি, পার্কের নির্দিষ্ট অংশ, পরিত্যক্ত স্থান কিংবা উন্মুক্ত কাঠামোতে কৃষিকাজ করাকে বোঝায়। ছাদ কৃষি নগর কৃষিরই একটি অংশ। নগর কৃষির মাধ্যমে শহরের পরিবেশ উন্নত হয়, খাদ্য নিরাপত্তা বাড়ে এবং শহর আরো সবুজ ও বাসযোগ্য হয়।
5: শহরকে সবুজ করতে এই ভূমিকা কতখানি?
6: ছাদ কৃষি শহরকে সবুজ করতে নানা উপায়ে সহায়তা করে থাকে। আমরা যদি চিন্তা করি, প্রথমত সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা। ভবনের ছাদে গাছপালা জন্মানোর ফলে কংক্রিটের পরিবর্তে সবুজের পরিমাণ বাড়ে, বায়ু দূষণ কমায়, গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে, ফলে শহরের বাতাস পরিষ্কার থাকে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ছাদ কৃষি ভবনের ছাদকে ঠান্ডা রাখে, শহরের অতিরিক্ত গরম কমায়, পরিবেশের সৌন্দর্য বাড়ায়। সবুজ ছাদ শহরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং বসবাসের পরিবেশ আরামদায়ক করে তোলে।
5: জানতে চাই, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উপকারিতা কতটুকু এক্ষেত্রে?
6: শহরের মানুষ নিজেরাই তাজা ও নিরাপদ সবজি উৎপাদন করতে পারে, এতে খাদ্যের উপর নির্ভরতা কমে, খরচ সাশ্রয় এবং অতিরিক্ত আয় সম্ভব।
5: এক্ষেত্রে সামাজিক ও মানসিক উপকারিতাগুলো কি কি?
6: ছাদ কৃষি মানসিক প্রশান্তি দেয়, পরিবারকে সবুজের সঙ্গে যুক্ত করে এবং শিশুদের পরিবেশের সচেতনতা করে তোলে।
5: এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাইছি, ছাদ কৃষির পরিবেশগত উপকারিতাগুলো যদি সংক্ষেপে একটু বলতেন।
6: ছাদ কৃষি পরিবেশগত অনেক উপকারিতায় আছে। যদি আমরা যদি চিন্তা করি, তাহলে প্রথমত বায়ু দূষণ কমায়, দ্বিতীয়ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তৃতীয়ত সবুজায়নে বৃদ্ধি করে থাকে, শব্দ দূষণ কমায়, বৃষ্টির পানি সংরক্ষণে সহায়তা করে, জীব বৈচিত্র্য রক্ষা করে, কার্বন নিঃসরণ হ্রাস করে, স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের ফলে পরিবহন কমে এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়।
5: নগর কৃষি খাদ্য নিরাপত্তায় ঠিক কি কি ধরনের ভূমিকা রাখছে বা রাখে?
6: নগর কৃষি খাদ্য নিরাপত্তায় অনেক ধরনের ভূমিকা রেখে থাকে। আমরা যদি চিন্তা করি, প্রথমত তাজা ও নিরাপদ খাদ্যের সরবরাহ বাড়ে। দ্বিতীয়ত বাহ্যিক উৎসের উপর নির্ভরতা কমে, দূরবর্তী গ্রাম বা আমদানির উপর চাপ কমে, ফলে সংকটকালে খাদ্য সরবরাহ স্থিতিশীল থাকে, আর্থিক সহায়তা ক্ষেত্রে সহায়তা করে থাকে।
5: আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে নগর কৃষির গুরুত্ব কতখানি বাড়বে বলে মনে করছেন?
6: আমাদের দেশে দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য ভবিষ্যতে নগর কৃষির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের, শহরের মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু খাদ্য চাহিদা মেটাতে নগর কৃষি অপরাজ্য হয়ে উঠবে একসময়। সবুজ এলাকা হ্রাস, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের, শহরের কংক্রিট বাড়ায় সবুজ স্থান কমেছে, নগর কৃষি ছাদ বারান্দা খালি জায়গায় সবুজায় নিশ্চিত করবে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যতে নগর কৃষি অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষা, নগর কৃষি বাতাস পরিষ্কার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবদ্ধতা কমাতে সাহায্য করবে। মানসিক ও সামাজিক, সর্বশেষ যদি চিন্তা করি মানসিক ও সামাজিক উপকারিতা, শহরবাসীর মানসিক চাপ কমাতে, সাম্প্রদায়িক কর্মকাণ্ডে বাড়াতে এবং স্বাস্থ্যকর জীবন দ্বারা নিশ্চিত করতে নগর কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
5: অনেক ধন্যবাদ আপনাকে। ছাদ কৃষি ও নগর কৃষি শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি শহরের তাপমাত্রা কমাতে ও পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। সামান্য উদ্যোগ আর নিয়মিত যত্নেই প্রতিটি ছাদ হতে পারে এক টুকরো সবুজ। শহরকে বাসযোগ্য রাখতে এই অভ্যেস গড়ে তোলায় এখন সময়ের দাবি। কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকের আসরে আলোচনা এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো আসরে।
3: ব্যবস্থা করতে হবে, আর উদ্যোগ দিলে কাজ একদিন হয়।
2: এই যে আমাদের
4: রুবালি, আমরা কিন্তু শিখছি না যে একের ভিতরে তিন, কিন্তু এখানে তো দেখতেছি যে এই মানে ছাদ কৃষি ও নগর কৃষি শহরকে তিন না পরিবেশ ঠিক রাখে, আবার খাদ্য আসে, ফল আসে, ফুল আসে, কত কত গুণ,
3: বহুমুখী উপকার,
2: চোখে দৃষ্টি শক্তিও বাড়ে সবুজ থাকলে।
3: ঠিক,
4: তো আমি এই জন্য বেশি বেশি প্রামাণিক ভাইকে মানে অনুরোধ করব, তোমার তো এখন মাঝে মাঝে দৃষ্টি ছোট হয়ে আসে, আমি দূরে থাকলে দেখো না, কাছে আসতে বলো, ও আপনি এই জন্য তুমি একটা কাজ করবে, এখন থেকে ছাদে হাঁটবা, ফুলের দিকে তাকাবা, গাছের দিকে তাকাবা।
3: ভালো একটা পরামর্শ পেলাম, তবে নিজের ছাদে হাঁটাটা সবচেয়ে বেশি খুশির বিষয়।
4: যে এই জন্য তুমি ভাবো না যে আমি তোমার শহরে একটা বাড়ি করে দেবো, এই আমার আশা করো না।
3: না তাই কি হয়,
2: সে চেষ্টা করলে সেটাও একদিন ইনশাআল্লাহ হইব, গ্রামে হইব। এই
3: দেখছো বাবু, কিন্তু একটা ভালো
2: কথা, তাহলে একটা গান শোনো, আর ভালো লাগছে না, গান শোনো। হ্যাঁ
4: ঠিক আছে, চলো আমরা একটা কৃষি বিষয়ক গান শুনি।
3: ঠিক আছে শুনি।

0: বাজারে দেশি বিদেশি কত দামি দামি ফল থাকতে তুমি পোলাপানে লেগে পেয়ারা আনলা?
1: আরে পেয়ারা আনছি নিজের বুদ্ধিতে না।
0: তুমি তো সারা জীবন পরের বুদ্ধিতেই চললা।
2: অনেক সময় বুঝলা পরের বুদ্ধি নিয়েও নিজেকে চলতে হয় রানুর মা।
1: আরে মাস্টার ভাই আসেন আসেন আসেন।
2: এই পেয়ারা কেনার কথা মুমিন রে আমি কইছিলাম।
0: আপনি কইছেন?
2: ও কইছি এই কারণে পেয়ারা পুষ্টি গুণে সমৃদ্ধ, খেলে শরীরের জন্য প্রচুর লাভ, সব বয়সী মানুষের পেয়ারা খাওয়া উচিত, বিশেষ করে শিশুদের।
1: তাইলে বুঝছো তো কেন পেয়ারা আনছি?
0: পেয়ারাতে এমন কি আছে বেবাকে খাইলে উপকার পাইব?
2: পেয়ারায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, আর আছে লাইকোপেন, যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
1: মাস্টার ভাই এতদিন জানতাম না বইলা পোলাপানগ কম খাওয়াইতাম, নিজেরাও বেশি খাই নাই।
2: পেয়ারায় বিশেষ পাঁচটি গুণ রয়েছে বুঝলা, এটি ডায়াবেটিকের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী, আর ক্যান্সার প্রতিরোধ করে।
0: কোন কি মাস্টার সাহেব পেয়ারার এত গুণ?
2: ও পেয়ারায় ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি শক্তি বাড়ায়, রাতকানা রোগ থেকে বাঁচায়।
0: তাইলে তো পোলাপানরে বেশি বেশি পেয়ারা খাওয়ানো উচিত।
2: অবশ্যই খাওয়াইবা, পেয়ারায় আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
1: মাস্টার ভাই অহন দেখা পোলাপানগো বেশি বেশি পেয়ারা খাওয়ামু।
2: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে বলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন।
1: আর কি কি উপকার আছে মাস্টার ভাই?
2: পেয়ারায় ভিটামিন সি থাকায় ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি আপেল ও কমলা লেবুর সমান পুষ্টি আছে।
1: মাস্টার ভাই তাইলে আমরা নিজেরাই তো পেয়ারা গাছ লাগাইতে পারি।
2: এতক্ষণ একটা ভালো কথা কইছো, বাংলাদেশে সর্বত্র পেয়ারা হয়, এতে কোনো রাসায়নিক কীটনাশক পড়ে না বলে পেয়ারা খাবারের জন্য স্বাস্থ্যসম্মত, কৃষকরা লাভজনক ফল পেয়ারা চাষ করে লাভবান হইতাছেন, সে কারণে সাধারণ মানুষ সহজে কম দামে পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা খেতে পারতেছে।
0: তুমি যত তাড়াতাড়ি পারো পেয়ারা সারাই না লাগাও।
1: অবশ্যই লাগামু, খামু নিজের গাছের পেয়ারা, পুষ্টি পামু সারা বেলা।
2: ও ঠিক তাই, ঠিক কথা কইছো।
3: পেয়ারা নিয়ে একটা গান শুনলা, তারপরে ছোট্ট করে একটা নাটিকা শুনলা, এবার পেয়ারা নিয়ে দেখি পুরামানিক একটা রচনা বলো তো দেখি।
4: তুমি দেখি আমাকে পরীক্ষার মধ্যে ফেললা, মনে জানি আমি ক্লাসে ঢুকছি, ভালো করে পরীক্ষা দিতে পারলে পাস করুম।
3: এক কথা বলবো না দুই কথা বলবো, তুমি কম কথা বলবো না বেশি কথা বলবো, বলো দেখি পেয়ারা নিয়ে।
4: আচ্ছা ওই যে পেয়ারা রসালো, পেয়ারা পুষ্টিকর, পেয়ারা স্বাস্থ্যপ্রদ, এই গুণাবলী তো পেয়ারার মধ্যে আছে, শুনলাম আলোচনার মধ্যে দিয়ে শুনলাম। তো আমি নিজে পেয়ারা চাষ যদি কোনো দিক দিয়ে সুযোগ পাই একটু করবো, কিছু আছে ব্যবস্থা, তারপরে আমি তোমার থেকে পরামর্শ নিয়ে।
3: না সন্তুষ্ট হইলাম না, তুমি ফেল
4: রূপালী বলো। বুবুই বলুক ফেল ফেলি, ঠিক আছে শুনি।
5: তাহলে তুমি আমারে কইতে কইতাছো, আমি তো এইটা বিষয়ে পারি, তা শুনতে যখন চাইতেছো তাহলে আমি কই। পেয়ারাতে মেলা ভিটামিন সি আছে, শোনো সবসময় দেশি ফল খাওয়ার চেষ্টা করবা, পেয়ারাতে যে ভিটামিন সি আছে তা হলো আপেলের থেকেও অনেক গুণ বেশি, কমলার থেকেও বেশি, তার মানে কি বিদেশি ফলের দিকে আকৃষ্ট হওয়ার দরকার নাই, ভিটামিন সির জন্য এই যে আমাদের দেশি ফল পেয়ারা এইটাই যথেষ্ট, প্রতিদিন খাইবা। তো ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, আরো মেলা মেলা ভিটামিন আছে, তো আর কতকুমু সব তো আর মনে নাই,
3: উপযুক্ত একটা
4: ব্যবস্থাপনা। হ্যাঁ
3: যে মনে করে পেয়ারা গাছের তলে বসে, হ্যাঁ পেয়ার দিকে তাকায় তাকিয়া, যখন পরমাণিক ছাদ মানে শহরে একটা বাড়ি হবে, পেয়ারা গাছের নিচে তাকায় তাকিয়া তাকায় তাকিয়ে কবিতা আবৃত্তি করবে, কবিতা বলবে।
4: যাক তোমার আগাম পরিকল্পনা আমার শুনতে খুব ভালো লাগলো।
3: কবিতা গাইবা, টুকুস একটা পেয়ারা পড়বে।
4: আচ্ছা
3: একটু অবশ্য পেয়ারা মাথায় পড়লে তোমার কিছু হবে না, তাল পড়লে সমস্যা আছে, পেয়ারা নিয়ে খেয়ে ফেলবা।
4: বেশ ভালো পরামর্শ গুলি পাইলাম, আগে আমাকে চাষ করতে।
3: আমাদের এই কৃষি পণ্য যে সমস্ত যা কিছু সবই তো কৃষি পণ্য, পেয়ারা বলো আপেল বলো, কমলা বলো, যাই কিছু বলো, চাষ জাতীয় যা কিছু আছে সবই কৃষি পণ্য,
4: মাটি থেকে উৎপন্ন।
3: এবং এই কৃষি পণ্যের মধ্যে তুমি ঘাসের কথাই ধরো।
4: আচ্ছা,
3: ঘাসও কিন্তু অনেক উপকারী।
4: তা তো নিশ্চয়ই।
3: কেমনে বলো?
4: আরে প্রথমত তো ওই যে গরু কিংবা যে কোনো গৃহপালিত পশু তো খাই, গরু ছাগল থেকে শুরু করে। আবার মনে করো উপকার তো আছেই, উপকার বলে শেষ করা যাবে না।
3: মানে ছোট্ট করে আমি যদি বলি, এই যে ঘাস খেয়ে গরু ছাগল হৃষ্টপুষ্ট হয়, সে গরুর
4: খাই,
3: তার আবার মনে করো যে এই ঘাস থেকে কিন্তু দুধ হয়, ঘাস খাই বলে দুধ হয়,
5: দুধ উৎপাদন
3: হয়, তাহলে তুমি অনেক ঘাস খাও,
4: সেটাকে হবে প্রকৃতির নিয়ম যেরকম সেভাবে চলতে হবে।
3: কিন্তু তুমি খাও, এই যে গরু ঘাস খেলো,
4: ঘুরা ফিরা খাই,
3: ঘুরা ফিরা, তারপরে তুমি এই যে গরু গোস্ত খেলা, ঘাস খেলা, তাহলে দুধ খেলে তুমি ঘাস খেলা,
4: ঘাস থেকে প্রাপ্ত যে উপাদানটা,
3: হ্যাঁ, তার মাধ্যমে আমাদের এই কৃষির পণ্যগুলো এমন ভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখেছেন যে আমরা প্রক্রিয়া করে কিন্তু আমরা খাচ্ছি।
4: হ্যাঁ, মূল কথা,
3: তুমি ঘাস খাও আমি চাই না, কিন্তু পেয়ারা খাও, পেয়ারা খেয়ে তুমি একটু রূপালীর বাগানে গিয়ে পুকুরের উকি ঝুঁকি মারো না, নিজের বাগানে উকি দিও। আচ্ছা দেখ, এখন তোমাদেরকে আরেকটা একটা মজার আইটেমের এই চাষ কৌশল শিখাবো।
5: সেটা কি?
3: সেটা হচ্ছে ক্যাপসিকাম।
5: আমি তো গাছ লাগাইছি, কিন্তু প্রামাণিক বাইরে দিছি না আজকে, আমি আসলে সন্তোষজনক না।
3: ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে তোমাদেরকে এখন মানে আমাদের এক কৃষিবিদ তোমাদেরকে এই কৌশলটা শিখাবে।
5: ভালো,
6: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে। আর বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজা বিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশে ক্যাপসিকাম চাষের সম্ভাবনা কেমন?
7: বাংলাদেশে ক্যাপসিকাম চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে, কারণ এর চাহিদা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বেশি, ফলে অভিজাত হোটেল ও বড় বড় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। ক্যাপসিকাম কিন্তু সব মৌসুমে চাষ করা যায়, এমনকি টবেও চাষ করা যায়। এটি পুষ্টিগুণে ভরপুর, এতে ভিটামিন সি, ফাইবার, আয়রন এবং অন্যান্য খনিজ উচ্চ পরিমাণে রয়েছে, তাই বাংলাদেশে ক্যাপসিকাম চাষের খুব ভালো সম্ভাবনা রয়েছে।
6: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, কৃষকদের ক্যাপসিকাম চাষাবাদে খরচ কেমন হতে পারে?
7: ক্যাপসিকাম চাষীদের প্রতি বিঘায় খরচ হয় প্রায় 55,000 টাকার মতো, আর প্রতি বিঘায় ক্যাপসিকামের ফলন প্রায় 3,500 কেজি পর্যন্ত হতে পারে। সবুজ ক্যাপসিকাম প্রতি কেজির বাজার মূল্য 150 টাকা, লাল ও হলুদ রঙের ক্যাপসিকামের মূল্য কেজি প্রতি 350 টাকা, আর প্রতি বিঘায় ফলন বিক্রি হয় প্রায় 1.5 লাখ টাকায়। ক্যাপসিকাম চাষে তাই আমরা দেখতে পাচ্ছি কৃষকের লাভ কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি।
6: এবার জানতে চাইব আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা ক্যাপসিকাম চাষে কেমন সাড়া দিচ্ছেন?
7: কৃষকরা ক্যাপসিকাম চাষে বেশ ভালো সাড়া দিচ্ছেন, কারণ এটি বাণিজ্যিকভাবে লাভজনক একটি ফসল এবং বাংলাদেশে এর চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। অনুকূল আবহাওয়া ও উপযুক্ত মাটি থাকায় কৃষকরা ব্যাপকভাবে এর চাষাবাদ করছেন, বিশেষ করে বড় বড় শহরগুলোতে, আশেপাশে হোটেল ও সুপার মার্কেটগুলোতে এর চাহিদা বেশি। বাজারে চাহিদার তুলনায় ক্যাপসিকামের যোগান কম থাকায় দামও কিন্তু বেশ ভালো থাকে। চাষাবাদের খরচও যেহেতু কম পড়ে, তাই কৃষকরা ক্যাপসিকাম চাষে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এছাড়াও কিছু সফল কৃষক এই চাষ থেকে অধিক মুনাফা লাভ করছেন, যা দেখে অন্যান্য কৃষকরাও কিন্তু ক্যাপসিকাম চাষে উৎসাহিত হচ্ছেন। এছাড়াও ক্যাপসিকামের পুষ্টিগুণ আর স্বাদের জন্য জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
6: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো ক্যাপসিকাম চাষাবাদের কৌশল সম্পর্কে।
7: ক্যাপসিকাম সারা বছরই চাষ করা যায়। ক্যাপসিকাম চাষের জন্য ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি। সব মৌসুমে চাষ করা গেলেও ক্যাপসিকাম ক্যাপসিকাম চাষের বীজ বোনার জন্য উপযুক্ত সময় হল অক্টোবর থেকে নভেম্বর মাস। প্রতি শতকের জন্য এক গ্রাম বীজ দরকার হয় ক্যাপসিকাম চাষে। বীজ থেকে প্রথমে চারা তৈরি করে নিতে হবে। এজন্য বীজগুলোকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আগে থেকে তৈরি করে রাখা বীজ তলায় 10 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বীজ বুনতে হবে। বীজ বোনার 7 থেকে 10 দিন পর যখন আমরা দেখব 3 থেকে 4টি পাতা হয়েছে, তখন আমরা মাঝারি আকারের পলিথিন ব্যাগে চারা স্থানান্তর করে নিব। এরপর আমরা মূল জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে তৈরি করে নিব। এরপর 2.5 ফুটের মতো চওড়া এরকম বেড তৈরি করে নিব। প্রতিটি চওড়া বেডের 2টা চওড়া বেডের মাঝখানে একটি করে নালা রাখব। প্রতি শতক জমির জন্য সাধারণত 40 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 1.5 কেজি টিএসপি, 1 কেজি এমওপি, 20 গ্রাম দস্তা প্রয়োগ করতে হয়। এর মধ্যে অর্ধেক গোবর সার আমরা জমি তৈরির সময় দিব, বাকি অর্ধেক গোবর সার সম্পূর্ণ টিএসপি, দস্তা, 1/3 এমওপি এবং 1/3 ইউরিয়া চারা রোপণের গর্তে প্রয়োগ করব। বাকি 2/3 ইউরিয়া এবং এমওপি পরবর্তীতে 2 ভাগ করে চারা রোপণের 25 এবং 50 দিন পর প্রয়োগ করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের তাপমাত্রা অনেক কমে যায়, ফলে সে সময় যদি আমরা পলিথিনের ছাউনি দিয়ে রাখতে পারি তখন ভেতরের তাপমাত্রাটা বেশি হবে, যা ক্যাপসিকাম চাষে উৎপাদনটা আরো বাড়াবে। যেহেতু ক্যাপসিকাম খরা বা জলবদ্ধতা কোনোটি সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে। কোনো গাছে ফল ধরা শুরু হলে খুঁটি দিতে হবে, গাছ ফলের ভারে হেলে না পড়ে, জমি সব সময় আগাছামুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ক্যাপসিকামে যদি আমরা দেখতে পাই কীট পতঙ্গ বা পোকা মাকড়ের উপস্থিতি, সেক্ষেত্রে আমরা টক্সিন মুক্ত দ্রবণ ব্যবহার করব। এর জন্য 1 লিটার পানিতে 1 চামচ সাবান গুঁড়া এবং 1 চামচ নিম তেল ভালোভাবে মিশিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব, আর সেই মিশ্রণটা আমরা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করব। ক্যাপসিকাম সাধারণত পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগে মাঠ থেকে উঠানো যায়। সাধারণত সপ্তাহে একবার করে ফল তোলা ভালো। ফল সংগ্রহের পর ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এভাবে যদি আমরা ক্যাপসিকাম চাষ করি সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাব।
6: আপনাকে অশেষ ধন্যবাদ ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
7: ধন্যবাদ আপনাকেও।
3: আসলে ক্যাপসিকামের যে এত
4: গুণাবলী,
3: গুণ মানে 3-4 রকম আমি দেখতে পেয়েছি, সবুজ, হলুদ, লাল আর কি
4: কমলা, এরকম কিছু হবে
5: আমি
3: জানি না তো, তুমি না জানো,
5: আমি এই তিনটাই দেখছি।
4: তুমি তো অনেক গুণের কথা বলতেছো, তুমি তো রঙের ব্যাপারে বলতে পারবা। হ্যাঁ সবুজ,
3: আমি এই তিনটা রঙের পেয়েছি, সবুজ, হলুদ, লাল, ওই যে সিগন্যাল বাতির মতো।
4: আচ্ছা
3: তো দেখছো না, একটা মানে একটা ফল
5: কতগুলো সাইজ,
3: রংটা অত্যন্ত সুন্দর এবং খুবই পুষ্টিকর, মানে সালাদের সাথে খেতে এত মজা লাগে।
5: শহরের মানুষ তো এটা সব সময় খায়, আমরা গ্রামে আপাতত এখন আমরা কেবল চাষ করা শুরু, কেবল চাষ শুরু করছি, এটা ছাড়তে করা যায় তাই না? ওইখানে তো মানুষ তো করে, শহরে তো করে, তো আমরা যে পুকুরের পাশ দিয়ে করছি।
3: আমাদের কৃষি পণ্যগুলো এত এত উপকারী, এত এত পুষ্টি, এত দরকারি, যেটা আমরা ছাদে হোক, বাগানে হোক, বাসার সামনে হোক, আশেপাশে হোক, ছোট্ট একটা জায়গা পেলেও আমরা যেন এটা করি, কিন্তু এটা আমাদের প্রয়োজন। হ্যাঁ যেহেতু প্রয়োজন, প্রয়োজনটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, খালি
4: হবে না,
5: মাটি ফালায় রেখে লাভটা কি, কাজে লাগাই,
3: মাটির গুণ আছে, সেই মাটি থেকে গুণগুলি তুলে আমরা গুণান নিতে
4: হবে, আমরা সেটা সঠিক সদ ব্যবহার করতে হবে।
3: তুমি বারে ঘুরে দেখতেছো কেন?
4: না তুমি বলো, তোর বক্তব্য শুনতেছি, ঘুরি কি আমরা একসাথে তুলবো, ওই চিন্তা করো না,
5: বাজারে যাই না, চা খাওয়ার সময় হয়েছে, এই তো বুবু
4: ধরে বলাইছে কথাটা একেবারে
3: না, আজকে সে ওয়াদা করছে তোমার চা হবে। শ্রোতাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন, তিনি হচ্ছেন রানিয়া সুলতানা। তাহলে চলো যাই,
5: চলো
4: চলো উঠি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী নাদিরা বেগম, প্রথম গানের গীতিকার ও সুরকার আব্দুল করিম।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন এবং ফারজানা আফরিন ইভা। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর বিষয়ক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত, এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:10, অস্ত যাবে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river pools well till 1 a.m. says that rain or thunder shower accompanied by temporary weather.

0: northwesterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mimasing, Dhaka, Faridpur, Kushtia, Jashor, Khulna, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Dhaka, Mamasing, Khulna, Borishal, Chattogram, and Sylhet divisions and some places of Rangpur and Rajshahi divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajshahi 36.5 degrees Celsius and the minimum was at Hatia 20.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius and minimum 25.2 degrees. Humidity recorded in air at 9 a.m. was 74% and at 6 p.m. 67%. Sunrise over Dhaka tomorrow at 5:10 a.m. and sunset at 6:45 p.m. And that's all for weather for this time.
1: Bangladesh Bitar. Ekhon shunben biggopti. Bangladesh biman bahinir bibhinno prokar juddho biman protidin sokal 8ta theke bikel 5ta porjonto Kutubdiya firing range VGD 2 o Cox's Bazar firing range VGD 43 এর আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান ভিজিডি টু কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21 ডিগ্রি 51 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 25 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব। ভিজিটি 43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21 ডিগ্রি 40 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 3 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 6 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 30 মিনিট 56 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 10 মিনিট 58 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 18 মিনিট 55 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 18 মিনিট 5 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 30 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 2 মিনিট 58 সেকেন্ড পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রেরিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ

0: শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বক্তৃতায় তিনি দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময় উপযোগী করার কোনো বিকল্প নেই। ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনার আজ ঢাকায় অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে দুর্নীতি প্রতিরোধ এবং এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আবশ্যক। গণমাধ্যম সমাজের আয়না উল্লেখ করে মন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সর্বশেষ ট্রেনটি রাত 10:30 ছেড়ে যাবে এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50 মিনিটে। বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC 546টি স্কুলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে। ক্লিন স্কুল নো মসকিউটো স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশা নিধনে বিভিন্ন ঔষধ প্রয়োগ এবং সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাঁঠাল চীনে রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আজ উপজেলার একটি কাঁঠাল বাগান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় অংশ নেন। এ সময় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে চীনা ডেলিগেটদের সঙ্গে কাঁঠাল রপ্তানি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কাপাসিয়ার কাঁঠালের গুণগত মান, উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয়। নরসিংদীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর জেলা পর্যায়ের ফাইনাল আজ অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেট মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিলাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব গুণ এবং সহশিক্ষা কার্যক্রমের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। জেলার 6টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। রাজবাড়িতে চলতি মৌসুমে গ্রীষ্মকালীন মরিচের বাম্পার ফলন হয়েছে। জেলা সদর ও বালিয়াকান্দি উপজেলায় গ্রীষ্মকালীন মরিচের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। পদ্মা নদীর তীরবর্তী জেলার মাটি উর্বর এবং আবহাওয়া অনুকূল হওয়ায় এলাকায় মরিচের আবাদ ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে, এবছর রাজবাড়ি জেলার 5টি উপজেলায় প্রায় 800 হেক্টর জমিতে উন্নত জাতের গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি বেকারিকে 15,000 টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বেকারির ম্যানেজারকে অর্থদণ্ড করা হয়। অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 74% এবং সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:10 মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:45 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05 মিনিটে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আমার
3: পালানের তো আমার নিজের হাতের করা
4: জৈব মধ্যে যে রাসায়নিক সার দেয় না, বেশি সার।
2: এই যে নিরাপদ খাদ্যটা একেবারেই নিরাপদ, তুমি তোমার বাচ্চারে খাওয়াও, আমার তোমার বুড়া মারে খাওয়াও, আর একজন অসুস্থ মানুষকে খাওয়াও, তোমার কোনো ভয় নাই।
4: ভালো পুষ্টি শরীরের মধ্যে
2: ঢুকবে। তো এইটা মানুষকে স্মরণ করায় দেওয়ার জন্যই কিন্তু সারা বিশ্ব জুড়ে যে আমাদের নিরাপদ খাদ্য কত দরকার, কতটুকু দরকার, কতটা গুরুত্বপূর্ণ, এইটা মনে করা দেওয়ার জন্যই কিন্তু আজ সারা বিশ্ব জুড়ে প্রতিপালিত হচ্ছে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। আমরা এই কারণটাকেই কিন্তু মাথার মধ্যে রাখবো যে আমি যে জিনিসটি উৎপাদন করব সেটা যেন খাদ্য হিসেবে নিরাপদ হয়, তুমি যে জিনিসটি গ্রহণ করবে খাওয়ার জন্যে সেটা যেন খাদ্য হিসেবে নিরাপদ হয়, তুমি আরেকজনকে যেটা দিবা বিক্রি করছো অথবা তুমি যে জিনিসটাকে তুমি মানুষের খাওয়ার জন্য তৈরি করছো সেটা যেন নিরাপদ। এই কারণেই আমাদের বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় আজকে আসবে বিষয়টা। তো দেখো আমাদের তো মেহমান ভাই এসেই গেছেন, আমাদের স্যার ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। তিনি আজকে আমাদেরকে এই বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের যে কি তাৎপর্য, কেন আমরা এটাকে গ্রহণ করব, কেন আমরা এটাকে পালন করব, কেন আমাদের জীবনে এটা যোগ করব, এই বিষয়টার জন্যই আজকে তিনি আলোচনা করবেন। তো ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন ভাই, অধ্যাপক, আপনাকে স্বাগত জানাই, আপনি শুরু করতে পারেন।
5: আপনাকেও আপনাদেরকেও ধন্যবাদ যারা শুনছেন। আপনি খুব সুন্দর করেই বলছিলেন আসলে এই যে কেন আমাদের নিরাপদ খাদ্য দরকার। তা আমরা জানি যে WHO যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 60 কোটি মানুষ হলো খাদ্যবাহিত রোগে আক্রান্ত, আর প্রায় 4,20,000 মানুষ হলো যে এই রোগে কিন্তু মারা যাচ্ছে। এর মধ্যে 5 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। দূষিত খাদ্যের কারণে আমাদের প্রতিনিয়ত আমরা যেই সমস্যাগুলি প্রতিনিয়ত ফেস করছি এগুলো হলো যে ডায়রিয়া হচ্ছে আমাদের, টাইফয়েড হচ্ছে, হেপাটাইটিস হচ্ছে, আর সবচেয়ে বড় যে বিষয়টি যে আমরা এই যে ক্যান্সার, কিডনি রোগ বা নানা ধরনের এই যে দীর্ঘমেয়াদী যে স্বাস্থ্য সমস্যা আমরা প্রতিনিয়ত সম্মুখীন
4: হচ্ছি। আগে বেশি আছিল না, এখন এখন বেশি।
5: তো ফলে খাদ্য নিরাপদতা যেটাকে আমরা বলছি যে নিরাপদ খাদ্য কেবল স্বাস্থ্যগত একটা বিষয় না, এটা কিন্তু অর্থনৈতিক উৎপাদনশীলতা এবং জাতীয় উন্নয়নের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।
2: অর্থনৈতিক উৎপাদনশীলতা বেশ বড় একটা শব্দ, এটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে খুলে বলেন জিনিসটা।
5: একদমই ঠিক যে আমি যদি আসলে আমি যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমি আমার কাজের জায়গায়, আমি যেখানে চাকরি করি বা আমি যেখানে কাজ করতে যাই তাহলে আমার আমার কাছ থেকে কিন্তু সেই
4: প্রতিষ্ঠান পাবা না।
5: তাহলে কিন্তু এটা আমার এই যে আমি যেখানে কাজ করছি সেখানে কিন্তু কাজটা কম হবে। তাহলে আমার দ্বারা যে কাজটা হইতো অর্থনৈতিকভাবে যেটা জাতীয়ভাবে এটা একটা ভালো অবস্থানে যেত সেই কাজটা হবে না,
2: হবে না।
5: তাহলে এই কাজটার জন্য কিন্তু আমরা বলছি যে আমার ইভেন আমাদের ছোট বাচ্চা সবারই কিন্তু এই যে স্বাস্থ্যগত দিকটা কিন্তু খেয়াল রাখলে তারা কিন্তু এই যে পুষ্টি গুণাগুণ বিবেচনা করে একটা নিরাপদ খাবার খাইলে তখন কিন্তু তাদের স্বাস্থ্যগত দিকটা ভালো হবে এবং তারা কিন্তু ভবিষ্যতের জন্য তাদের একটা ভালো প্রস্তুতি।
4: হ্যাঁ, সুস্বাস্থ্যবান মানুষ তো ভালো কর্ম দিতে পারবে, তাই না ভাই? আমার একটা প্রশ্ন ছিল, ওই যে কিসের জন্য মনে করেন যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা দরকার, এটা যদি একটু বুঝায় বলি। তারপরে একটু বুঝায়
5: একদমই
6: বুইলা কইতে হবে।
5: জি জি জি, একদমই ঠিক কথা।
2: এটা কেন বুঝি না যে ভালো জিনিস খাইতে হবে?
5: একদমই ঠিক কথা যে আজ আমরা বলছি যে 7ই জুন বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। আমরা বলছি যে নিরাপদ খাদ্য কেবল এটা একটা ভোক্তা অধিকার নয়, বরং এটা জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, মানব সম্পদ গঠন এবং টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। খাদ্য মানুষের মৌলিক

0: চাহিদা হলেও সেই খাদ্য যদি দূষিত ভেজালযুক্ত বা ক্ষতিকর রাসায়নিক দ্বারা আক্রান্ত হয় তাহলে তার জীবন রক্ষার পরিবর্তে জীবন ও স্বাস্থ্যকে বরং হুমকির মুখে
1: ফেলে।
0: এই কারণে আমরা ওই যে বাজার একসাথে খাবার কিনে খাই, আবার কিন্তু একই সাথে দোকান থেকে ওষুধও কিনে খাচ্ছি। আমার খাদ্যটা যদি নিরাপদ হইতো
2: একদমই
0: সঠিক কথা। আসলে আজ থেকে আমরা যদি 20-25 বছর আগে চিন্তা করেন, মানুষ কিন্তু মানে এখন যতটুকু আপনি আমি বা আমাদের পরিচিত জনরা তারা যতটুকু এই খাবারগুলি নিরাপদ খাবারগুলি খুঁজে, আজ থেকে 25-30 বছর আগে কিন্তু মানুষজন এইভাবে খুঁজত না। তাহলে এই যে এটা আসলে 2015 সালে আমাদের ফুড সেফটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আমাদের জাতীয় সংসদে পাশ হয়ে দেন, এটা আমাদের ফুড সেফটি অথরিটি, যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি 2018 থেকে কার্যক্রম শুরু করে। এরপর থেকে কিন্তু মোটামুটি ভাবে আমাদের বিভিন্ন জেলা শহর বা আমাদের বিভাগীয় শহরগুলোতে আপনারা মাঝে মাঝে দেখবেন যে আমাদের বিভিন্ন অফিসাররা গিয়ে মনিটরিং করে কোথায় ভেজাল আছে এটা চেক করার চেষ্টা করে। তো এই অগ্রগতি কিন্তু আমরা মানে কার্যক্রমটা শুরু হয়েছে, কিন্তু এটা যেভাবে আরো বেশি কার্যক্রম হইলে হয়তো আমরা অনেক বেশি সচেতন হইতাম। তো সেই জায়গাটায় হয়তো আমরা আমাদের এখনো হয়তো শুরু হয় নাই, হয়তো আমাদের বর্তমান সরকার হয়তো সেই জায়গাটায় আরো গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে।
3: এখন তো একটা খাবারে অনেকদিন খাওয়ার জন্য কি সব কি
1: মেহমান ভাই, আমার একটা বিষয় জানার ছিল, এই যে দৈনন্দিন জীবনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপায়টা কি?
0: শহরাঞ্চলগুলিতে যারা থাকি তাদের সাথে হয়তো কৃষির আমাদের কোন সম্পর্ক না, হয়তো আমরা টুকটাক ছাদে বা আমার বাসার সামনে যদি সম্ভব হয় এই কাজগুলি করি, কিন্তু বড় পরিসরে কিন্তু আমরা আসলে কৃষির কাজের সাথে
1: বাণিজ্যিকভাবে
0: সুযোগ নাই। তো এই কারণে আমরা কিন্তু বাজারের উপরই কিন্তু নির্ভরশীল। তাহলে আমার কি করণীয়, আমি বাজার থেকে যে খাবারটা কিনে আনছি এটা সবজি হোক বা ফল হোক, আমি কিন্তু জানি না যে এটার মধ্যে কি পরিমানে এরকম ভেজাল আছে বা এরকম
1: ওষুধ
0: দেওয়া আছে। আমি যেটা করব, বাজার থেকে এরকম সবজি বা আমরা ফল যদি কিনে আনি, প্রথমে বাসায় এনে এটাকে 20-30 মিনিট একটা বলের মধ্যে নিয়ে বা বালতির মধ্যে এটাকে ভিজিয়ে চুবিয়ে রাখবো।
2: খুব গুরুত্বপূর্ণ কথা।
0: আবার সাথে আমি বলবো যে বাজার থেকে সবজি বা ফল এনে আমরা বালতির মধ্যে চুবিয়ে রাখবো। পারলে লবণ খুব দামি জিনিস না, বা সিরকা, যে এরকম 1-2 চামচ সিরকা বা এরকম 1-2 চামচ পানিতে এরকম 1-2 চামচ 1 চামচ লবণ আমরা এরকম 30 মিনিট যদি আমরা এটা ভিজিয়ে রাখি, তারপরে যদি আমরা এটাকে আমরা যে ট্যাপ ওয়াটার, যে রানি ওয়াটার বা আমরা যেখানে ধুই সেখানে যদি এটাকে ভালো মতো ওয়াশ করি, আমাদের বাংলাদেশের মানুষের একটা ভালো স্বভাব হইলো যে আমরা চাইনিজ বা জাপানিজ কোরিয়ানদের মতো আমরা কিন্তু র জিনিসটা খাই না, আমরা সিদ্ধ করে খাই। এরকম করে যদি আমরা খাই আমরা কিন্তু বলি যে মিনিমাম আমরা একটা সেফটি, আমরা এটা 100% না, কিন্তু আমরা ভালো একটা এই যে নিরাপদতার জায়গায় আমরা যে কথাগুলি বলছি এগুলি কিন্তু অনেক কিছু দূর হয়ে যায়।
1: তো ভাই
0: আমাদের কিন্তু এই কাজটা করবার কিন্তু সুযোগ আছে। কিন্তু
1: ভাই একটা কথা শুনছিলাম, সেটা হলো যে পয়লায় বলে ওই যে চলন্ত পানি দিয়ে ধুয়ে নেওয়া লাগে, তারপরে বলে ভিজিয়ে থোয়া লাগে।
0: জি জি,
1: এটা প্রথমে চলন্ত পানি দিয়ে বলে ধুয়ে নিয়ে তারপরে বলে ভিজিয়ে থোয়া লাগে,
0: কোনো মালি মাটি বা অন্য কোনো যে আবর্জনা এগুলো না থাকে, এই কারণে আমরা বলি চলন্ত পানি দিয়ে ধুয়ে নেওয়া। এরপরে এটাকে আমরা এই যে ভিনেগার বা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটার মধ্যে যত
1: ধরনের পয়লায় নাকি পানির মধ্যে ভিজিয়ে রাখলে ওটা নাকি আরো ঢুকে যায় ভেতরে,
0: এটা আসলে সাইন্টিফিক নানান বিষয় আছে। কিন্তু আমরা মিনিমাম এই জায়গাগুলোকে যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের খাদ্যটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা নিরাপদ।
2: ভাইজান, ওই যেখানে তো আপনার কল কিংবা চলন্ত পানি নাই সেখানে কিরকম ভাবে এটার ব্যবস্থা করা যেতে পারে?
0: সেখানে আমরা বাজার থেকে, এখন আমার বাসায় এখন গ্রামের টিউবওয়েল আছে, আমরা কি করতে পারি,
1: টিউবওয়েলের নিচে দিয়ে
0: টিউবওয়েলের চাপ দিয়ে আমি এটাকে ধুয়ে নিতে পারি। আর বাসায় হলে তো আমাদের ট্যাপ ওয়াটার, যারা আমরা একটু শহরে থাকি তারা হয়তো বাসার মধ্যে ট্যাপ
1: ওয়াটার
0: সাপ্লাই।
4: গুরুত্বপূর্ণ কথা
0: এই বিষয়গুলি যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু এই যে আজকে আমরা এই যে কিডনি ড্যামেজ বা আমাদের ক্যান্সার এটা কিন্তু এখন এখন আর মানে পাড়া প্রতিবেশীর মধ্যে না, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ডাক্তাররা বলে যে এটা কিন্তু আমাদের এই খাদ্যাভ্যাসের
1: কারণে,
0: এই ভেজাল খাওয়ার কারণে আমাদের এই রোগগুলি কিন্তু।
4: তারপরে যে আমার ছড়া ভাই যেটা বললো যে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ভাজি ভুজি কি চিপস মিস খাওয়ার
1: এত একটা,
0: আপনি যেটা বলছিলেন এখন আমরা আমাদের বাচ্চাদের আমরা যদি বাহিরের দিকে তাকাই তারা কিন্তু উন্নত বিশ্বগুলো তারা অনেক ছোট বাচ্চাকে চকলেট খাইতে দেয় না, কিন্তু আমরা কিন্তু মানে এমন চকলেটও দেই যেগুলি হলো 100% বিষ। অনেক বাচ্চারা কিন্তু এমন জিনিস খায় যে 10 টাকা করে নেয় যে ফুলানো থাকে রঙলা জিনিস সম্পাপড়ি বা এটাকে
1: ফুলানো থাকে
3: গোলাপি
1: রঙের
0: এই ধরনের হাওয়াই মিঠাই, এগুলো কিন্তু মানে আমাদের পুরোটাই হলো বিষ, মানে এগুলো আমরা বলি যে ইন্ডাস্ট্রির রং আপনার জিভসহ কালার আছে, আমরা ছেলে বুড়ো যারাই হই না কেন এই রং খাওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এই রং হলো সরাসরি আমাদের ক্যান্সার মানে তৈরি করে ইন্ডাস্ট্রি, তাহলে আমাদের কিন্তু
4: যাই হোক এই বিশ্ব নিরাপদ খাদ্য দিবস আজ এই কথাগুলোই আমাদের স্মরণ করে দেওয়ার জন্য যে আমাদের ঘরের বা আমাদের সকলের জন্য যে খাদ্য আমরা খাবো, যে খাদ্য আমরা উৎপাদন করবো এবং যে খাদ্য আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেটার জন্য নিরাপদ হয়। ভাই আমাদের আসলে মানে যদি এখন আর আর কোনো আপনার পরামর্শ থাকে দিতে পারেন।
0: না আমি আমি শুধু সবাইকে এতটুকুই বলবো যে যারা এই অনুষ্ঠানটা শুনছেন আসলে নিজে নিরাপদ থাকার চেষ্টা করতে হবে, কারণ আমি ভোক্তা হই আমি কৃষক হই, আমি যদি নিরাপদ থাকার চেষ্টা না করি তাহলে আমাকে কিন্তু অন্য কেউ বুঝিয়ে সেটা পারবে না। আমি যদি কৃষক হই আমার চিন্তা করতে হবে আমি কিভাবে আমার ছেলে মেয়ের এই খাবারটা খাইতে পারবো,
1: আমিও খাবো
0: আমার আত্মীয়
1: স্বজন
0: সেভাবে এটাকে উৎপাদন করার চেষ্টা করবো, আর আমি যদি ভুক্ত হই বাজার থেকে কিনে আনি আমার চেষ্টা থাকবে যে আমার বাসায় যে ছেলে মেয়ে বুড়ো যারাই আছে তাদেরকে নিরাপদে রাখতে হবে, এই কারণে আমার নিজ দায়িত্ব হলো বাসায় এই সবজিটা বা ফলটা এনে আমি বাসায় এটাকে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা যে কথাগুলি বলেছি যে পানিতে চুবাই রাখা তারপরে এটাকে ট্যাপ ওয়াটার দিয়ে ধোয়া পারলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখা বা সিরকা দিয়ে ভিজিয়ে রাখা তারপরে এটাকে আমরা যে আমাদের যে রান্নার যে টেম্পারেচার আছে সেটা অনুযায়ী যদি আমি খাই আমরা কিন্তু মিনিমাম
1: অনেকখানি নিরাপদ
4: থাকি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: আর শুনছি ভাই সরকার নাকি এগুলার বিরুদ্ধে খুব শাস্তিমূলক ব্যবস্থা দেয় দাঁড়াবে যে
4: বেশি
1: ভেজাল ব্যবহার করে,
0: জি সরকার এরকম নানান পদক্ষেপ
4: কিন্তু আমাদের সহযোগিতা তো আমাদের সবাই করা লাগবে,
0: এটা এটা কৃষক আমরা যারা ভোক্তা সবাই মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ।
4: ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, আপনি আমাদেরকে যথার্থই বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের তাৎপর্য সম্পর্কে বেশ বুঝিয়ে বললেন, আমার মনে হয় আমাদের সকলেরই এখান থেকে বেশ একটু তো যাই হোক এটা ওনাকে অনেক ধন্যবাদ। তো চলো আমরা একটা কৃষি বিষয়ক গান আমাদের মেহমান এবং খুব মিষ্টি ফলের রাজা আম, ফলের রাজা আম শিল্পী নাজমুল হক, সাইফুল ইসলাম সর্দার আর সুরকার লোকমান হাকিম, গানটা শুনে নি আমরা। হ্যাঁ
1: আচ্ছা শুনি।

0: সেই ফলের জামের গানটা কেমন লাগলো বলো?
1: সুস্বাদু, এত সুস্বাদু ফল বিশ্বের আর কোন জায়গায় নেই,
2: সবারই
1: আমার কাছে আমার অনেক পছন্দ।
0: হ্যাঁ, গানও যেমন পছন্দ। এখন একটা আমাদের এসব তো কৃষকের কথা ছিল, কিন্তু কথক আসেন নাই, তার বদলে আমরা এখন বিকল্প একটি কথিকা শোনাবো। লবণাক্ত এলাকায় সবজি চাষে ড্রাগ ওয়েল, বলবেন মোসাদ্দেক হোসেন জীবন, সহকারী প্রকৌশলী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আর তার সাথে কথা বলেছেন তামান্না সিদ্দিকি। আমরা শুনি।
1: আচ্ছা শুনি।
3: চাষাবাদে পানি খুবই জরুরি উপাদান, আর যদি আপনি সবজি চাষী হয়ে থাকেন বা সবজি চাষ করতে চান, তাহলে তার জন্য দরকার মিঠা পানি সেচের। কিন্তু আমাদের দেশে এমন কিছু অঞ্চল আছে যেখানে পানিতে মাত্রাতিরিক্ত লবণ, এমনকি মিঠা পানির আধার পুকুরও কম। সেক্ষেত্রে অবশ্যই দরকার বিকল্প ব্যবস্থা, আর সেই বিকল্প ব্যবস্থার একটি হতে পারে ডাগ অয়েল। লবণাক্ত এলাকায় সবজি চাষের ডাগ অয়েল, এই সম্পর্কে আমরা আজ কথা বলবো, এবং সেই সাথে কথা বলবো পলি সেচ নিয়ে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আজকে আসরে আছেন আমাদের সাথে উপস্থিত মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী প্রকৌশলী বিএডিসি কৃষি ভবন ঢাকা। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা বলছি যে আমাদের দেশের অনেক অঞ্চল রয়েছে যেখানে আসলে অনেক লবণাক্ত পানি রয়েছে, এই যে লবণাক্ততার কথা আমরা বলছি, এই লবণাক্ততা বিষয়টা আসলে কি, এবং লবণাক্ততার ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়?
4: পানি তো আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেচের জন্য। তো এই সেচের পানিটা আসলে লবণাক্ত হয়, কখনো মিঠাও হয়। তো লবণাক্ততা পানি হলে ওখানে আসলে সেচের জন্য কোনোভাবে উপযুক্ত নয়। আসলে লবণাক্ততা বলতে আমরা বুঝি যে সকল এলাকার মাটিতে মাত্রাতিরিক্ত লবণ, বিশেষভাবে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে, সে সমস্ত এলাকাগুলোকে লবণাক্ত এলাকা হিসেবে বিবেচিত করা যায়। তো লবণাক্ততাটা নির্ধারণ করা হয় আসলে একটা ইউনিট আছে, পিপিটি, পার্টস পার থাউজেন্ড। তো পানির লবণাক্ততা যদি 1 PPT বলা হয়, তাহলে বুঝতে হবে প্রতি 1 kg পানির মাটিতে সেখানে 1 gram লবণ রয়েছে। যদি আবার বলি 2 PPT, তাহলে সেটা বলতে বোঝাবে প্রতি 1 kg মাটিতে 1 gram লবণ রয়েছে।
3: আমাদের দেশে কোন অঞ্চলগুলোতে আসলে এরকম লবণাক্ত পানি বেশি পাওয়া যায়?
4: আসলে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা, যেমন খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, বীরবরগুনা, ভোলা, বাগেরহাট, কক্সবাজার, যশোর, এসব জেলাগুলোতে আসলে লবণাক্ততা মাটি রয়েছে। আর ওগুলো লবণাক্ত মাটি হওয়ার কারণে ওই এলাকার পানিতে লবণাক্ততা থাকার সম্ভাবনাটা বেশি থাকে।
3: পানিতে লবণ থাকতেই পারে, মাটিতে লবণ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের কৃষি ব্যবস্থা বা কৃষি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা চাষ করতে পারবো না। তো সেখানে হয়তো একটু কিছু পরিবর্তন আছে। সেক্ষেত্রে এই যে লবণাক্ত এলাকা রয়েছে, এই লবণাক্ত এলাকার জন্য কি ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবং সেগুলো কি কি?
4: অবশ্যই লবণাক্ত এলাকায় সেচ পদ্ধতি আনার জন্য আমাদের কিছু বিকল্প, কিছু আধুনিক প্রযুক্তি রয়েছে। তার মধ্যে ডাগ ওয়েল বা রেইন ওয়াটার হারভেস্টার, এগুলো এক একটা পদ্ধতি। তো আমরা সাধারণত দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় যেগুলো এলাকাতে লবণাক্ততার পরিমাণ বেশি, তো ওগুলোতে আমরা আসলে ডাগ ওয়েলটাও করতে পারি, রেইন ওয়াটার হারভেস্টার করতে পারি। দুটি ইকোনমিক্যাল এবং পানিতে কম সেচ লাগে এবং ফসলের জন্য ভালো, সেরকম পদ্ধতির মধ্যে ডাগ ওয়েলটা খুব ভালো একটা পদ্ধতি।
3: এই যে ডাগওয়েল পদ্ধতির কথা বলছি, এই ডাগওয়েল পদ্ধতিটা আসলে কি, এবং এই পদ্ধতি ব্যবহারে সুফল কি রয়েছে বা অসুবিধা কি রয়েছে সবকিছুই জানতে চাই।
4: আচ্ছা, আমরা নরমালি জানি যে গ্রাম বাংলাতে আমরা কুয়াব জিনিসটি ইউজ করি। কুয়ো তো আমরা খনন করি, আমরা পানি নিতে পারতাম মাটির নিচে, ভূগর্ভস্থ স্তরে পানিটা আমরা উত্তোলন করি। তো সেটির একটি আধুনিক প্রযুক্তি হচ্ছে বিদ্যুৎ চালিত, সৌরচালিত, বিদ্যুৎ চালিত ডাগ ওয়েল। তো আসলে আমরা কুয়াতে কি করি যে অনেক নিচ থেকে প্রচলিত পদ্ধতিতে দড়ি বালতি ব্যবহার করে পানি উত্তোলন করে থাকি। এটাতে আসলে অনেক কষ্ট হয়, মা বোনেরা বা যারা পানি তুলে তাদের কষ্ট হয়। সেই জিনিসটাই আমরা আসলে একটা আধুনিক ভাবে করি, কি বৃষ্টির পানিটা ফানেল আকৃতির একটা কাঠামোতে জমিয়ে ডাগ ওয়েলে পতিত করে ভূগর্ভস্থ পানির স্তরের মজুদ বৃদ্ধির খাবার পানির পাশাপাশি সেচ কাজে ব্যবহার করে থাকি। তো এই যে ডাগওয়েল গুলোতে যে আমরা বৃষ্টির পানি জমিয়ে রাখি, এটা আসলে সহজেই আমাদের সংরক্ষণ করা যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর ডাগ ওয়েল ব্যবহারের বেশ কিছু সুফল রয়েছে। তার প্রথম সুফলটা হচ্ছে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমানো। আসলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করলে আমাদের ভূগর্ভস্থ পানির যে লেয়ার, সেই লেয়ারটা নিচে নেমে যায়। যদি আমরা ওটা যদি আমরা কমাতে চাই, তাহলে আমরা বৃষ্টির পানিটা যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিংটা প্রয়োজন পড়ে না। তখন দেখা যায় বৃষ্টির পানিটা আমরা জাস্ট সংরক্ষণ করতে পারলেই আমাদের এই কাজটা সহজে সমাধান হয়। আরেকটা জিনিস, বৃষ্টির পানি ভূগর্ভে যদি প্রবেশ করে, তাহলে ভূগর্ভস্থ পানির স্তরে যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু বৃদ্ধি পায়। মানে আমরা যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করি, তাহলে আমাদের লেয়ারটা নেমে যায়। আবার পানি যদি বৃষ্টি যদি হয়, বৃষ্টির পানিটা যদি আমরা সংরক্ষণ করি, সেটা তো আবার ভূগর্ভস্থলে যাচ্ছে, ভূগর্ভস্থে তাহলে দেখা যায় লেভেলটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে এলাকায় যে পরিবেশ বান্ধব কৃষি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাতে মানুষ সচেতন হয়, আরো আধুনিক যুগ ব্যবস্থায় তারা উন্নতি হতে পারে। এদিক থেকে ডাক হইলে আমাদের সুবিধাটা বেশি থাকছে।
3: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার উপস্থিতির জন্য।
0: শুনছিলাম আমরা একটা বিকল্প অনুষ্ঠান যে বিশেষ করে লবণাক্ত এলাকায় সবজি চাষে ড্রাগ অয়েল পদ্ধতি বলছিলেন জনাব মোসাদ্দেক হোসেন জীবন, অনেক কিছু জানার হলো। তো দেখো এই সময়টায় কিন্তু এই অনুষ্ঠানই প্রচলিত হলো কিন্তু বিকল্প হিসাবে, অর্থাৎ এর সপ্তাহের কৃষি শোনানো হলো না, আসেননি তাই সেই জন্য এটা বিকল্প হিসেবে গেল। আচ্ছা এখন কিন্তু আউশের বীজ বোনা যদি না হয়েও থাকে অতি দ্রুত কিন্তু বীজ বপন করতে হবে, বিশেষ করে আউশের উচ্চ ফলনশীল যে বৃধান ২১, বৃধান ২৭, তারপরে ধরো বৃধান ৪৩, বৃধান ৪৮, বৃধান ৬৫, বৃধান ৮৩, বৃধান ৮৫, তারপরে বৃধান ৯৮, বৃধান ১০৬, বিনা ধান ১৯, এসব জাতগুলো চাষের উপযোগী, মনে রাখবে তো? আচ্ছা আরেকটা হচ্ছে চারার বয়স ১২-১৫ দিন হলে ইউরিয়া সারের প্রথম কিস্তি হিসেবে একর প্রতি ১৮ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে, ১৮ কেজি কেমন
2: এক এক করে।
0: হ্যাঁ আর এর ১৫ দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগের সময় ছিপছিপে পানি রাখা সহ জমি আগাছা মুক্ত রাখতে হবে। আর নিচু এলাকায় বোরো ধান কাটার পর ৭-১০ দিন আগে বোনা আমনের বীজ ছিটিয়ে দিলে বা বোরো ধান কাটার সাথে সাথে আমন ধানের চারা রোপণ করলে বন্যা বা বর্ষার পানি আসার আগেই চারা সতেজ হয়ে ওঠে এবং পানি বাড়ার সাথে সাথে সমানতালে বাড়ে। চারা রোপণের ১০-১৫ দিন পর সামান্য পরিমাণ ইউরিয়া যদি ছিটিয়ে দেওয়া যায় চারা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। হ্যাঁ খুব তাড়াতাড়ি বাড়ে,
1: নিয়ম করে সবকিছু করলে ভালো হয়,
0: ফলনটা ভালো হয়, সমানতালে বাড়ে। চারা রোপণের ১০-১৫ দিন পর সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দিলে চারা তাড়াতাড়ি বাড়ে এবং ফলন ভালো হয়। এটা মাথার মধ্যে রাখতে হবে, যার বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে আউশ এবং বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ দেখা যায়। পামরি পোকা এবং এর কীড়া পাতার সবুজ অংশটা খেয়ে গাছের অনেক ক্ষতি করে। আক্রমণের প্রাথমিক পর্যায়ে হাত জাল, গামছা, লুঙ্গি, মশারি দিয়ে পামরি পোকা ধরে মেরে ফেলে এর আক্রমণ কমানো যায়। তো যাই হোক আমাদের আজকের আসর কিন্তু শেষ হওয়ার সময় চলে এসেছি আমরা। প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মধ্যে।

0: সন্ধে 7:30 বাংলাদেশ বেতার। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, লায়লা পারভিন কিয়া, কনুজ শিকদার, বৈশাখী খাতুন এবং আমি সাইফুল ইসলাম সাইফ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দুরবার। সৈনিক ভাই বোনেরা, দুরবার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমরা কজন। আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: এবং আমি বৈশাখী।
0: সৈনিক ভাই বোনেরা, আপনাদের জন্য আজকের নিবেদন চিত্রগীতি, ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান।
2: চিত্রগীতির আয়োজনে আজ শুনবেন প্রথমেই আশীর্বাদ ছায়াছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান।

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম। সৈনিক ভাই ও বোনেরা, এই গানটি শোনাবো আমার প্রাণের স্বামী ছায়াছবি থেকে। যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ।

সৈনিক ভাই ও বোনেরা, চিত্রগীতি অনুষ্ঠানে এবারে শোনাব স্বামীর সংসার ছায়াছবির গান। যুগলকণ্ঠে গিয়েছেন সামিনা চৌধুরী ও এস আই টুটুল।

চিত্রগীতির আয়োজনে এবারে শুনবেন আকাশ ছোঁয়া ভালোবাসা ছায়াছবি থেকে ন্যান্সি ও হাবিব ওয়াহিদের কণ্ঠে পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই এই আশা এই গানটি।

সৈনিক ভাই বোনেরা, অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাব স্বপ্নে দেখা রাজকন্যা ছায়াছবি থেকে। যুগলকণ্ঠে গিয়েছেন ইমরান ও মিথিলা।

0: সৈনিক ভাই ও বোনেরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দুর্বারের সব আয়োজন। এতক্ষণ দুর্বার জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কনুত শিকদার,
1: আমি লায়লা পারভিন কিয়া,
2: এবং আমি বৈশাখী।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিপি কার্যালয়ে বিসিপির পরিচালনা পর্ষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। এতে পরিচালক

বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফি খসু, সাইদ ইব্রাহিম, শাহানিয়ান তামিম, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানী, ডাক্তার মাহবুব শামীম ও সাকিফ আহমেদ সালাম। লর্ডসে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে 115 রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আজ টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 138 রানে আউট হয়ে গেলে সফরকারীরা এই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা ইংল্যান্ড 140 ও 226, নিউজিল্যান্ড 113 ও 138। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট চলতি মাসের 17 তারিখে ওভালে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে। লেস্টারশায়ারে আগামী মঙ্গলবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আগামী শুক্রবার ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কার নারী দলের মোকাবেলা করবে। 14 জন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ভারতের চণ্ডীগড়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত 451 রানে এগিয়ে রয়েছে। আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 5 উইকেটে 113 রান করেছে। এর আগে ভারত 8 উইকেটে 564 রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। এই সফরে টেস্ট ম্যাচ ছাড়াও আফগানিস্তান স্বাগতিকদের বিরুদ্ধে 3 ম্যাচের 1 দিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 1:30 খেলা শুরু হবে। 3 ম্যাচ 1 দিনের আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা 1-0 এগিয়ে রয়েছে। দুই দলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি পরিত্যক্ত হয়। এই সফরে শ্রীলঙ্কা একদিনের ম্যাচ ছাড়াও স্বাগতিকদের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এদিকে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ 1 দিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী মঙ্গলবার ঢাকায় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ফ্রেঞ্চ ওপেন টেনিস নারী এককে রাশিয়ার মিরা আন্দ্রেভা চ্যাম্পিয়ন হয়েছে। গতরাতে প্যারিসে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে আন্দ্রেভা পোল্যান্ডের খেলোয়াড় মায়া চাওলিনাস্ককে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই শিরোপা লাভ করেন। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন মিরা আন্দ্রেভা। উল্লেখ্য, 2005 সালের পর আন্দ্রেভা পুরুষ ও নারী উভয় বিভাগে মিলিয়ে কম বয়সের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 4 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকার স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ঢাকায় রাজধানী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। 5 দিন ব্যাপী এবারের প্রতিযোগিতায় 2টি গ্রুপে 6টি দেশ অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং যোগ দিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনের সাথে আজ এই সন্ধ্যায়। বন্ধুরা, গ্রীষ্মের প্রখর তাপ, তারই মাঝে হঠাৎ কালো মেঘের আনাগোনা, এদিকে মধু মাসের মধু ফলের সমারোহ চারিদিকে। সুস্বাদু এই ফলের আছে পুষ্টিগুণ, সময়ের উপহার এই ফল, আর সাথে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি, পুষ্টিকর খাবার, যেমন তেল মশলা কম দিয়ে রান্না করা খাবার, এই সবকিছু মিলেই কিন্তু হতে পারে আমাদের সবার জন্য ভালো থাকার আয়োজন। আর আপনারা সবাই যেন ভালো থাকেন সবসময়, সেজন্য আমরা বলে যাই ভালো থাকার জন্য কিছু নিয়মের কথা, কিছু সচেতনতার কথা।

0: শুরু করছি ডাকবাক্স, আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। অন্যান্য দিনের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে আজকে ডাকবাক্স পর্বে। আশা করি সবাই ভালো আছেন।
0: আজকে শুরু করছি ইমেল দিয়ে। ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। লিখেছেন, বেতারের মাধ্যমে এমন অনুষ্ঠান পরিবেশন করা হয় যা শ্রোতাদের সমাজ সচেতন করে তোলে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবন গঠনের জন্য প্রচার করছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেমন সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, সুখী সংসার, এসো গড়ি ছোট পরিবার, কথা গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান, আর খুঁজে পাচ্ছি সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। কথার মাধ্যমে জানতে পারছি বাল্য বিয়ে, যৌতুক, অতিরিক্ত জনসংখ্যা সহ বিভিন্ন বিষয় সচেতনতা, গঠনমূলক পরামর্শ পেয়েও উপকৃত হচ্ছি। বেতারের এমন নিঃস্বার্থ ভালোবাসায় সত্যি আমরা ধন্য ও কৃতজ্ঞ।
1: অনেক ধন্যবাদ রবিউল ইসলাম ময়েন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো, আর আপনাদের আগ্রহ এবং ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে চলেছি। সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: বেড়া পাবনা থেকে ইমেল করেছেন স্বপন কুমার শীল। লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। ডাকবাক্স আমার নিকট পছন্দের একটি অনুষ্ঠান। এছাড়াও সাপ্তাহিক নাটক, আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, তারুণ্যের কণ্ঠ, এসো গড়ি ছোট পরিবার সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবসময় মানুষ হিসেবে যেটা জানা জরুরি সেটা রেডিওর মাধ্যমে সচেতন করা হচ্ছে। এই সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠানই জনগণের জন্য কল্যাণকর।
1: স্বপন কুমার শীল, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শোনেন, এর জন্য অনেক ধন্যবাদ। এসব অনুষ্ঠানের মাধ্যমে আপনি প্রয়োজনীয় পরামর্শ তথ্য পাচ্ছেন, একথা জেনে আমাদের ভালো লাগলো। সামনের দিনগুলোতেও থাকবেন এই সেলের সাথে, এটাই আমাদের প্রত্যাশা।
0: মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে আপনি লিখেছেন, আমার প্রাণের প্রিয় ডাকবাক্স, আমি তোমায় ভালোবাসি। তোমাকে আমি একজন আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বলেই মনে করি। এই বন্ধু আমার সুখে অসুখে বিপদে আপদে মনে সকল কথা প্রকাশ করার স্থান করে নিয়েছে। ডাকবাক্স তোমাকে কাছে পেয়েছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিনা পয়সায় ডাক্তারের পরামর্শ দেওয়া হয়, মন ভালো করার মতো শিক্ষাও দেওয়া হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, যেদিন থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে বন্ধুত্ব করেছি সেদিন থেকে অসুখ কমে গেছে, সুখে জীবনযাপন করছি, হয়েছে সচেতন, গড়েছি সুখের সংসার। নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে, আমি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে থেকে অনেক বেশি ভালো আছি। আমি সহ আমার পরিবারের সবাই এই সেলের প্রতিটি অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। শুধু শ্রোতাই নই, অক্ষরে অক্ষরে পালন করি প্রতিটি সুন্দর পরামর্শ। তাই তো দিন শেষে আমরা সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করছি, সে কৃতিত্ব শুধুমাত্র এই সেলেরই। যুগ যুগ এরকম সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের উপহার দিয়ে যান, সেই কামনায় শেষ করছি।
1: পাংশার রাজবাড়ির শ্রোতাবন্ধু মোহাম্মদ আব্দুর রহমান এবং দৌলতপুর মানিকগঞ্জের শ্রোতাবন্ধু নার্গিস আক্তার, আপনারা দুজনই আমাদের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং অনুষ্ঠানের যেসব তথ্য পরামর্শ পাচ্ছেন সেগুলো থেকে উপকৃত হচ্ছেন, ভালো ও সুস্থ থাকার উপায় খুঁজে পাচ্ছেন, একথা জেনে আমাদের খুবই ভালো লাগলো। আপনারা সবসময় থাকবেন আমাদের সাথে, অনুষ্ঠান শুনবেন নিয়মিত, চিঠিও লিখবেন আমাদের কাছে নিয়মিত, আমরাও চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তর দিতে।
0: মাদারগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন দুলালী আক্তার সুন্দরী। আপনি লিখেছেন, আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা ও পত্রলেখিকা। এই সেল আমার জীবনের আমূল পরিবর্তন এনে দিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার বড় ভাইয়ের মাধ্যমেই এই সেলের অনুষ্ঠান শোনার হাতেখড়ি হয়। নিয়মিত প্রতিটি অনুষ্ঠান, সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসো গড়ি ছোট পরিবার, সুখী সংসার, শুনতে শুনতে এই সেলের কখন যে নিজেই প্রেমে পড়ে গিয়েছি বুঝতেই পারিনি। এই সেল থেকে শিক্ষা নিয়ে আমি পরিকল্পিত পরিবার গঠন করেছি। এছাড়াও আপনি লিখেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলি অত্যন্ত তথ্যবহুল, জনসচেতনতামূলক। এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টিকর খাদ্য, টিকাদান, স্বাস্থ্যবিধি এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি করে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করে।
1: দুলালী আক্তার সুন্দরী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে ইমেইল পাঠানোর জন্য। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে, একথা জেনে আমাদের খুবই ভালো লাগলো। এই সেলের অনুষ্ঠানগুলো আপনার কাছে তথ্যবহুল এবং সচেতনতামূলক মনে হয়েছে এবং আপনি একই সাথে লিখেছেন যে গ্রাম ও শহরের সব শ্রোতার জন্য অনুষ্ঠান সমানভাবে উপকারী। আপনার মতামত আমাদের উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। সাথেই থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের
0: আলী আহমেদ আরিফ, যার কাছ থেকে আমরা নিয়মিতই ইমেল পেয়ে থাকি। তিনি আজও ইমেল করেছেন, তার তিনটি ইমেল পেয়েছি আমরা আজ। তিলনা সাপাহার নগার বন্ধু তিনি। আপনি যথাক্রমে লিখেছেন, 24 মে ডাকবাক্স অনুষ্ঠান শুনলাম, একে একে সবার চিঠি ইমেল পড়া হয়, আমার ইমেল পড়া হয় না, দুঃখ পেয়েছেন আপনি। আরেকটি ইমেলে লিখেছেন, 25 মে আমার পুরো পরিবার মিলে সুখী সংসার শুনলাম, যেখানে আমার পরিবারের সদস্য উপস্থিত ছিলেন, তারা হলেন মা, ভাই এবং স্ত্রী সঞ্জিদা সরকার, এবং সেই দিন গুণীজনের কথা পর্বটি ভালো লেগেছে এবং গান ভালো লেগেছে বলে জানিয়েছেন। 2রা জুন আমি এবং আমার মিসেস সঞ্জিদা সরকার এবং আম্মাকে নিয়ে সুখী সংসার শুনলাম। ওই দিন সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা শুনেছি, অনুষ্ঠানের শেষে জনসংখ্যার গান প্রচার করা হয়, সব মিলে দারুণ উপভোগ করলাম আমরা অনুষ্ঠানগুলো।
1: আপনি সবসময় আপনার পরিবারের সদস্যদের নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে থাকেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। নিয়মিত আমাদের কাছে লিখেও থাকেন, আপনার অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগে। এই সপ্তাহেও আপনি বিভিন্ন দিনের অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই, প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেলের ঠিকানাটি, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবারও পড়ছি ইমেল থেকে। আফিয়া খানম জুলি, আপনার দুটি ইমেল পেয়েছি। আপনি ইমেল পাঠিয়েছেন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। 27 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা শীর্ষক সাক্ষাৎকারটি সময়োপযোগী ছিল। 30 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে আপনি জানিয়েছেন।
1: ধন্যবাদ আফিয়া খানম জুলি, আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন এবং মতামত জানিয়ে লিখেছেন। আশা করি সামনের দিনগুলোতেও শুনবেন এবং আবারও লিখবেন।
0: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিগঞ্জ থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতার ঢাকা থেকে ঈদের দিন বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান মালার মধ্যে ছিল স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত ঈদ আড্ডা, এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানে প্রচারিত হয় বিশেষ নাটক এবং সুখী সংসার অনুষ্ঠানে ছিল সাক্ষাৎকার। প্রতিটি অনুষ্ঠানে মনোযোগ সহকারে শুনেছি, বৈচিত্র্যময় ও শ্রুতিনন্দন আয়োজনের জন্য জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে শ্রোতাদের জন্য এমন মানসম্মত অনুষ্ঠান উপহার দেবেন এই প্রত্যাশা রইল।
1: রাসেল শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠান সবগুলোই আপনি শুনেছেন এবং আপনার ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে লিখেছেন।
0: প্রচারিত অনুষ্ঠান শুনে আমাদের আরো দুজন বন্ধু ইমেল করেছেন, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। 31 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে তামাক সেবন মুখগহ্বর ক্যান্সারের অন্যতম কারণ, এই বিষয়ে ডাক্তারের পরামর্শ শুনে সবাই উপকৃত হয়েছেন বলে মনে করি, এমনটি লিখেছেন। সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু তাসলিমা খানম, আপনি 1 জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে জরায়ু মুখের
2: বাংলাদেশ বেতার। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গড়িয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: তাসলিমা খানম সুমি, আপনারা

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: প্রচারিত অনুষ্ঠান শুনে আমাদের আরো দুজন বন্ধু ইমেল করেছেন। ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, 31 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে তামাক সেবন মুখগহ্বর ক্যান্সারের অন্যতম কারণ, এই বিষয়ে ডাক্তারের পরামর্শ শুনে সবাই উপকৃত হয়েছেন বলে মনে করি, এমনটি লিখেছেন। সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু তাসলিমা খানম, আপনি 1 জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভায়া টেস্ট এই বিষয়ে পরামর্শ নির্দেশনাগুলি গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন।
4: ফয়সাল আহমেদ শিপন এবং তাসলিমা খানম সুমি, আপনারা অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন এবং এসব অনুষ্ঠান শুনে উপকৃত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই।
3: বন্ধুরা, এবারে চলে যাচ্ছি সেরা চিঠির কথায়। এ সপ্তাহে সেরা চিঠি নির্বাচিত হয়েছে একটি হাতে লেখা চিঠি এবং চিঠিটি আজকের আয়োজনে পাওয়া একমাত্র চিঠি। চিঠিটি লিখেছেন তাবারাকা সোনাডাঙ্গা খুলনা থেকে।
4: সোনাডাঙ্গা খুলনার বন্ধু তাবারাকা, আপনার সুন্দর চিঠি আমরা হাতে পেয়েছি এবং এই চিঠিটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। বিভিন্ন রঙের কালিতে লেখা হাতে লেখা চিঠিটি আপনার আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমরা পড়ছি আপনার চিঠি থেকে।
3: প্রিয় ডাকবাক্স, 14 এপ্রিল রাত 8:10 সুখী সংসার অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করা হয়েছিল। এমন অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠান হিসেবে আমাদের শ্রোতাদের নিকট বিবেচিত হয়েছে। আলোচকগণ বাল্যবিবাহের কারণ ও তার প্রতিকার এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাল্যবিবাহের পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত বস্তুনিষ্ঠ আলোচনা করেন। এছাড়া গণমাধ্যম কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এ সম্পর্কেও অতিথিগণ আলোচনা করেন বিস্তারিতভাবে। এই আলোচনা অনুষ্ঠানটি যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনেছেন তারাও আমার মতো বাল্যবিবাহ সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ পেয়ে উপকৃত হয়েছেন বলে আমার বিশ্বাস। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের যেসব অনুষ্ঠান আমরা বেতারে শুনে থাকি তার প্রতিটি অংশে জনস্বাস্থ্যের উপর আলোকপাত করে অনুষ্ঠান নির্মাণ করা হয়, যা আপামর জনসাধারণের কাছে পরম আনন্দের, কারণ এখানকার অনুষ্ঠানগুলি বেশ তথ্য সমৃদ্ধ ও সমসাময়িক বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়, যা প্রতিটি জনসাধারণের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সবসময় উপকারী বন্ধুর মতো পাশে থাকবে, এই প্রত্যাশায় আজ এখানেই লেখার ইতি টানছি।
4: তাবারাকা, আপনার প্রত্যাশা পূরণে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। আপনি যেমনটি বলেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা উপকৃত হন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, আমাদেরও প্রত্যাশা তাই যে শ্রোতারা অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগাবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যদেরকেও উৎসাহিত করবেন ভালো থাকতে। আপনার সুন্দর চিঠি পড়ে অনেক ভালো লেগেছে, সে কথা আগেই বলেছি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চিঠির জন্য, আশা করি নিয়মিত লিখবেন।
3: বন্ধুরা, এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, আফিয়া আফরিন নাগরপুর টাঙ্গাইল থেকে, মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে, নীলুফা আক্তার নীলা সাঁথিয়া পাবনা থেকে, মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন। মাদারগঞ্জ জামালপুর থেকে বিপ্লব খান ইমেল করেছেন। ফরাদ হোসেন টুটুল আদমদীঘি বগুড়া থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে, মোহাম্মদ আজমাইন হোসেন পলাশতলী জয়পুরহাট থেকে ইমেল করেছেন।
4: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ হাতে আর সময় নেই, এখানে শেষ করতে হবে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
3: বন্ধুরা, আমরা সবসময় আপনাদের চিঠি এবং ইমেলের অপেক্ষা।
1: শেষ হলো জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতেই শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল রানা ও শ্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড, দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্ব আরোপ। ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত, আহত আরও 30 জন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এ আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোনো মামলার রায় ঘোষণা করা হল। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে 1 মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত কক্ষেই ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
3: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ক্লিয়ারলি উল্লেখ করে বিক্রম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
2: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
4: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট, আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
2: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
5: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এ মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, একটি নৃশংস ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালি কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
6: যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে, তবে ব্যতিক্রম হিসেবে দুই একটা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলব যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা কোনো সময়ের বিলম্ব হবে না।
0: রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক এবং পুলিশের তদন্তের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়না তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের ঈদের ছুটি বা জুডিশিয়াল লিভ বাতিল করে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি একটি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ, নৃশংস হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি জটিল মামলা দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন ও আসামি গ্রেফতারে পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ও পেশাদারী ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ উসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
7: চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা করা হয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় সর্বোচ্চ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
0: এ লক্ষ্যে বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রে মোট 26 ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর বিডিং এর আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি বলেন, দেশে 7,928 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন মোট 32 বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে।
8: যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন তারা উপস্থাপন করেন, সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তাদের তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে।
0: সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, যেসব সংবাদকর্মী গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠান সংবাদ প্রচার করছে বলেও জানান তিনি। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে আজ সংসদে 300 ধারায় বিবৃতি দেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। পরে জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপিত হয়। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী এবং কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ রিপোর্টটি উত্থাপন করেন। রিপোর্টে জ্বালানি তেলের কৌশলগত মজুত সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসে সক্ষমতা অর্জন, আমদানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ডিজিটাল মনিটরিং সহ 12টি সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
10: দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই, এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই।
9: তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে দেশের শিক্ষা দীক্ষায় জ্ঞানী, বিজ্ঞানী ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করাতে হবে, অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হবে। শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র ও যুব শক্তিকে প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং উদ্যোক্তা উন্নয়নকে একই ধারায় শক্তিশালী করতে হবে, যাতে টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা যায়। এসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজারকেও শক্তিশালী পুঁজির উৎস হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। এদিকে চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে আজ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সফরকালে তথ্য সম্প্রচার মন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আগামীকাল থেকে 11 জুন অনুষ্ঠিতব্য পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে এতে সম্পৃক্ত হতে হবে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক একটি জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এ সময় ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির বার্তা জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 জুন দিন ধার্য করেছেন আদালত। আজ তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও 7 জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1,227 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকা জুড়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন নিহত এবং আরও 30 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল মাওয়াসি এলাকার একটি পুলিশ ফাঁড়িতে এক হামলায় 5 জন নিহত হন। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই তাদের হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা হরমুজ প্রণালীর জন্য হুমকিস্বরূপ 2টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি ও বিক্ষিপ্ত গোলাগুলির মধ্য দিয়ে চলা পরোক্ষ আলোচনার পর মধ্যস্থতাকারী পাকিস্তান ইরানের সর্বোচ্চ নেতাকে একটি বার্তা দেওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। এদিকে মিশর, জর্ডান,

0: উপকূলীয় অঞ্চলে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। এতে পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল এবং সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। এর আগে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক হন তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরি থেকে অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহানিয়ান তানিম, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম, সাকিব আহমেদ সালাম। ফ্রেঞ্চ ওপেন টেনিস নারী এককে রাশিয়ার মীরা আন্দ্রেভা চ্যাম্পিয়ন হয়েছেন। গতরাতে প্যারিসে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে আন্দ্রেভা পোল্যান্ডের খেলোয়াড় মায়া চলিন্সকাকে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারের প্রথমবারের মতো এই শিরোপা লাভ করেন। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছেন মীরা আন্দ্রেভা। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু রামিসে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও শ্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। স্বরণ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বারোপ। ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত, আহত আরও 30 জন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি ফারহানা খান রনি। স্মরণকালের দ্রুততম বিচারিক প্রক্রিয়ায় শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায় দিল আদালত। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছে। এই দুই আসামিকে যথাক্রমে 5 লাখ টাকা ও 2 লাখ টাকা করে জরিমানাও করেছে আদালত। উল্লেখ্য, 19 মে রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মাত্র 19 দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা করা হল। বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আদালত আজ 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ আদেশ দেন। রামিসা হত্যার ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। 1 জুন এ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। রামিসাকে ধর্ষণ ও তার নৃশংস হত্যায় অভিযুক্ত আসামির বিচার ও তার দ্রুত শাস্তির দাবিতে ফুঁসে ওঠে সমাজের বিভিন্ন পেশার মানুষ। মাত্র 8 বছরের একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। রামিসার হত্যাকাণ্ডে প্রচণ্ড শোকাহত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘটনার দিনই রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে আশ্বস্ত করেন, তার সরকার এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন মেনে নেবে না। তিনি 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট

0: রাষ্ট্রমহল তৎপর হন। শিশু রামিশা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় দেশের বিচার বিভাগের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে দেশের মানুষের গভীর স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে। এ ধরনের অমানবিক অপরাধের অবসানে শুধু আইন বা সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সব শ্রেণীপেশার অংশগ্রহণে একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। কেননা ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। তাই সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিশু রামিসার প্রতি সংগঠিত নৃশংসতার দ্রুত বিচার, যথাযথ বিচার ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে দেশের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে সহায়ক হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
4: হয় ইমাম সাহেব,
3: তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন বলেন।
3: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
4: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
3: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
3: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
3: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শোনাবো দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গানের কথা লিখেছেন টি এইচ শিকদার এবং গানটিতে সুরারোপ করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

0: এতক্ষণ শুনলেন দেশের গান। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন।

0: খাই খাই করো কেন, এসে বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে, যত কিছু খাওয়া লেখায় বাঙালির ভাষাতে, জড়ে করে আনিব সব, থাকো সেই আশাতে।
1: ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চর্ব চস্য, রুটি লুচি ভাজাভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি।
0: আর যাহা খাই লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিদেশে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বাংলাদেশে বেতার শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।

0: প্রিয় বন্ধুরা, আজ 7ই জুন বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে।
1: দূষিত খাদ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর 7ই জুন বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত হয়।
0: এবছর দিবসটির প্রতিপাদ্য হল ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিওয়্যার,
1: দায়ী বোঝা থেকে সমাধানে সর্বত্র নিরাপদ খাদ্য।
0: দূষিত খাবার খেয়ে প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নানা রকম রোগ ব্যাধিতে ভোগেন ও মৃত্যুর মুখে পতিত হন। দূষিত খাদ্যের কারণেই মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা এবং উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবার জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করাই দিবসটির অন্যতম লক্ষ্য।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখন চলছে গ্রীষ্মকাল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যেমন চরম গরম পড়ছে, তেমনি আবার আকাশ অন্ধকার করে ঝমঝম বৃষ্টিও হচ্ছে।
0: এমন দ্বিমাত্রিক প্রাকৃতিক পরিবেশে সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণের আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা।
1: আর বিশ্ববিচিত্রার খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপনায় সাহিরা হাবিব।
2: পৃথিবীর সবচেয়ে বড় উৎসব কোনটি? তর্ক ছাড়াই যদি কোনো ব্যাপারে একমত হওয়া যায়, তাহলে সেটা অবশ্যই বিশ্বকাপ ফুটবল। ফুটবলের এই বিশ্বকাপ আবারও চলে এসেছে। বৈশ্বিক আনন্দের এই উৎসব উদযাপনে হোক পরিপূর্ণ, এই প্রত্যাশায় আজকের বিশ্ববিচিত্রায় জানাবো বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের বিচিত্র সব খবর। প্রথম বিশ্বকাপে ফিফার নিজস্ব কোনো বল ছিল না, দলগুলোর বল দিয়ে খেলা হতো। সেবার ফাইনালে বল নিয়ে দ্বন্দ্ব লেগে যায় দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে। দুই দলই চায় নিজেদের বল নিয়ে খেলতে। শেষে সিদ্ধান্ত হয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল দিয়ে খেলা হবে আর দ্বিতীয়ার্ধে উরুগুয়ে। মজার ব্যাপার হল প্রথমার্ধে নিজেদের বল দিয়ে দুইটি গোল দেয় আর্জেন্টিনা, আর দ্বিতীয়ার্ধে নিজেদের বল দিয়ে উরুগুয়ে দেয় চারটি গোল। ফলে 4-2 ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ফিফার ইতালিয়ান ভাইস প্রেসিডেন্ট অত্তেরিনো বার্সি বিশ্বকাপ ট্রফি নিজের বেডরুমের বিছানার নিচে লুকিয়ে রাখেন। তার ভয় ছিল নাৎসি বাহিনী ট্রফিটি চুরি করতে পারে। বাছাই পর্ব থেকে বাকি দলগুলোর নাম প্রত্যাহার করে নেওয়ায় কোনো ম্যাচ না খেলেই 1950 সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায় ভারত। সে সময়ে খালি পায়ে খেলে অভ্যস্ত দলটি বিশ্বকাপেও খালি পায়ে খেলার দাবি করে, কিন্তু ফিফা সে অনুমতি দেয়নি। পরে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করে নেয় ভারত।

0: আধরাতে ভেঙে যাই, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। কিংবা তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরে দুঃসুর হয়ে তাই সে আমারে টানে।
1: এসব গান বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের হৃদয় দখল করে আছে যুগ যুগ ধরে, আর বাঙালি সঙ্গীত প্রেমী মাত্রই জানেন এই গানগুলো যার কণ্ঠে তুমুল জনপ্রিয় হয়েছে, তিনি শিল্পী তালাত মাহমুদ।
0: শিল্পী তালাত মাহমুদ মূলত একজন গজল শিল্পী। প্রেমের গভীর অভিব্যক্তি, হৃদয় ছুঁয়ে যাওয়া দরদি সুর, কোমল মায়াবী কণ্ঠস্বর, এই সবের সমন্বয়ে ঋদ্ধ হন একজন গজল শিল্পী।
1: আর এসবেরই এক অপূর্ব সমন্বয় ঘটেছে শিল্পী তালাত মাহমুদের মাঝে, এই কারণেই তিনি অর্জন করেছেন দ্য কিং অফ গজল বা গজল সম্রাট খেতাব।
0: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে তালাত মাহমুদের বর্ণাঢ্য জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
2: তালাত মাহমুদকে চেনেন না এমন কেউ যদি থেকেও থাকেন, তার গান কিন্তু ঠিকই গেঁথে আছে আমাদের সকলের হৃদয়ের গভীরে, হয়তো তার নাম না জেনেও। তালাত মাহমুদের গান উপমহাদেশের সঙ্গীত প্রেমীদের হৃদয় দখল করে আছে যুগের পর যুগ। যারা একটু আধটু শিল্পীদেরও খোঁজ রাখেন তারা অবশ্যই তালাত মাহমুদকে এক নামে চিনে থাকবেন। এই শিল্পী প্রধানত একজন গজল গায়ক। গজল মানে প্রেমের গভীর অভিব্যক্তি, হৃদয়ে ছুঁয়ে যাওয়া দরদি সুর, কোমল মায়াবী কণ্ঠস্বর, আর এই সবেরই যেন এক অপূর্ব সমন্বয় শিল্পী তালাত মাহমুদ। এ কারণেই তিনি অর্জন করেছেন দ্য কিং অফ গজল, গজল সম্রাট খেতাব, যাকে উর্দু বা হিন্দিতে বলা হয় শাহেন শাহী গজল। 1960 সালে কিছুদিনের জন্য ঢাকায় বসবাস করেন এই গজল সম্রাট। এ সময়ে তিনি এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের জন্য তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে গানটিতে কণ্ঠ দেন।

তার গাওয়া বাংলা গানের সংখ্যা সর্বমোট ৪৯। ১৯২৮ সালের ২৪শে ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের লখনৌ জেলায় এই মহান গজল তারকার জন্ম হয়। পিতা মঞ্জুর মাহমুদ ছিলেন একটি বৈদ্যুতিক বাদ্যযন্ত্র দোকানের মালিক, ফলে ছোটবেলা থেকেই তালাতের সংযোগ ঘটেছিল বাদ্যযন্ত্রের সঙ্গে। তালাত পড়াশোনা করেছেন উত্তরপ্রদেশের লখনৌ মরিস কলেজে, যেখানেই তিনি ক্লাসিক্যাল সঙ্গীতের উপর পাঠ নেন পণ্ডিত এসসিআর ভাটের কাছে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তাঁর ছিল অগাধ টান। তাছাড়া তিনি পড়াশোনাও করেছিলেন সঙ্গীতের উপরে। তৎকালীন অন্যান্য সঙ্গীত শিল্পীদের থেকে তাঁর কণ্ঠ দর্শকদের আলাদাভাবে আকর্ষণ করতে শুরু করে, কারণ তাঁর কণ্ঠ ছিল মায়াময়, গম্ভীর, মোলায়েম এবং সুমধুর। তার গানের ক্যারিয়ার শুরু হয় ১৯৩৯ সালে, তখন তার বয়স মাত্র ১৬ বছর। সে সময় তিনি লখনৌয়ের অল ইন্ডিয়া রেডিও থেকে মির্জা গালিবের গজল গাওয়ার জন্য ডাক পান। প্রথম গায়কীতেই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে বিখ্যাত HMV কোম্পানি তাকে তরুণ উদীয়মান গজল তারকা খেতাব দেয়। সেই বছরই দাগ চলচ্চিত্রের জন্য গালিবের আরেকটি গজল গাওয়ার ডাক পান তালাত মাহমুদ। এই গানটিও তুমুল জনপ্রিয়তা ও আলোচনার জন্ম দেয়।

1941 সালে HMV কোম্পানি তালাতকে গানের অ্যালবাম বের করবার জন্য প্রস্তাব দেয়। সেখান থেকেই 1941 সালে তার প্রথম গানের অ্যালবাম বের হয়, সব দিন এক সমান নেহি থা গানটি। ছাড়াও অ্যালবামটিতে ছিল বন যাও গিয়া কিয়া সে কিয়া মে, ইসকা তো কুছ ধ্যান নেহি থার মতো বিখ্যাত গান। 1944 সালে তার গানের অ্যালবাম সর্বাধিক বিক্রিত অ্যালবাম হিসেবে জায়গা করে নেয়। এই অ্যালবামের কারণে সমগ্র সঙ্গীত জগতে তিনি পরিচিত হয়ে ওঠেন। গানে আরও উন্নতি করবার জন্য তালাত লখনৌ ছেড়ে কলকাতায় যান। সেখানে গিয়ে তিনি উপমহাদেশের প্রখ্যাত গজল গায়ক ওস্তাদ বরকত আলী খান, কে এল সাইগল এবং এম এ রৌফের মতো তারকাদের সাহচর্য লাভ করেন। এ সময়ে তিনি চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ লাভ করেন, যেমন 1944 সালে তার গাওয়া তাজভর তেরি দিল মেরা বেহলা না সকে জি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে, ফলে তিনি গানের জগতে খ্যাতির শিখরে পৌঁছে যান। গজল গায়ক হিসেবে তার খ্যাতি ক্রমশ আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে। প্রথম কোন ভারতীয় গজল গায়ক হিসেবে তিনি বিদেশি কনসার্টে ডাক পান। 1956 সালে তৎকালীন পশ্চিম আফ্রিকার একটি কনসার্টে তিনি গজল পরিবেশন করেন। এরপর আমেরিকার ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, ব্রিটেনের রয়্যাল অ্যালবার্ট হল, ওয়েস্ট ইন্ডিজের জেন পিয়েরে কমপ্লেক্স সহ বিদেশের বিভিন্ন স্থানে গজল পরিবেশন করার সুযোগ পান। তালাত 747 গানে কণ্ঠ দেন। তার অ্যালবাম গোল্ডেন কালেকশন অফ তালাত মাহমুদ, তালাত মাহমুদ ইন আ সেন্টিমেন্টাল মুড এবং এভারগ্রিন হিটস অফ তালাত মাহমুদ অমর হয়ে আছে। 1949 সালে তিনি বোম্বে চলচ্চিত্রে গান গাওয়ার জন্য কলকাতা ছেড়ে চলে যান। সেখানে তিনি মিলিত হন 1940 দশকের বিখ্যাত সঙ্গীত পরিচালক এম ডি অনিল বিশ্বাসের সঙ্গে। সহজেই তালাত তার সাথে কাজ করবার সুযোগ পান। এরপর তার একের পর এক সফলতা আসতে থাকে।

1992 সালে ভারত সরকার তাকে রাষ্ট্রীয় পদ্মবিভূষণ খেতাবে ভূষিত করেন। এছাড়াও তিনি মহারাষ্ট্র রাজ্য সরকার ফিল্ম অ্যাওয়ার্ড, লতা মঙ্গেশকর পুরস্কার, আলামি উর্দু কনফারেন্স অ্যাওয়ার্ড, বোম্বে ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড, গালিব অ্যাওয়ার্ড, নওশাদ আলী অ্যাওয়ার্ড, ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড, বেগম আখতার অ্যাওয়ার্ড, লায়ন্স ক্লাব অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার জয় করেন। 1998 সালের 9ই মে 74 বছর বয়সে মুম্বাইয়ে এই মহান শিল্পী পরলোকে পাড়ি দেন।

0: তালাত মাহমুদের বর্ণাঢ্য জীবন সম্পর্কে শুনলেন শিল্পকথা পর্বে।
1: বাংলাদেশের কথা সাহিত্যের অন্যতম রূপকার সৈয়দ অলিউল্লাহ একজন অস্তিত্ববাদী চেতনার লেখক। তার গল্প উপন্যাস মূলত নানা শ্রেণী পেশার মানুষের মনোজগতের বিশ্লেষণ।
0: তার প্রথম গল্পগ্রন্থ নয়নচারা প্রকাশিত হয় 1945 সালে। এই গ্রন্থে নয়নচারা, জাহাজি, পরাজয়, মৃত্যুযাত্রা, খুনি, রক্ত, খণ্ডচাঁদের বক্রতায় সেই পৃথিবী, এই আটটি গল্প সংকলিত হয়েছে।
1: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে সৈয়দ অলিউল্লাহ রচিত নয়নচারা গল্পগ্রন্থ সম্পর্কে পর্যালোচনা করছেন ডক্টর তারিক মঞ্জুর।
2: সৈয়দ ওয়ালিউল্লাহর একটি গল্পগ্রন্থ নয়নচারা, এটি প্রকাশিত হয় 1945 সালে। প্রকাশকালের বিবেচনায় এটি লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ। তাঁর বিখ্যাত উপন্যাস লাল শালু প্রকাশিত হয় এরও প্রায় 4.5 বছর পর। সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়মিত লেখালেখি শুরু করেন 1941-42 সালের দিকে। কলকাতার বিদ্যুৎ সমাজের সঙ্গে তাঁর পরিচয় ঘটে ওই সময়েই। তিনি সঞ্জয় ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ দত্ত প্রমুখ লেখকের সংস্পর্শে আসেন। লেখালেখিকে জীবনের বৃত্তি হিসেবে বেছে নেওয়ার কথা হয়তো ওই সময়ই ভেবেছিলেন, যে কারণে কলকাতায় গেছেন, ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যানে চাকরি নিয়েছেন। নয়নচারা গ্রন্থে মোট 9টি গল্প রয়েছে। এর মধ্যে প্রথম গল্পের নামই নয়নচারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে দুর্ভিক্ষ হয়, এই দুর্ভিক্ষ নয়নচারা গল্পের প্রেক্ষাপট। কিন্তু বিষয় এই গল্পের মৌল আকর্ষণ নয়, বরং গল্পটি প্রকাশের সঙ্গে সঙ্গে এর ভাষা ও উপস্থাপন ভঙ্গি সমালোচকদের নজর কাড়ে। নয়নচারা গল্পের বিবরণ ভঙ্গিকে বলা হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস। বাংলায় এর নাম করা হয়েছে চেতনা প্রবাহ রীতি। এই রীতির কথা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে কাহিনী মুখ্য হয় না, এমনকি চরিত্রও মুখ্য হয় না। অথচ কথা সাহিত্য মানেই কাহিনী বা চরিত্রের প্রাধান্য। চেতনা প্রবাহ রীতিতে প্রাধান্য পায় চিন্তার প্রবহমানতা। গল্পের চরিত্র সেখানে ভাবতে থাকে, তার ভাবনা স্রোতের মতো বয়ে চলে, কিন্তু কাহিনী এগোয় না। চরিত্র তার কল্পনা দিয়ে সবকিছু উপলব্ধি করে, অনুভব করে। লেখক সেই উপলব্ধি ও অনুভবের বিবরণ দিয়ে যান শুধু। এদিক থেকে গল্পের ভাষাতেও এক ধরনের ঘোর বা ভাব তন্ময়তা তৈরি হয়। নয়নচারা গল্পের কেন্দ্রীয় চরিত্র আমু। সে ক্ষুধার তাড়নায় গ্রাম থেকে শহরে চলে আসে। আসার পর সে লক্ষ্য করে শহরের মানুষের মধ্যে মমতা নেই। গ্রামে খাবার না থাকুক, অন্তত মায়া মমতা ছিল। তাই সে শহরকে দেখে রূঢ় বাস্তবতার ফলক হিসেবে। এদিকে তার গ্রামে ফিরে যাওয়ারও উপায় নেই। দুর্ভিক্ষের কারণে এখন মানুষে মানুষে তৈরি হয়েছে দূরত্ব। তবু এর মধ্যেও সে দু একজনকে পায় যাদের মধ্যে এখনও মমতা আছে। গল্পের অন্তিমের এই ইতিবাচক ভঙ্গি সৈয়দ ওয়ালিউল্লাহর সমগ্র সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা। ক্ষুধা পেটে আমুর চোখে ঘুম নামে, ঠিক ঘুমও নয়, আধো ঘুম আধো জাগরণ। তখন শহরের জনশূন্য প্রশস্ত কালোপিচের রাস্তাটাকে তার কাছে মনে হয় ময়ূরাক্ষী নদী। আবার দোকানে ঝুলে থাকা পাকা কলাগুলোকে মনে হয় যেন হলুদ রঙা স্বপ্ন। এই দুর্ভিক্ষের মধ্যে যাদের সিগারেট ফোঁকার সামর্থ্য রয়েছে, তাদের সেই সিগারেটের আগুনকে অন্ধকারে আমার কাছে মনে হয় শয়তানের লাল চোখ। বিপরীতে লাল পাড়ের শাড়ি পরা নারীটিকে আমার কাছে ভালো মন্দ মেশানো মনে হয়। ভালো মনে হয় কারণ সেই নারী আমাকে পয়সা দেয়, মন্দ মনে হয় কারণ দুর্ভিক্ষ সেই নারীকে স্পর্শ করতে পারেনি। আবার গল্পের শেষে যে মেয়েটি আমাকে ভাত দেয় তাকে তার কাছে মনে হয় বড় আপন। গ্রন্থের দ্বিতীয় গল্প জাহাজি। এই গল্পে স্বজনহীন, সন্তানহীন বৃদ্ধ করিম সারেংয়ের সমুদ্রযাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে। জাহাজের তরুণ লস্কর খালাসিরা বৃদ্ধ করিম সারেংয়ের আপনজন। এদের মধ্যে তরুণ ছাত্তারকে পুত্রস্নেহে দেখে করিম সারেং। ছাত্তারের বাড়িতে মা বাবা আছে এটা জানার পর করিম সারেং ভাবে তার মতো ছাত্তার কেন বাবা মা ছেড়ে সমুদ্র থেকে সমুদ্রে ঘুরে বেড়াবে। বন্দরের কাছাকাছি যখন জাহাজ ভেড়ে তখন তীর দেখে করিম সারেংয়ের মন খারাপ হয়। সে তীর দেখতে চায় না, কারণ তীর এলেই ছাত্তারের মতো যাদের স্বজন আছে তারা জাহাজ ছেড়ে নেমে যায়। করিম সারেং জানে তার নিঃসঙ্গ জীবন সাত্তারকে যতই পুত্রস্নেহে ধরে রাখতে চাক না কেন তাকেও ধরে রাখা যাবে না। নয়নচারা গ্রন্থের অন্যান্য গল্পের মধ্যে আছে পরাজয়, মৃত্যুযাত্রা, খুনি, রক্ত, খণ্ডচাঁদের বক্রতায় এবং সেই পৃথিবী। প্রতিটি গল্পেই সৈয়দ ওয়ালিউল্লাহর জীবনদৃষ্টির অভিনবত্ব লক্ষ্য করা যায়।
0: শ্রোতা বন্ধুরা, আজকের উত্তরণের সর্বশেষ পরিবেশনা সিনেমার গান। হৃদয় রায়না সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, দূষিত ভেজাল খাবার খেয়ে নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। দুরারোগ্য বহু ব্যাধির চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার, এক পর্যায়ে রোগীর মৃত্যু হচ্ছে।
1: তাই খাবার খাওয়ার সময় সচেতন থাকুন। যারা খাবারে ভেজাল মেশায় তাদের সতর্ক করুন, সচেতন করুন, না শুনলে আইনের হাতে সুপর্দ করুন।
0: প্রিয় বন্ধুরা, উত্তরণ আয়োজন আজ এই পর্যন্তই। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি এ কে এম শোয়েব
1: এবং আমি বৈশাখী খাতুন, সম্পাদনায় মাহমুদ রেজা, সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। শুভরাত্রি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশের গান শুনলেন। আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি যার যার অবস্থান থেকে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বেশি বেশি করে আসুন গাছ লাগাই, আরো সবুজে দেশকে ভরিয়ে দিই। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন।

0: সুপ্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে আছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: আয়োজনের শুরুতেই শোনাব জীবনের চেয়ে দামি ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন সাটুরিয়া বাদশা বাজার কাটাবাড়িয়া বেলাবো নরসিংদী থেকে শহীদুজ্জামান শহীদ, খাদিজা সুলতানা, জান্নাতুল মাওয়া, ঈশান হাসান সাদ ও রিমঝিম বৃষ্টি, কুকিবাজিদ বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, মোসাম্মদ জেলি খাতুন ও আমির প্রধান,
0: পিরোজপুর সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আনিরুল ইসলাম।

0: এবারে ভেজা চোখ ছায়াছবির গান শিল্পী এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন বদরখালি চাকুরিয়া কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম, জিয়নপুর জরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, সানোয়ার শামীম, সানা ও আজিজ খান,
0: মাকারকুল ছানকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে এস এম ছবেদ আলী,
1: শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদ শাহিদ কাইফ, মোহাম্মদ শাহাদ শাফি, আমিক ইসলাম, মোহাম্মদ শরীফ উদ্দিন।

0: শুনতেছি অনুরোধ করেছেন আপনারা রানীর বন্ধ চিরির বন্ধ দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু ত্রিবেণী রানী দাস সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস
1: আপনারা শুনতে চেয়েছেন প্রেমের জ্বালা ছায়াছবির গান শিল্পী এন্দ্র কিশোর ও কনক চাপা

0: এবারে রাখাল রাজা ছায়া ছবির গান শিল্পী রুনা লাইলা ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন দক্ষিণ পিরোজপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও আলেয়া সুলতানা, দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম।

0: এবারে গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মন্ডল, লায়েক মল্লিক, বেতার
1: সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন ও টুম্পা সরকার।
0: শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ।
1: ঘোড়াদাইর সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন ও আফিয়া খানম জুলি।
0: তুলান্ডা ধামেশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া।
1: আপনারা শুনতে চেয়েছেন তেজি ছায়াছবির গান,
0: শিল্পী আয়ুব বাচ্চু ও কনক চাপা।

0: লাঠি ছেঁচড় গান, শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন দেল্লা, পংবাইজোড়া, নাগরপুর, টাঙ্গাইল থেকে আরজিনা, আমিনুর রহমান, মুশফিকা নাওরিন, ফাতেমা, তিশা, মেহেদি, কামাল, ইসমাইল, আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মোহাইমিনুর রহমান এবং নীরব আহমেদ।
0: বৈলাবন অসিংতি থেকে আবুল কালাম, হুসাইন মুসা, জোবায়ের হোসেন, এখলাস উদ্দিন, হুসেন আলী, লিটন মাস্টার, আব্দুল বাদিন এবং সুরজ মিয়া। চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: শুনছেন অনুরোধের আসন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: মৃত্যুর মুখে ছায়াছবি থেকে এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন
0: কন্যাশুধি কামার খান সিরাজগঞ্জ থেকে, আদিল হাসান খান, তাকিব তানিশা, তাকিয়া এবং পাডুল।
1: গানটির শিল্পী ডলি সায়ন্তনী এবং এন্ড্রু কিশোর।

0: তারাগঞ্জ রংপুর থেকে এজ এম মাজিদুল ইসলাম, উম্মে সালমা, মুহিদ আল হাসান এবং মোহাম্মদ নাইম আল হাসান।
1: আপনারা শুনতে চেয়েছেন ঝিনুক মালা ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। চলুন বন্ধুরা শুনে আসি।

0: সাকুচাইল ছাতিয়াইন মাধবপুর হবিগঞ্জ থেকে অতীন্দ্র সরকার ইমন, সুমি সরকার পূজা, দেবশ্রী পল্লবী ও অনুরাগ আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন
1: বিদ্রোহ চারিদিকে ছায়াছবির গান, শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপা।

0: খেয়াঘাটের মাঝি ছ্যাছবির গান শিল্পী মিতালি মুখার্জি।
1: শুনতে চেয়েছেন বাসো শিকদার বাড়ি বাবুখালী মোহাম্মদপুর থেকে, মোহাম্মদপুর মাগুরা থেকে শিকদার হাসান, সোনিয়া শিকদার এবং শারমিন শিকদার। চলুন বন্ধুরা আমরাও শুনে আসি।

0: রামপুর নলভাঙা কালীগঞ্জ ছিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল।
1: আপনি শুনতে চেয়েছেন শেষ খেলা ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদী এবং রুনা লায়লা।

0: মোহাম্মদ মামুন হাওলাদার, গোলপুনিয়া লেমুয়া পাথরঘাটা বরগুনা থেকে। সাথে আছে হুমায়ুন কবির বাদল, রহিমা আক্তার, মাহমুদ আক্তার, রীতা বাদল মিয়া, আরাফাত সাগির এবং সারোয়ার হোসেন মন্টু।
1: চিলাইয়াতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ ও লিজা আক্তার।
0: ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা এবং চানমিয়া হোসেন।
1: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম।
0: শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে পলাশ হাসান, বর্তমানে সৌদি আরব থেকে। সাথে আছে তানজিলা।
1: বদসুরত ছায়াছবির গান শুনতে চেয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই। সময়ের অভাবে আজ যাদের অনুরোধের গান শোনানো হলো না, আগামী সপ্তাহে আশা করি অবশ্যই শোনাবো। তবে আপনাদের লেখা চিঠিগুলো আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করে, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত। অনেক অনুরোধকারী শ্রোতা বন্ধুরা নিজের নাম লিখছেন না, অনেকে গানের অনুরোধের শেষে ঠিকানা লিখতে ভুলে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই নাম ঠিকানা সঠিকভাবে লিখবার অনুরোধ জানাচ্ছি।
1: যাওয়ার আগে জানিয়ে দিতে চাই, অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে লিখুন এই ঠিকানায়।
0: অনুরোধের আসর নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnibedon2018@outlook.com।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধের গান শুনতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন ডক্টর দেবপ্রসাদ দা, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় এস এম আল জুবাইর, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা সুলতানা। রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই আদেশ দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫,০০,০০০ টাকা এবং স্বপ্না আক্তারকে ২,০০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত ১৯ মে পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে আসামী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে সহযোগিতা করে। এদিকে রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এই মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যোপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, একটি নৃশংস ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। ভবিষ্যতে অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদের ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশী বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রের মোট ২৬টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর ব্রিডিং এর আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে উল্লেখ করে তিনি বলেন, যেসব সংবাদকর্মী গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে বলেও জানান তিনি। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে আজ সংসদে ৩০০ ধারায় বিবৃতি দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদের বৈঠক আগামীকাল বেলা ৩টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময় উপযোগী করার কোন বিকল্প নেই। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পথপাথে অনুষ্ঠানে মন্দ কাজ প্রতিহত সম্পর্কে বলবেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ প্রচার হবে। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এছাড়াও FM 90 মেগাহার্টসে রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠান শুনবে নাটক আচল। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্টসে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টসে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টসে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:10, সূর্য অস্ত যাবে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফ এম 106 মেগাহার্টজে, এফ এম 102 ও এফ এম 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

আপনারা শুনছেন বর্ণালি আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী মোহাম্মদ রাশিদুদ্দিন ও নসীন তাবাসসুম স্মরণ, গীতিকার মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুরকার হিমাদ্রি বিশ্বাস। এরপরে শিল্পী অভিজিৎ দে, গীতিকার মোহাম্মদ মোসাম্মদ সালমা আক্তার, সুরকার অশোক কুমার সরকার।

এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন আপেল মাহমুদ, শুনবেন দেশের গান, গীতিকার ইমরান নূর, সুরকার শিল্পী নিজেই। এরপরে শিল্পী দিলরুবা আনাম, শুনবেন নজরুল সঙ্গীত।

পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন ইন্দ্রমোহন রাজবংশী, গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ। আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুনবেন প্রিয়তমা ছায়াছবির গান, শিল্পী বালাম ও কুণাল।

এই গানটির সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা আপনার আমাদের নিশতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান শোনার জন্য। এ অনুষ্ঠানে প্রথমে শোনাব দেশের গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুদ্দোজামান, সুরকার খন্দকার নুরুল আলম। এরপরে শুনবেন ইংরেজি গান, শিল্পী ফিল কলিন্স।

আপনারা শুনছেন আকাশভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। এবার শুনবেন ব্যান্ড সঙ্গীত ফিলিংসের পরিবেশনায় শিল্পী জেমস। এরপরে শুনবেন ইটালিয়ান গান শিল্পী অ্যাঞ্জেলিনা ম্যাঙ্গো।

এই গানটির সাথে শেষ হল আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি একেএম ফিরোজ। পথ পাথে অনুষ্ঠানে মন্দ কাজ প্রতিহত সম্পর্কে বলবেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা বেজে 20 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10টা 30 মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 MHz-এ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 MHz-এ ও FM 102 MHz-এ প্রচার হবে। এবারে FM এর অনুষ্ঠান FM 92 MHz-এ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz-এ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz-এ সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিঃশ্রুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا আমাদের স্টুডিওর ঘড়িতে আজ সোমবার ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ ১৪৪৭ হিজরি, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ। মধুমাস জ্যৈষ্ঠের এই সুন্দর সকালে যে যেখান থেকে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে সৈয়দা শাহান আরা চৌধুরী, প্রকৌশল দায়িত্বের